আকাশবাণী মুর্শিদাবাদ, আজ মঙ্গলবার, 2 আষাঢ় 1948 শতাব্দ, 8 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 23 জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 4:55, সূর্যাস্ত হবে 6:23। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:55 হয়ে 50 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

এখন অমৃতবাণী। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, প্রেমের দুটি লক্ষণ, প্রথম, জগৎ ভুল হয়ে যাবে, এতে ঈশ্বর, এতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আর দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তির কাছে ঈশ্বর বাধা পড়েন আর পালাতে পারেন না। পরলোকের কথা বলছ, গীতার মত, মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণত্যাগ করেছিল, তাই তার হরিণ হয়ে জন্মাতে হল। তাই জপ, ধ্যান, পূজা, এসব রাত দিন অভ্যাস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে। অভ্যাসের গুণে এরূপ মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ

0: ঈশ্বর যত লাভ হবে
1: ততই বেচার কমবে। কেউ যদি ঈশ্বরে লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা ভোর ভরি তাতেই জন্ম তাতেই লয়। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাঠ করা জমি কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফলও হয়। যেমন জল ওয়াটার পানি, এক পুকুরে তিন চার ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল, আর এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি, আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাত। তাকে কেউ বলে আল্লাহ, কেউ গড, কেউ বলে ব্রহ্ম, কেউ কালী, কেউ রাম হরি,

যিশু বা দুর্গা। লৌহ যতক্ষণ আগুনে থাকে ততক্ষণ লাল, আর আগুন থেকে বাহির করলেই কালো। তাই ঈশ্বরের সঙ্গে যতক্ষণ যোগ ততক্ষণই মানুষের দেবত্ব। ঈশ্বরে থাকবে, ঈশ্বরের ওপর ভালোবাসা এলে কেবল তাঁরই কথা কইতে ইচ্ছা করবে, আর সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে।

শুনলেন না অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতির আসরে আজ প্রথম কান্তির শিল্পী মহেশ রঞ্জন সোম।

0: এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতে। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম, অজয় চক্রবর্তী এবং অনুরাধা বারওয়াল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 এগিয়ে, মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
2: ভারত যে কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা আর ইয়েহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
1: শ্রী মোদী আরো বলেন, ভারতের দ্রুত বিকাশ রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রকৃত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026 হতে অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প ও বাণিজ্য শিল্প উদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC ধাঁচে ঘর গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউ টাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পশ্চিম কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগেট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা

হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল গ্রোথ করিডোর

হবে, সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকেও, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ তাঁর দল শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব আয়াত চাউরে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুত্তি, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাককালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনের নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টালের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে আছে কৃষকদের ছেলে মেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈল বীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে এক বৈঠকে বসবেন। মন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে নাফেডের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ড, তার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে শ্রী শাহকে অবহিত করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধি এই ভাবধারাকে সামনে রেখেই এই ডিজিটাল পোর্টালে কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও, তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোই। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ 23 জুন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ, দমসাক ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলিগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণা জয়সওয়াল এবং সুরেশ কুমার শাহ। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং নেক্সট চ্যানেলে ইআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাতারে রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই

0: কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসাও চলছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে তারা ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। দুর্গত পরিবারগুলিকে সবরকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আয়ের ম্যাচে নরওয়ে সেনেগালের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে গেছে। নরওয়ের হয়ে এম ইউ ফেডারসন গোলটি করেছেন। এদিকে গতকাল গ্রুপের ম্যাচে নিশ্চিত জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। ডালাস স্টেডিয়ামে 38 মিনিটে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আবারও একটি গোল করে জয়ের ব্যবধান নিশ্চিত করেন। অন্যদিকে গ্রুপ আয়ের অপর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ফ্রান্স 3-0 গোলে এগিয়ে রয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে 2টি এবং ডেম্বেলে 1টি গোল করেছেন। এছাড়া গতকাল সকালের খেলায় ঈশ্বর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপের ম্যাচে জর্ডান আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মোট সেটাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব শুভ সকাল অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত যে বিষয়ে থাকব আপনাদের সঙ্গে, ভারতের ইতিহাসে আজকের দিনটি অর্থাৎ 23শে জুন একটি চরম ভাগ্য নির্ধারক দিন। এদিনেই ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাবের রাজত্বকাল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামেই পরিচিত, আর তার পরবর্তী ইতিহাস আমরা সকলেই জানি। আজ সেই পলা দিবস, আজকেই অস্তমিত হয়েছিল স্বাধীনতার শেষ সূর্য পলাশির প্রান্তরে। আজ ঘুরে দেখা সেই ইতিহাসের সেই দিনটিকে, সেই বিষয়ে আজ কথা সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকছি। পলাশি অস্তমিত স্বাধীনতা এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত এবং আপনাদের বার্তা আসুক আমাদের নির্দিষ্ট নম্বরগুলিতে। একই সঙ্গে জানিয়ে দিই আজ রাত 10:10 বাংলা কথা ও গানের বিষয় সম্পর্কে আজকের বিষয় কাগজের নৌকা। উপস্থাপনায় থাকবেন অর্চিতা ঘোষ।

আকাশ বাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী মনোজ মুরালী নায়ার।

প্রমিতা মল্লিকের কণ্ঠে গানটি শুনলেন। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী শ্রাবণী সেন।

রবীন্দ্রসঙ্গীতের আসরের শেষ গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর সঙ্গে। সঙ্গে শেষ হলো আজকের রবীন্দ্রসঙ্গীতের আসর আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুল গীতি শুনবেন প্রথম শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ, ফসল বিষয়ক পরামর্শগুলিতে জানানো হয়েছে যে ধান চাষের ক্ষেত্রে ইতিমধ্যেই সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন এবং আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান পালন বিষয়ক পরামর্শগুলিতে আমের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করে ফেলুন। আবহাওয়ার সতর্কবার্তার সম্ভাব্য প্রভাব নিয়ে জানানো হয়েছে যে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়তে পারে বা মেকে যেতে পারে। সবজি ফল ও ফসলে ফুল ও কচি ফল এ সময় ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে। এছাড়াও পাকা এবং কাটার উপযোগী ফসলও ক্ষতিগ্রস্ত হতে পারে। যে সকল কৃষি কার্যক্রম অর্থাৎ স্প্রে করা সার প্রয়োগ রয়েছে সেগুলি ব্যাহত হতে পারে, তাই এগুলি থেকে আপনারা রেহাই পাওয়ার জন্য যেগুলি করবেন, অর্থাৎ সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা তৈরি না হয়, আর পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করে ফেলুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ ইত্যাদি এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন জানাই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক ছিল, তবে জেলার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বিচ্ছিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জেলাবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে আজ জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সতর্কতা আগামী 28 জুন অবধি জানানো হয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এখন লোকগীতি শুনবেন শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আর কিছুক্ষণের মধ্যে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হবে। সকাল 7:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন। আজ বিষয় পলাশী, অস্তমিত স্বাধীনতা। সকাল 9:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ। সকাল 9:10 15তম পডকাস্ট সিরিজে পিপলস পদ্ম আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:40 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতের অনুষ্ঠান। বেলা 10:00 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা 10:30। পিপলস পদ্ম অন আকাশবাণীর 15তম এপিসোডের পডকাস্ট দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:40 আবারে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। বেলা 11:10 আবারও পিপলস পদ্ম পডকাস্ট সিরিজের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে শুনবেন। পডকাস্ট সিরিজ পিপল পদ্ম অন আকাশবাণী আবারও শুনতে পাবেন বেলা 12:10। এছাড়াও এই অনুষ্ঠানটি আবারও শোনা যাবে 1:10। 2:20 অনুরোধের আসর, আজ আপনাদের অনুরোধের নজরুল গীতি এই আসরে শুনবেন। উপস্থাপনায় থাকবেন মোহর বন্দ্যোপাধ্যায়। 3:05 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন। 3:10 পডকাস্ট সিরিজ পিপলস পদ্ম অনাকাশবাণীর 15তম এপিসোডে আজ বিশেষ অনুষ্ঠান যোগা নিয়ে। ঘুমের জন্য যোগা, যোগা ফর হেলদি স্লিপ। বিকেল 4:00 বিবিধ ভারতীর অনুষ্ঠান শোনা যাবে। 4:10 আবারও পডকাস্ট সিরিজে শুনবেন পিপলস পদ্মান আকাশবাণী। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 শুনবেন নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, সন্ধে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 শুনবেন কীর্তন। ছটা বেজে 30 কর্মখালী সংক্রান্ত খবর, জীবিকার জন্য কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ শুনবেন 6:35। প্রিয় পল্লী গীতি অনুষ্ঠানটি থাকছে 6:40, সন্ধ্যা 7:10। শ্রোতা বন্ধুদের চিঠিপত্র আসর আজ সন্ধ্যায় 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং 7:50 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে স্থানীয়।

0: সীতা ঘোষ। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই 7:25 বাংলা সংবাদ এবং 7:35 শুনবে স্থানীয় সংবাদ। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশে ও বিশ্বাসযোগ্য অর্থনৈতিক দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ল্যাপটপের নিদান পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলা খান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ পরে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনৈতিক দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরো বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: ভারত জো কর রহা হ্যায় জো আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়হি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি।
1: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য মুক্ত হয়েছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবিত্ত শ্রমিক ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরো উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশে সহায়ক হয়। 140 কোটি ভারতীয় সংগঠিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও মূল্য প্রশ্রয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় আম্বুজরাজ, অভিনেতা মাম্মুটি, সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরো প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগ

0: সূচনা করবেন। পরে শ্রীশান আফেরের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে এক বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026 সরকার অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 3,68, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তকরণের জন্য একটি মাল্টি মডেল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যের 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত 2 ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতে রেকর্ড সংখ্যক 5,00,000 অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলে মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানে মেজে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতে গ্রেপ্তার করা হয়। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগে জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগে। অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরো 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফন শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফন শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদুর এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য

সংশোধন পত্র আহ্বান করেছে। সংসদে বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হজ কমিটি পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে ৪,৩৮,৭৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।

0: অব্যবহৃত সম্পদ জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহে শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের 8 প্রাক্তন মন্ত্রীকে শোকজ করেছে আদি তৃণমূল। রাজ্যের প্রথম হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামোর ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। একাধিক উন্নয়নমূলক ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্থান হিসেবে রাজ্যের সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে নতুন 5টি জেলা গঠন করা হবে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৈরি হবে নতুন পুলিশ জেলা, গোপীবল্লভপুরে হবে নতুন মহকুমা। এলাকা উন্নয়নে বিধায়করা যাতে স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আরো বেশি মাত্রায় পরিষেবা দিতে পারেন সেজন্য বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ বাৎসরিক 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সরকার দক্ষিণ চব্বিশ পরগনা ফলতাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এর অধীনে গর্ভবতী মায়েরা 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টি কিট পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে এবং বন্যা আটকাতে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। রাজ্যের স্কুলগুলির 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
1: এখন থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার।
0: কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমসি প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান, পরিকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষার জন্য ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে গড়ে তোলা হবে একটি IIT এবং একটি IIM কলেজ। 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দে রাজ্যে 1,000টি স্কুলে খোলা হবে অটল টিঙ্কারিং ল্যাব। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। আগামী 5 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে উন্নীত করতে কেন্দ্রের 1,000 কোটি টাকা সহায়তার পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া হবে 200 কোটি টাকা। এরপর থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার ভরসা কর্মসূচি।

0: আমদানি করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল ছাড়াও বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পাশাপাশি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নীত করা হবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে চালু হবে অমৃত প্রকল্প, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্টে 50-90% ছাড় পাওয়া যাবে। বাড়ানো হচ্ছে রাজ্যে ডাক্তারি পড়াশোনার আসন। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব। যোগাযোগ উন্নয়নে রাজ্যে 5টি নতুন বিমানবন্দর স্থাপনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
1: The government will identify 1,000 to 1,500 acres of land near the land to set up a new greenfield airport.
0: কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলু বীজ চাষীদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষীদের আয় বাড়াতে রপ্তানি বৃদ্ধিতে বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। মৎস্য চাষের ক্ষেত্রে রাজ্যের দীর্ঘ উপকূলরেখার বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগাতে চালু করা হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। সহজে ব্যবসা করার সুবিধা দিতে চালু করা হবে এক জানালা ব্যবস্থা। সরকারি বা বেসরকারি সংস্থার হাতে পড়ে থাকা অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। দুর্গাপুজো বিশ্বজনীন উৎসবের আবেগকে কাজে লাগিয়ে শুরু হবে পর্যটন ব্র্যান্ডিং অভিযান। কালীঘাট, তারাপীঠের কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন, জলপাই, ঠাকুরনগর, কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা ও বিভিন্ন শক্তিপীঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে গড়ে তোলা হচ্ছে হেরিটেজ কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। 1,00,000 সরকারি পদে নিয়োগের ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না।
2: পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। বাজেট ভিত্তিকায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে, এটি বড় দিক।
0: জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা, তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিষয় চোখের আলো। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলির প্রচার তরঙ্গে। দ্বিতীয় সংস্করণ আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব। শুনতে পাবেন 30 জুন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা।

করেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে শ্রী অধিকারী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যোগ্য স্বীকৃতি দিয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আগামী মাস থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষা শুরু করছে। এর আওতায় সমীক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের জন্য কলকাতায় আগামী 25 জুন পর্যন্ত 4 দিনের আঞ্চলিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের প্রাক্তন 8 মন্ত্রীকে শোকজ করল আদিত্য তৃণমূল। এদের মধ্যে রয়েছেন সুধা ভাটুন, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাফির খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় গতকাল এক বৈঠকে বিদ্রোহী শিবিরের বিধায়করা এই কমিটি গঠন করেন। শেষের সেশনের বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মুন্ডুমাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপি

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। প্রথম ছবি পরবেশ, শিল্পী সবিতা চৌধুরী।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অল্লফাদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

দুটি পাতা ছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে, শুনলেন বাংলা ছায়াছবির গানের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান শুভ সকাল লাইভ ফোন ইন।

নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে। আজকের শুভ সকাল লাইফ অন ইন অনুষ্ঠানে জানাই স্বাগত আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের শুভ সকাল লাইফ অন ইন। আর সঙ্গে আমি আপনাদেরই বন্ধু মানসী।

0: আজ শুভ সকালে থাকছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, একটু মনটা ভারাক্রান্ত হচ্ছে আমার আপনাদেরও হয়তো, কারণ আজ যে দিন সেদিন মনে করিয়ে দেয় অনেক কিছু, বিস্মৃতির অতলে চলে যাওয়া কিছু কথা, ইতিহাস, সব কিছুই। আজ 23শে জুন, বাংলার স্বাধীনতা হরণের এক কালো অধ্যায়। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আজকের এই তারিখটি, অর্থাৎ 23শে জুন, একটি চরম ভাগ্য নির্ধারক দিন। এই দিনেই ভাগীরথী নদীর তীরে পলাশী রাম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসে তা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি এটা একটা যুদ্ধ হয়তো, কিন্তু এর রাজনৈতিক অর্থনৈতিক ফলাফল কিন্তু ছিল সুদূর প্রসারী। আর আমরা জানি যে এই যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং দীর্ঘ 190 বছরের পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। পলাশীর যুদ্ধ তো একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, এর পেছনে কাজ করেছিল দীর্ঘদিনের একটা রাজনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্ব। সে সকল কথাই হবে আজ এই গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে, কারণ আজ 23শে জুন, আজ পলাশী দিবস। আপনাদের সাথেও ভাগ করে নেব এই দিনের কথা, এই দিনের ইতিহাস, তারপর কীভাবে তিল তিল করে আমরা পেলাম আমাদের স্বাধীনতা, মুক্ত হলাম পরাধীনতার শৃঙ্খল থেকে। আর সেসব কথা নিয়েই জানি আজ আপনারাও হাজির হবেন আমাদের কাছে। আজ 23শে জুন, আমাদের কাছে এটা একটা সত্যিই বিশেষ দিন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের নির্দিষ্ট নম্বরগুলিতে আসুন একদম সুচিন্তিত বিষয়ভিত্তিক মতামত নিয়ে, আর একইভাবে আপনাদের বার্তাও আসুক আমাদের কাছে আজকের বিষয় নিয়ে, পলাশী, অস্তমিত স্বাধীনতা। শ্রোতা বন্ধু ইতিমধ্যেই চলে এসেছেন, তার কাছে যাব, কে রয়েছেন সঙ্গে একটু দেখে নিই আগে, হ্যাঁ তারপর শুনি তার কথা। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের ফোনের অপর প্রান্তে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ সুপ্রভাত, বলুন কে বলছেন? হ্যাঁ একদম খুব ছোট করে আজকের বিষয় নিয়ে শুনবো।
1: আচ্ছা, আজকের বিষয় হচ্ছে 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর

0: ধারে নদিয়া জেলায় ফরাসি প্রান্তরে ইংরেজের সঙ্গে অর্থাৎ লর্ড ক্লাইভের নেতৃত্বে আমাদের বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যে যুদ্ধ হয়েছিল, সেই সিরাজউদ্দৌলার সঙ্গে সেই যুদ্ধে আমাদের বাংলা তথা বাংলা বিহার উড়িষ্যা এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের খুব অস্ত হয়েছিল। এই বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই।
1: হ্যাঁ, একদম একদম সংক্ষেপে, হ্যাঁ, কারণ অনেক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তাদের বার্তাও ইতিমধ্যে এসেছে, বলুন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে এইখানে কিছু কিছু লোক বেঈমান থাকে এবং নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতা দেখানোর জন্য বা হিংসা বিদ্বেষ ঘৃণা থাকার জন্য
1: পলাশির যুদ্ধ, তাই তো আজকের দিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথাই একটু একটু করে সকলের সঙ্গে হবে। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ। আজ 23 জুন, ঐতিহাসিক পলাশি দিবস। 1757 সালের এই দিনেই ভাগীরথী নদীর তীরে পলাশি রামবাগানে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর মুখোমুখি হয়েছিল ইংরেজ বাহিনী। যুদ্ধের নামে এক ষড়যন্ত্র শিকার হয়ে পরাজিত হয়েছিলেন নবাব। প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। আর এই দিনটিকে, অর্থাৎ এই আজকের দিন 23 জুন, পলাশি দিবস বা পলাশি ট্র্যাজেডি দিবস হিসেবে আমরা বলে থাকি। সেই যুদ্ধে ব্রিটিশদের ষড়যন্ত্রে তাদের আধিপত্যবাদে জয় হয়েছিল আর পতন হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 23 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে পলাশি প্রান্তরেই সংঘটিত হয়েছিল দেশমাতৃকা রক্ষার সে যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে উচ্ছেদ করার জন্য দুজন খ্যাতিমান ব্রিটিশ সেনাপতি লর্ড ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একদল সৈন্যকে জাহাজযোগে মাদ্রাজ থেকে বাংলায় পাঠানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল নবাবকে সিংহাসন থেকে উৎখার করে বাংলার মাদ্রাজ দখল করা। হ্যাঁ, আমরা এগিয়ে যাব একটু একটু করে, কিন্তু তার আগে আপনাদের অনেক অনেক বার্তা আজকের বিষয় নিয়ে এসেছে, আমি চেষ্টা করি এক এক করে পড়ে ফেলার। প্রথমেই রজত বিশ্বাস চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন, শুভ সকাল। 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে সংগঠিত যুদ্ধ ভারতীয় উপমহাদেশ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতিতে প্রভাব বিস্তার শুরু করে। অনেক ইতিহাসবিদ পলাশির যুদ্ধকে ভারতের স্বাধীনতার সূর্যাস্তের সূচনা হিসেবেই উল্লেখ করেন। পলাশির পর শুধু একটি যুদ্ধের ফলাফলই বদলায়নি, বদলে গিয়েছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ। বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভ এবং বিদেশি শক্তির কৌশলের ফলে একটি স্বাধীন শাসনের অবসান ঘটেছিল। তাই পলাশি আমাদের কাছে ইতিহাস নয়, ঐক্য, সততা এবং দেশপ্রেমে এক গুরুত্বপূর্ণ শিক্ষা। রজত বিশ্বাস চাঁদপুর নদিয়া থেকে আজকের বিষয় নিয়ে তার মতামত জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, আমি বহরমপুর শহীদাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
1: নমস্কার, স্বাগতম আজকের অনুষ্ঠানে, বলুন।
2: 23 জুন 1757, এই পলাশির প্রান্তরে যে বিশ্বাসঘাতকতার একটা ফসল আমরা দেখেছিলাম, সেটা আমাদেরকে আগামী 200 বছর ধরে বইতে হয়েছিল। তবে 23 জুন আমি আরেকটা ঘটনার কথা মনে পড়ছে, যেখানে ব্রিটিশ দল অর্থাৎ ইংল্যান্ড দলকে ভারতীয় দল হারিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2013-তে। তাই শুধুমাত্র ক্ষত নিয়ে আমরা থাকবো না, ভালো জিনিসও আমরা পাবো।
1: হ্যাঁ, কারণ তারপরেও তো কত লড়াই, কত সংগ্রামের পর উঠে এসেছে আমাদের স্বাধীনতা।
2: অনেক জল বয়ে গেছে। এই পলাশির প্রান্তরে যে ঘটনা ঘটেছিল সেটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছিল। এবং আমি একটা জায়গায় পড়ছিলাম যে পলাশির যুদ্ধ হয়তো হয়েছিল, কিন্তু তারপরে পলাশির লুণ্ঠনও হয়েছিল এবং এত সম্পদ ইংরেজ সরকার নিয়ে গেছিল যে লন্ডন শহর আজকে আমরা যেটা দেখছি, আমাদের হয়তো মুর্শিদাবাদ

0: নিশ্চয়ই লন্ডনের মতোই হতো যদি সেই সম্পদ থাকতো। তাই আমি আমি গর্বিত বোধ করি যে আমি মুর্শিদাবাদের বাসিন্দা,
1: একদম আমরা এই জেলার বাসিন্দা।
0: এত কিছু লুণ্ঠন, এত অত্যাচার, এত সবকিছুর পরেও আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। তাই আমার গর্ব, আমি আমার গর্ব বোধ হয় যে আমি মুর্শিদাবাদ থেকেই বিলং করি। এবং খুব ভালো লাগলো যে আজকে আপনারা এই বিষয়টা তুলে ধরেছেন, এবং সকলে জানা উচিত যে মুর্শিদাবাদ মানেই মিস্ত্রি নয়, মুর্শিদাবাদ মানেই খারাপ অনেক কিছু।
1: আমাদের মুর্শিদাবাদে যে একটা অন্তর্নিহিত ইতিহাস আছে, তাই না?
0: একদম একদম। ঠিক আছে, ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। পরবর্তী বার্তায় চলে যাব আমি। এবারে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, নমস্কার নেবেন? হ্যাঁ, অবশ্যই নমস্কার গ্রহণ করলাম এবং আপনাদেরকেও জানালাম আমাদের নমস্কার। খুব সুন্দর বিষয়, সেদিনটা ছিল 23 জুন 1757 সাল, পলাশির যুদ্ধের রক্তাক্ত ইতিহাস। পলাশির প্রান্তরে নবাব সিরাজ উদ্দৌলা আপ্রাণ চেষ্টা করেও পরাজিত হলেন। পলাশির প্রান্তরে যাই ঘটুক না কেন, মাধ্যমিক পরীক্ষায় পলাশির যুদ্ধের ব্যর্থতার কারণ 10 নম্বরের প্রশ্নটা কমন আসবেই। সে এক মজার ব্যাপার, সাজেশনটা বারবার পড়ে নিতাম। স্বাধীনতার জাজ্জাল্যমান সূর্যটা সেদিন কিন্তু ডুবেছিল পলাশির প্রান্তরে। মির্জাফরের ডিপ্লোম্যাটিক নীতির জন্য ইংরেজদের সাথে হাত মিলিয়ে ডুবেছিল বাংলার মুক্তির স্বাধীনতা। সিরাজের রক্তে পা ডুবিয়ে ইংরেজ কেড়ে নিয়েছিল আমাদের সুখ শান্তি আর স্বাধীনতা, দখল করেছিল তারা বাংলার মসনদ, বাংলার সিংহাসন। রায়দুল্লা ভূমিচা জগৎ সেন খেসাটি বেগম ব্যর্থ হয়ে রয়ে গেল সেই দিনটায়। পলাশির প্রান্তর মানে আমবাগানে ডুবে যাওয়া সে বেদনা বিধুর, ডুবে যাওয়া সে সূর্যাস্ত, যে ডুবে গেলে পরাধীনতার সাগরে ডুবে যায় ঘুমঘোর আচ্ছন্ন জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বাসভঙ্গ আর প্রতারণার এক অপ্রীতিকর ঘটনার এক শাশ্বত পহেলু। পলাশির যুদ্ধ নবাব শাসনের অবসান, ইংরেজ শাসনের শুরু। আজকের দিনটি সেই সব ইতিহাসের প্রেক্ষাপটে চিরকাল লেখা থাকবে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে আজকের বিষয় নিয়ে তার মতামত আমাদের সাথে ভাগ করে নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুও রয়েছেন, তার কাছে এবার যাব। আজ যে বিষয়ে আমরা, আজ 23 জুন পলাশী দিবস বা পলাশী ট্র্যাজেডি দিবস, আমরা আজকের দিনটির ইতিহাস সকলেই জানি, আবার অনেকে হয়তো জানিও না বিস্তারিতভাবে। এই যে পলাশী, এই পলাশীতেই কিন্তু ঘটেছিল সেই যুদ্ধ, পলাশীর যুদ্ধ, এবং তারপরেই হয়েছিল আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত। নমস্কার, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে আছেন?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের ডাঙ্গার থেকে সুজয় চৌধুরী বলছি।
1: সুপ্রভাত, বলুন।
2: 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে আমাদের ভারত, বিহার এবং উড়িষ্যার রাজা সিরাজদৌল্লা ছিলেন, তাকে এই দিনেই কিন্তু এই ব্রিটিশরা এই ভারতবর্ষের বুকে তাকে হারিয়ে ভারতবর্ষে নিজের যে অধিকার, সেই অধিকারটা মধ্যে সে প্রবেশ করেছিল। ব্যবসার নামে, বাণিজ্যের নামে ভারতবর্ষে এসে সে এই দেশটাকে দখল করে নিয়েছিল। আর এই দেশটাকে দখল করার সহায়তা জগৎ শেখ, তারপর মির্জাফর এবং বিভিন্ন মানুষ ভারতবর্ষের প্রতি একটা বিশ্বাসঘাতক করেছিল এবং সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়েছিল। যাই হোক, আজকে আমরা সেই ব্রিটিশ শাসনকে আমাদের ভারতবর্ষের যে মানুষ যেভাবে তাদের জীবন ত্যাগ করে যেভাবে দেশকে স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা আমরা আজকে পেয়েছি। এবং যাতে অন্য কোনো বিদেশি শক্তি যাতে আমাদের এই দেশের স্বাধীনতা পুনরায় নিয়ে না নিতে পারে, সেই জন্য আমাদের কিন্তু এই দেশের প্রতি ভালোভাবে
1: অবশ্যই আমাদের সদা সচেতন থাকতে হবে, তাই না? আমরা আমাদের দেশমাতৃকার প্রতি দায়িত্ব কর্তব্য পালনে অবিচল থাকব। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, সত্যি তাই। এই যে ব্রিটিশরা বিশাল একটা ষড়যন্ত্র করে, তারপর যাদের সহায়তা তারা পেয়েছিল, দেখুন লর্ড ক্লাইভ সহায়তা পেয়েছিলেন বলেই কিন্তু তিনি পেরেছিলেন এগিয়ে যেতে, এই সাম্রাজ্যকে দখল করতে। আমরা জানি সেই ইতিহাস যে লর্ড ক্লাইভ, ভারতীয় ধনকুবের জগৎ শেঠ, রাজকর্মচারী রায়দুল্লভ, রাজবল্লভ এবং রাজপরিবারের মির্জা দমিচাঁদ, ঘসেডি এবং প্রমুখের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই যুদ্ধের দিকে অগ্রসর হয়েছিলেন। তাদের মাধ্যমে

ফ্রেঞ্চরা জয়ী হলে নবাবের প্রধান সেনাপতি মির্জাফরকে বাংলার মসনদে বসানো হবে বলেই আশ্বাস দিয়েছিলেন লটক্লাই। কিন্তু নবাব ষড়যন্ত্রের নেপথ্যে নায়ক মির্জাফরকে সন্দেহ করে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করে আব্দুল হাদিকে তার স্থলাভিষিক্ত করেছিলেন। কুটুচালে পারদর্শী মির্জাফর তখন পবিত্র কোরআন সাহিব ছুঁয়ে শপথ করেছিলেন এবং তখন সিরাজউদ্দৌলা আবারও তাকে বিশ্বাস করেছিলেন এবং পুনরায় সেনাপতি পদে বসিয়েছিলেন। আর ওই সে সময় নেওয়া তাঁর ওই ভুল সিদ্ধান্তই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল। পলাশির আমরা কাননে সকাল 10:30 ইংরেজ ও নবাব বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেদিন সেই যুদ্ধে কুচক্রি ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতার ফলে ক্লাইভের 800 সৈন্য সহ সর্বমোট 3,000 সৈন্যের কাছে 28,000 অশ্বারোহী ও 50,000 পদাতিক সৈন্য নিয়েও নবাব বাহিনীর অপ্রত্যাশিত পরাজয় ঘটেছিল।

0: এবারে মনিরা বেগম বহরমপুর গোড়া বাজার থেকে লিখছেন আজকের বিষয় নিয়ে। শুভ সকালের শুভেচ্ছা। বিষয়, পলাশি অস্তমিত স্বাধীনতা। 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ ছিল নিছক যুদ্ধ খেলা। একদিকে লর্ড ক্লাইভের নেতৃত্বে কতিপয় ব্রিটিশ সেনাবাহিনী, অপরদিকে মির্জাফর আলী খানের নেতৃত্বে নবাবের বিপুল অস্ত্রসজ্জিত বাহিনী। মাঝখানে নবাবের পতনের ছক কষাকষির অনুশীলন ও তাকে কার্যকরী করার আপ্রাণ চেষ্টা। যুদ্ধ খেলায় বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হল ভাগীরথীর পশ্চিম আকাশে। সেদিন নবাবের কাতর আবেদন অনুরোধ তাঁর সভাসদরা প্রত্যাখ্যান করেছিলেন। নিরুপায় নবাব অশ্রুসিক্ত নয়নে দুঃখে ক্ষোভে বলেছিলেন, রাক্ষসী পলাশী, তোর মাটি বাঙালির রক্তে লাল হল, বাংলা হারালো স্বাধীনতা, অস্তমিত হল স্বাধীনতার শেষ সূর্য। চিরদিনই যুদ্ধে যেমন জয় আছে, পরাজয়ও আছে, হতাশা আছে, আর আছে সুনিপুণ বিশ্বাসঘাতকতা, যার জালে জড়িয়ে নবাব সিংহাসনচ্যুত হয়েছিলেন। আজও বাংলার নাম মির্জাফরের নামের সঙ্গে জড়িত আছে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে, তেমনই আছে মীর মদন ও মোহনলালের আত্মত্যাগ ও দেশপ্রেমের কাহিনী। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার থেকে আজকের বিষয় নিয়ে তার বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার কাছে যাব। নমস্কার, হ্যালো। শ্রোতা বন্ধু ফোনের অপর প্রান্তে 9434921300 কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? কোথা থেকে?
1: রামিনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: বলুন।
1: উনি 1757 সালে তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল, বাংলা বিহার উড়িষ্যা রাজধানী ছিল মুর্শিদাবাদ। তখন এই ভারত সরকার মুর্শিদাবাদ বা ভারতকে ইংরেজদের সঙ্গে যে লড়াই, সেই লড়াই এখনো আমরা যখন শুনি বা বই পড়ে জানতে পারি তখন মনটা কেমন হয়ে যায়। তখন এই মুর্শিদাবাদের নবাবগঞ্জ, এই নবাবগঞ্জের যে নবাব যে ছিল, সেই নবাবকে, যে নবাব সিরাজউদ্দৌলাকে যে হত্যার জন্য আমাদের ভারতীয় অর্থাৎ মুর্শিদাবাদের কিছু মির্জাফর, তারা কিন্তু এইভাবেই এই আমাদের সিরাজউদ্দৌলাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেই সবগুলা তো ইংরেজের সাথে যে লড়াই, সেই লড়াইয়ের জন্যই আমাদের এখানকার জন্য কিছু মির্জাফর ছিল, তারাই এই ঘটনাটাকে ঘটিয়েছিল। আর তারপর স্বাধীন করার জন্য আমাদেরকে কি ভাবছি কষ্ট দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল, সেগুলা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো
0: একদম। সেই কাহিনী মানে মনে, সেই ইতিহাস মনে পড়লে আজও আমরা শিহরিত হয়ে উঠি, তাই তো? তো আজকে সেই বলুন,
1: এই কথাগুলো আমরা হয়তো বলছি বলে শেষ করা যায় না, অল্প
0: না না না।

0: শুধু নবাবের পরাজয় নয়, বাংলার স্বাধীনতা সূর্যাস্তের সূচনা করেছিল। নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও বিশ্বাসঘাতকতার ফলে বাংলার রাজনৈতিক স্বাধীনতা ধীরে ধীরে অস্তমিত হয়। এই যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ও অর্থনীতির ওপর ক্রমশই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পলাশী আমাদের স্মরণ করিয়ে দেয় যে বাহ্যিক শক্তি চেয়ে অভ্যন্তরীণ বিভেদ বিশ্বাসঘাতকতা কখনো কখনো জাতির জন্য আরও ভয়াবহ হতে পারে। তাই পলাশী শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি স্বাধীনতার মূল্য ও জাতীয় ঐক্যের এক চিরন্তন শিক্ষা। অস্তমিত স্বাধীনতার সেই বেদনাময় স্মৃতি আজও বাঙালির হৃদয়ে অমলিন হয়ে আছে। শফিক সরকার কসবা থেকে জানিয়েছিলেন তার ভাবনা, বা ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে তার বার্তার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন যাবো তাঁর কাছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো।
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত, বলুন।
1: তার আলো ছিল কিন্তু বিষণ্ন, ম্লান আলোকে সে অস্তমিত হয়েছিল। আবার তার পরদিন তার উদয় হয়েছিল এক রাস বিশ্বাসঘাতকতাকে সঙ্গী করে। হ্যাঁ, সেই আলো হয়তো কোথাও ম্লান তো ছিলই, তার সঙ্গে ছিল কিছুটা মেঘে ঢাকার মতো। তো যে বিষয়টা আজকে দিয়েছেন পলাশীর অস্তমিত সূর্য, তো 1757 সালে সেই পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের সামনে বুক চিতিয়ে লড়াই করছেন, তখন একজনের বিশ্বাসঘাতকতায় তাকে পরাজিত হতে হয়েছিল দিদি। আর যারা যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের সম্মুখীন হন, তারা কিন্তু অকুত ভয় হন এবং তারা প্রতিপক্ষকে সবসময় চেষ্টা করেন প্রতিপক্ষকে ফাঁদে ফেলে তাকে পরাস্ত করার। কিন্তু সেখানে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল, যে যিনি করেছিলেন সেই মির্জাফর যে গোপন খবরগুলো পৌঁছে দিয়েছিলেন ইংরেজ শিবিরে, তাতে করে ইংরেজদের সুবিধা হয়েছিল সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার। মির্জাফর যদি সেটা না করতেন, মির্জাফর যদি গোপন কুঠুরির খবরগুলো যদি ইংরেজদের কাছে না পৌঁছতেন, তাহলে কিন্তু আমরা
0: সেই পরাধীনতার কবলে ডুবে যেতাম।
1: দিদি, আর এভাবেই ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মির্জাফর তৈরি হয়েছে ওই মির্জাফর থেকে, যারা শুধু সংসারে সমাজের অশান্তি সৃষ্টি করে।
0: তবে দেখুন, আমরা যদি এই পলাশীর যে যুদ্ধ, এই যে বিশ্বাসঘাতকতায় বলুন বা এই ষড়যন্ত্রে বলুন, তার থেকে যদি শিক্ষা না নিই, তাহলে কিন্তু আমরা বোকামি করব, তাই না? তার ফলাফল কি ভালো হয়েছিল?
1: না দিদি, কখনো ভালো হয়নি। তাহলে তো আমরা তো ধরুন, যদি সিরাজউদ্দৌলা সেদিন বুক চিতিয়ে যদি লড়াই করে জিততেই পারতেন, তাহলে তো আমরা আমরা হয়তো তখন আমাদের জন্ম হয়নি, 269 বছর আগেকার কথা। কিন্তু ইতিহাসে যেটা পড়ছি, আমরা হয়তো আরেকজন স্বাধীন এবং বীরচেতা,
0: ইতিহাসটাই হয়তো অন্যভাবে রচিত হতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন আপনারা সকলে। হ্যাঁ, পলাশীর যুদ্ধ হঠাৎ করে কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা কিন্তু ছিল না, এর পেছনে কাজ করেছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব। প্রধান কারণগুলো যদি আমরা দেখি, দেখুন প্রথমেই বলতে হয় যে নবাবের সিংহাসন আরোহণ। আলিবর্দী খাঁর মৃত্যুর পর তাঁর প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে 1756 সালে বাংলার নবাব হয়েছিলেন। আর তাঁরই সিংহাসন আরোহণকে তাঁর মাসি ঘসেটি বেগম এবং মাস্তুতো ভাই সকতজং একেবারেই মেনে নিতে পারেননি। কোম্পানির ঔদ্ধত্য ও দস্তকের অপব্যবহার, সেটাও কিন্তু একটা কারণ ছিল। ইংরেজদের নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং নবাবের নির্দেশ অমান্য করে কলকাতায় দুর্গ নির্মাণ শুরু করেছিল। এছাড়াও শুল্কমুক্ত বাণিজ্যে ছাড়পত্র বা দস্তকের চরম অপব্যবহার করে তারা বাংলার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। কৃষ্ণদাসকে আশ্রয় প্রদান করা হয়েছিল। ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস বিপুল ধনসম্পদ চুরি করে কলকাতায় ইংরেজদের কাছে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। আর নবাব তাকে ফেরত চাইলেও ইংরেজরা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং নবাবকে অপমাননা করেছিলেন। আরও একটা কারণ যদি আমরা দেখি, আলিন নগরের সন্ধি ও চন্দননগর দখল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ইংরেজদের তাড়িয়ে দিয়েছিলেন।

যা ইতিহাসে কলকাতার পতন নামেই আমরা দেখে এসেছি, পরিচয় পেয়েছে। কিন্তু পরবর্তীতে লর্ড ক্লাইভ ওয়াটসন মাদ্রাস থেকে এসে আবার কলকাতা দখল করেছিলেন এবং নবাবকে অপমানজনক আলীনগরের সন্ধি স্বাক্ষরে বাধা করেছিলেন। এরপর ইংরেজরা ফরাসিদের চন্দননগর দুর্গ দখল করেছিলেন, নবাবের সাথে সম্পর্ক তখন চূড়ান্তভাবে ভেঙে পড়েছিল। আর যে কথা আপনাদের কাছেও শুনছি জানছি, আর ইতিহাসও যে কথা বলে বারবার যে মির্জাফরের ষড়যন্ত্র আর বিশ্বাস কত কথা, নবাবের শত্রু শুধু ইংরেজরাই ছিলেন এমন কিন্তু নয়, তার নিজের দরবারেই লুকিয়েছিল চরম বিশ্বাসঘাতকের দল। সিরাজদৌল্লার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান, গাজেটি বেগম, প্রভাবশালী ব্যবসায়ী জগৎ সেঠ, রায়দুল্লভ এবং অমিজাদ নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য লর্ড ক্লাইভের সঙ্গে এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। লর্ড ক্লাইভ মির্জাফরকে বাংলার পরবর্তী নবাব করার প্রলোভন দেখিয়ে একটি চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন। আর তারপর সেই ঘটনা, সেই ইতিহাস আমাদের সকলেরই জানা। 1757 সালের 23 জুন সকাল 8টার দিকে পলাশির আমবাগানে যুদ্ধ শুরু হয়েছিল। দেখুন, নবাবের পক্ষে ছিল প্রায় 50,000 সৈন্য, 35,000 পদাতিক আর 15,000 ছিল অশ্বারোহী এবং 50টি কামান ছিল। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি দেখি যে রবার্ট ক্লাইভের পক্ষে ছিল মাত্র 3,000 সৈন্য, 950 জন ইউরোপীয় এবং 2,100 জন দেশীয় সিপাহী আর 8টি মাত্র কামান ছিল। সংখ্যার দিক থেকে দেখতে গেলে নবাবের বাহিনী তো অনেক শক্তিশালী, তাই না? কিন্তু তা সত্ত্বেও বিশাল বাহিনীর বহু অংশ ছিল যে মির্জাফর, রায়দুল্লভ এবং ইয়ার লতিফ খানের অধীনে। তারা যুদ্ধের ময়দানে পুতুলির মতো দাঁড়িয়েছিল নিষ্ক্রিয়ভাবে। আবার অপরদিকে দেখুন মীর মদন আর মোহনলালের বীরত্ব। তারা নবাবের অনুগত সেনাপতি ছিলেন। তারা ফরাসি সেনাপতি সিনফ্রের বীরত্বের সাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারপর যুদ্ধ চলাকালীন দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, নবাবের খোলা অবস্থায় থাকা বারুদগুলো ভিজে গিয়েছিল, অথচ ইংরেজরা ত্রিপল দিয়ে তাদের বারুদগুলোকে ঢেকে রেখেছিলেন। তারপর মীর মদনের মৃত্যু ঘটে যুদ্ধক্ষেত্রে। বৃষ্টি থামার পর মীর মদন আবার আক্রমণ করতে গিয়ে কামানের গোলার আঘাতে শহীদ হন, ভেঙে পড়েন। মির্জাফরের কাছে সাহায্য চান। মির্জাফর নবাবকে ক্রাণ স্পর্শ করে যুদ্ধের আশ্বাস দিলেও সেদিনের মতো যুদ্ধ স্থগিত রাখতে বলেছিলেন। নবাব মির্জাফরের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন আর যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছিলেন। নবাবের সৈন্যরা তখন তাঁবুতে ফিরে যাচ্ছিল আর তখনই মির্জাফরের ইঙ্গিতে লর্ড ক্লাইভ পেছন থেকে অতর্কিত আক্রমণ করেছিলেন। বিশৃঙ্খল নবাব বাহিনী পরাজিত হয়েছিল আর আমরা জানি তারপরের ইতিহাস। তাই এই পলাশির যুদ্ধ বাঙালি জাতি তথা সমগ্র উপমহাদেশের জন্যই ছিল এক চরম বিপর্যয়। তারপর অস্তমিত হল আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সূর্য। তারপর কত লড়াই, কত সংগ্রাম, কত পথ পেরিয়ে আবার আমাদের কাছে ধরা দিল আমাদের স্বাধীনতা।

0: চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। এবারে খাদ্রাকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, দিনটা 23 জুন 1757, বৃহস্পতিবার হলেও পলাশী যুদ্ধের ষড়যন্ত্রের প্রেক্ষাপটে শুরু কিন্তু বাংলার অন্যতম স্বনামধন্য নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর থেকেই। প্রাসাদ রাজনীতি আর ষড়যন্ত্রের বিন্দুমাত্র আভাস পাননি তরুণ নবাব সিরাজউদ্দৌলা। বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত উচ্চাসার কারণে সেই সময়কার রাজতন্ত্রের নিরিখে যা বিন্দুমাত্র অস্বাভাবিকও ছিল না, চূড়ান্ত ফল তথাকথিত এই পলাশীর যুদ্ধ, যা ধীরে ধীরে গোটা ভারতের স্বাধীনতা হরণ করে এক চরম অনিশ্চয়তা তৈরি করেছিল এবং বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ডরূপে। কিন্তু পলাশীর যুদ্ধের নামে আসল যুদ্ধ কতখানি হয়েছিল? মূলত নবাবের 3 বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফর ইয়াল লাতিফ এবং দুর্লভ লামের অধীনে, অন্যদিকে সামান্য কিছু সৈন্য ও গোলা বারুদ ছিল সিরাজের বিশ্বস্ত 3 সেনাপতি সিনপ্রে মীর মদন ও মোহনলালের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড ক্লাইভের ইংরেজ বাহিনীতে ছিল মাত্র 3,100 জন সৈন্য। সেদিন সকাল 8টার সময় ফরাসি গোলন্দাজ সেনাপতি সিনফ্রের বাহিনীর গোলাবর্ষণের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়েছিল। কামানের গোলায় গুরুতর আহত হওয়ার আগে পর্যন্ত নবাবের বাহিনী বীরত্বের কাছে পরাভূত হয়ে ইংরেজ সৈন্য সাময়িকভাবে পিছু হটতে শুরু করলেও যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিশ্বাসঘাতক প্রধান সেনাপতি মির্জাফরের কুপরামর্শে নবাব যুদ্ধবিরতি ঘোষণা করতে ইংরেজ সৈন্য নতুন উদ্যমে বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। বিশ্বাসঘাতক সেনাপতিদের অধীনস্থ বিশাল সংখ্যক সৈন্য কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল কোনো রকম প্রতিরোধ সৃষ্টি না করে। আর ঠিক এই সময় একমাত্র সিনফ্রে সাহেবের নেতৃত্বে নবাবের গোলন্দাজ বাহিনী বীরবিক্রমে লড়াই করলেও পিছু হটতে বাধ্য হয়েছিল। ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধের এই অংশটুকুই আসল যুদ্ধ। বিকেল 5টার দিকে ইংরেজরা নবাবের শিবির অধিকার করেন আর যুদ্ধ শেষ হয় তার অনেক আগেই। সিরাজ বিশ্বস্ত বেশ কিছু দেহরক্ষীর সঙ্গে উটের পিঠে মুর্শিদাবাদের দিকে পালিয়ে গিয়েছিলেন। সুব্রত দত্ত কান্তনগর থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী বার্তায় আমি চলে যাই আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাকে ও বেতার জগতের সমস্ত বন্ধুকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজ পলাশী দিবস। 1757 সালের 23 জুন বৃহস্পতিবার বাংলা বিহার উড়িষ্যা তথা সমগ্র দেশের স্বাধীনতার সূর্য নদীয়া জেলার পলাশীর ভাগীরথী নদীর তীরে আমবাগানে প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। মির্জাফর রায়দুল্লাহ বিয়ার লতিফের চক্রান্তে নবাব পরাজিত হন। সেই যুদ্ধে নবাব বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 65,000, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। সেনাপতি মীর মদন দেওয়ার মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রের প্রাণ লড়াই করেন, কিন্তু অপরপক্ষের বিশ্বাসঘাতকতায় এই কালো দিবসের জন্ম দেয়। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে তার বিষয়ভিত্তিক মতামত আমাদের কাছে জানিয়েছিলেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে পলাশীর কালো দিন, আমরা জানি যে ইতিহাস রচিত হয়েছিল, আজও দেখুন যখনই সে কথা উচ্চারিত হয় সেই বিশ্বাসঘাতকদের নাম আমরা বারবার নিয়ে আসছি, তাই তো? শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যাঁ

0: শুভ সকাল।
1: সুপ্রভাত, বলুন কে বলছেন, কোথা থেকে?
0: আব্দুল হাদি, বেলাইপাড়া, খৈরাটি, মুর্শিদাবাদ থেকে।
1: নমস্কার দাদা, বলুন।
0: নমস্কার, আজকের পলাশী দিবস, প্রথমেই জানাই সেই সমস্ত বীর শহীদ যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য তাদের প্রাণ বলিদান করেছিলেন। পলাশী দিবস শুধু একটা যুদ্ধ নয়, এটা একটা ষড়যন্ত্রের শিকার, একটা লোভকে চরিতার্থ করার যে প্রচেষ্টা, পলাশী দিবস তাই আমাদেরকে মনে করিয়ে দেয় এবং মানুষচক্ষুকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন লোভী মানুষ কেমন ভাবে দেশদ্রোহিতা করতে পারে, যা করেছিল মীরজাফর এবং তার সঙ্গী সাথীরা। এই পলাশী দিবসকে আমরা সামনে রেখে আমাদের আগামী দিনকে এই সমস্ত বিদ্রোহী বা বিরোধী লোক থেকে দূরে থাকার শিক্ষা দেয় এবং আমরা সেই শিক্ষায় যেন এই পলাশী দিবসের থেকে নিতে পারি এবং আমরা সামনের দিনে এগিয়ে যাব সুষ্ঠুভাবে, সরলভাবে, সহজভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য। আমরা যেন আর সেই মীরজাফরদের কবলে না পড়ি, এইটুকুই আমি বললাম। ধন্যবাদ,
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের। হ্যাঁ ঠিকই, ওই যে ইতিহাস তো আমাদের বারবার অনেক কিছু স্মরণ করিয়ে দেয়, আর সে কথা আমাদের মনে রাখা উচিত যে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার ফলাফল কী হতে পারে, যার নিদর্শন আজকের এই 23 জুন ঘটে যাওয়া 1757 সালের পলাশির ইতিহাস। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, স্বাগত আজকের অনুষ্ঠানে, নমস্কার।
2: কথা বলার নয়, এটাই বলে গেছে আমাদের সিরাজুল্লাহ, কি বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। হ্যাঁ, যুদ্ধের প্রয়োজন ছিল পরাজয়ে, এই দুঃখজনক ঘটনা। আমাদের যে মীরজাফর, আমরা সবাই এখন মীরজাফর বলে ডাকে আমাদের এই মুর্শিদাবাদের লোককে, এটাই ছোট করে বলি দিদি ভাই, ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, সবার কাছে অনুরোধ ছোট করে ছাড়ুন।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ দেখুন, বিশ্বাসঘাতকতার নিদর্শন যেমন আছে, তখন আরও অনেক কিছু ভালো ইতিহাস, সাফল্যের ইতিহাসও কিন্তু মুর্শিদাবাদের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু যেহেতু আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলছি, তাই মুর্শিদাবাদের সাফল্যের ইতিহাস, মুর্শিদাবাদের গাথা নিয়ে নিশ্চয়ই আরও একদিন কথা হবে। এই যে পলাশির যুদ্ধ, আমরা দেখলাম যে পলাশির যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বারবার সেই বিশ্বাসঘাতকতা, সেই ষড়যন্ত্রের কথাই ফিরে ফিরে আসছে। এবার রাজনৈতিক অর্থনৈতিক কারণ তো ছিলই, দেখুন তারপর সিরাজউদ্দৌলা এই যুদ্ধের পর ফিরে যান মুর্শিদাবাদে, কিন্তু ধরা পড়ে যান মীরজাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে, তিনি নির্মমভাবে নিহত হন। আমরা জানি আমাদের মুর্শিদাবাদেরই ঘোষবাগে শায়িত আছেন তিনি, সেই সমাধি এখনও রয়েছে। মীরজাফরকে পুতুল নবাব বানানো হয়েছিল, কিন্তু মীরজাফরকে নবাব করা হয়েছিল, কিন্তু আমরা জানি তাকে বলা হতো পুতুল নবাব, কারণ বাংলার প্রকৃত ক্ষমতা চলে গিয়েছিল রবার্ট ক্লাইভের হাতে। আর অর্থনৈতিক লুণ্ঠন যুদ্ধের পর ইংরেজরা বাংলার কোষাগার শূন্য করে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করে দিয়েছিল, যা পলাশির লুণ্ঠন নামে পরিচিত ছিল। আর এই অর্থেই পরবর্তীতে ইংল্যান্ড শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। আর ঔপনিবেশিক শাসনের সূচনা, পলাশির জয়ের পর ইংরেজদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। আর মাত্র কয়েক বছর পরেই 1764 সালে বক্সারের যুদ্ধের মধ্যে দিয়েই তারা দেওয়ানি লাভ করেছিল, অর্থাৎ বক্সারের যুদ্ধে তারা জয়লাভ করেছিল আর বাংলায় তারা কোম্পানির শাসনকে সুপ্রতিষ্ঠিত করেছিল। চলে যাব আপনাদের বার্তায়। আসলে আজকে দেখুন, এই এমন একটা বিষয় না, আমরা একটু আবেগী হয়ে পড়েছি, আমাদের কথা, আমাদের বার্তাগুলো সত্যিই যেন মনে হচ্ছে একটু দীর্ঘ। খুব ভালো লাগছে সত্যি, মানে আরও ভালো লাগতো যদি আরও বেশি সময় এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে থাকতে পারতাম, তবু আমরা তো সকলে ওই নিয়মের বেড়া জালে সময়ের হাতে বন্দি। মানসী বড়াল বহরমপুর মধুপুর থেকে লিখছেন, 1757 সালে 23 জুন ভারতের ইতিহাসে কলঙ্কিত দিন, ভাগীরথীর তীরে পলাশির প্রান্তরে আমবাগানের মধ্যে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর যুদ্ধ হয়েছিল। ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা যথেষ্ট কম ছিল, কিন্তু নবাবের সৈন্যদল বেশি থাকা সত্ত্বেও সেদিন সিরাজউদ্দৌলা বীর সেনাপতি মীর মদনের

অক্লান্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। বাংলার সৈন্যদল বণিক সৈন্যদের কাছে পরাজিত হয়েছিল, কারণ ছিল বাংলার অধিকাংশ মানুষের বিশ্বাসঘাতকতা, লোভ, লালসা, হিংসা। মির্জাফরের চোখে নবাবী মসনদে বসবার তীব্র আকাঙ্ক্ষা। পরবর্তীকালে তাদের এই লোভের শিকার হয়েছিল ভারতের ভবিষ্যৎ। ভারতের স্বাধীনতার সূর্য সেদিন পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছিল। সেদিন কিছু অবিবেচক স্বার্থান্বেষী মানুষদের কাজের হিসেবের মাশুল বহুদিন ভারতের মানুষদের গুনতে হয়েছিল। ভারতকে স্বাধীন করার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের মতো দেশপ্রেমিক মানুষের লেখনীতে এসেছিল বহু জ্বলন্ত কবিতা, সঙ্গীত। নেতাজি সুভাষচন্দ্র বসু, মার্শালদা সূর্যসেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু প্রভৃতি বরণীয় মানুষদের অক্লান্ত পরিশ্রম, দেশপ্রেম, আত্মত্যাগের ফসল হল ভারত মাতা স্বাধীনতা। আমরা যেমন এই বিপ্লবীদের স্মরণ করি, তেমনই মির্জাফর, মীর কাসেম, জগৎছেদ প্রভৃতিদের ভীষণই ঘেন্নার চোখে দেখি। ওই দিন হচ্ছে আমাদের কাছে ভীষণ কষ্টের দিন। মানসী বরাল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন, সত্যি তাই। তাঁদের গাথা, অর্থাৎ এই যাদের নাম আপনি বললেন, আরও অসংখ্য বিপ্লবীরা রয়েছেন, মানুষজন রয়েছেন, মহান মানুষ, দেশপ্রেমিকরা। এই পলাশীর যুদ্ধের পর যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, তারা আবার সেই সূর্য উদিত করেছিলেন আমাদের ভারতবর্ষের ভাগ্য আকাশে।

আবারও আপনাদের কথায় ফিরব, কিন্তু তার আগে একটু কাজের কথা আর আবহাওয়ার খবর জানিয়ে দিই আপনাদের। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দরখাস্ত আহ্বান করছেন অনলাইনে। আপনারা এই দরখাস্ত অবশ্যই অনলাইনে করবেন এবং বিস্তারিত বিবরণ জানতে ওয়েবসাইটটি দেখবেন। আমি ওয়েবসাইটটি জানিয়ে দিই, তার আগে আমি বলে রাখি যে সিভিল মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সব ক্ষেত্র থেকেই শূন্য পদে আবেদন নেওয়া হচ্ছে। আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই হতে হবে 35।

0: বছরের মধ্যে। আর ওয়েবসাইটটি আপনাদের জানাই, www.upsc.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই আগামী 3 জুলাই 2026-এর মধ্যেই অনলাইনে আবেদন করবেন। আপনাদের নির্বাচন পরীক্ষাগুলি যে কেন্দ্রে হবে, আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্টবেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনম, এইসব কেন্দ্রেই আপনাদের পরীক্ষাগুলি হবে। আমি ওয়েবসাইট আবারও বলে দিই, www.upsc.gov.in। আবহাওয়ার বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক, তবে জেলার কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, আমি দেখছি টিকটিক করে আলোটা জ্বলছে, তার কাছেই যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, না, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের অপুরার একটি যে নম্বর রয়েছে সেখানেও শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখি তিনি কি বলছেন আজকের বিষয় নিয়ে। সময় একদম শেষ, অনেক কথাই হয়তো বলা হয়ে উঠল না, বাকি রইল, কারণ আজকে যে দিন সেই দিন নিয়ে কথা তো শেষ হয় না। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো, সাধন মুখোপাধ্যায়।
0: আচ্ছা, নমস্কার, বলুন।
1: হ্যাঁ, পলাশি দিবস আমি শুরুতে শুনিনি, বিষয় সম্ভবত পলাশি দিবস নাকি?
0: হ্যাঁ, কারণ আজকে 23 জুন, আমরা জানি আজকের ইতিহাস কি।
1: হ্যাঁ, আসলে অনেক ব্যাপারটা আছে, তো মির্জাফরকে আমরা দোষী করি, তো তিনি অবশ্য মুখ, কিন্তু মুখোশটা তো অনেক বড়। আপনারাও সেটা বললেন, ঘসিটি বেগম এবং তার ছেলে ইত্যাদি, তবে সেই থেকে যে আমাদের রাজনৈতিক কি বলবো, দলাদলি, শত্রুতা, দেশের ক্ষতি করা, দেশকে ছুরি মারা কি শুরু হয়েছিল, এখনো আমরা সেই ব্যাপারটা কাটিয়ে উঠতে বোধ হয় পারিনি। আর একটা বিষয়, মানে মেঘের আড়ালেই তো সূর্য একটু একটু করে, তো এই ব্রিটিশ শাসনের 200 বছর প্রায়, তার ক্ষতিকর দিকটা আমরা সবাই জানি, কিন্তু এর কিন্তু কিছু ভালো দিক তো ছিলই, না হলে আমাদের সেই সহমরণে বধূদেরকে পুড়িয়ে মেরে ফেলা, এটা আমরা কি পারতাম? যদি রামমোহন রায়কে সাহায্য না করতেন ব্রিটিশ সাহেবেরা, তৎকালীন গভর্নর সাহেব, তাহলে সেই আজকেও, তারপর বিদ্যাসাগর মশায় অনেক
0: অনেক ধন্যবাদ। সম্ভবত আপনার সঙ্গে আমার আজ প্রথম কথা হলো, ভালো ভালো থাকবেন অবশ্যই, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। শুভ সকাল মানুষের দিদি ভাই, প্রীতিয় শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আচ্ছা, লিখছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, আজকে শুভ সকালের বিষয় পলাশির অস্তমিত স্বাধীনতা। 1757 সালে এই দিনে পলাশি প্রান্তরে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ হয়েছিল এবং সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। তাই নিজের মানুষ যখন কোনো কাজে বেইমানি করেন সেটা খুব বেদনাদায়ক, এমনই ছিলেন মির্জাফর, এই যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এরপর ইংরেজ শাসনের সূচনা হয়েছিল, প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিলেন, অনেক শহীদ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হরিভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আচ্ছা, এবারে চলে যাই 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, তিনি নবাব সিরাজউদ্দৌলা আর মির্জাফর যুক্তিবাদী রাজ্য লাইন গদ্দার হিসেবে পরিচিত হয়েছিলেন। আমি বলবো, নিজেদের মধ্যে গদ্দারি করে জীবনে কেউ বড় হতে পারে না, এটাই আমার কথা। আচ্ছা, যিনি লিখেছেন তার নাম এবং কোথা থেকে লিখছেন এটা তার বার্তায় উল্লেখ করেননি, অবশ্যই উল্লেখ করে দেবেন। আমি পড়লাম, অবশ্য বুঝতে পারলেন যিনি লিখেছেন তিনি। এবারে মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে লিখছেন, নমস্কার শুভ সকাল। পলাশির যুদ্ধ শুধু একটি যুদ্ধের পরাজয় ছিল না, এটি ছিল আমাদের স্বাধীনতার অস্তমিত সূর্য। 1757 সালের এই দিনেই বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার স্বাধীনতা

0: পথ রুদ্ধ হয়েছিল। ইতিহাসের এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্য, সততা ও দেশপ্রেমী একটি জাতির প্রকৃত শক্তি। পলাশীর মাঠ আজও ইতিহাসের নীরব সাক্ষী, সেখানে একদিন অস্তমিত হয়েছিল স্বাধীনতার আলো, আর শুরু হয়েছিল দীর্ঘ পরাধীনতার পথ চলা। পলাশীর স্মৃতি আমাদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য অপরিসীম, আর তার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুর সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন ফোনের অপর প্রান্তে? যোগাযোগ করে উঠতে পারছি না। আচ্ছা, আমি আবারও দেখি। নমস্কার, কে আছেন? হ্যালো, না, সময় খুব কম, তাই বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি, তো সেজন্য আমি দেখি অপর একটি ফোন নাম্বারে অপেক্ষা করছেন কে। হ্যাঁ, হ্যালো, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন ফোনের অপর প্রান্তে? হ্যালো, বলুন বলুন। হ্যালো, হ্যালো,
1: জ্বলন্ত সূর্য নির্ভীক সৈনিককে যেভাবে, হ্যাঁ, এক কথায় মির্জাপুর, যেভাবে মির্জাপুর এবং ঘোষেশী বেগম ও রাজা রায়দুল্লাহ এদের জগৎ শেঠ এদের পরিকল্পনায় বেইমানি করে যেভাবে বেইমানি বিশ্বাসঘাতক করেছিলেন, সেই বাঙালি মার যে কোল খালি করেছিল সেই দিন, তো আমার মনে হয় পলাশীর প্রান্তরের নাম শুনলে আমার শিরা উপশিরা শিড়ে ওঠে। তার কারণ সেদিন হাজার হাজার, হ্যাঁ, মা বহিন কেঁদেছিল, আর আমাদের অশ্রু জলে গোটা মুর্শিদাবাদ ভিজেছিল। সেই দাগ আজ পর্যন্ত এখনো অনেক মানুষ বলে যে মির্জাপুরের দেশ মুর্শিদাবাদ। আমাদের শুনে মনটা খুব খারাপ লাগে। তো এই কালি এই দাগ আমার মনে হয় মুছবে বলে আমার মনে হয় না। তো আমার মুর্শিদাবাদ অনেক সোনার মুর্শিদাবাদ হতো, আমরা বুঝতে পারিনি আমাদের দেশের বিশ্বাসঘাতকরা সেদিন সোনার সিংহাসনের লোভে সোনার দাবাকে।
0: তবু দেখুন, সবকিছু কাটিয়ে, হ্যাঁ,
1: দিদি, একদিন নয়, এটা প্রতিদিনের জন্য
0: একদম প্রতি বছরই যখন এই দিনটি আসবে আমাদের,
1: যারা তাদেরকে,
0: হ্যাঁ,
1: সম্মান জানাই এবং স্যালুট জানাই, সালাম জানাই,
0: অনেক অনেক ভালো থাকুন। সত্যি তাই, এই দিনটি যতবার আসবে প্রতি বছর সেই ইতিহাস আমরা স্মরণ করব, আমাদের মনে পড়বে সেই কথা। পলাশীর যুদ্ধ কিন্তু দেখুন কোনো সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের যুদ্ধ ছিল না, এটি ছিল মূলত কুচক্রি ও বিশ্বাস ঘাতকদের চক্রান্তেরই জয়। নবাবের অতিমানবিকতা, দূরদর্শিতার অভাব এবং তার সেনাপতির চরম দেশদ্রোহিতার কারণে সেদিন বাংলার স্বাধীনতার সূর্য হয়েছিল অস্তমিত। এই যুদ্ধের শিক্ষা আজও বিশ্ব ইতিহাস স্মরণ করে দিয়ে যায়, যে কথায় বলে না, ঘরের শত্রু যদি বিভীষণ হয় তবে বাইরের শত্রুর জয় হয়ে যায় অনিবার্য। তাই ইতিহাস থেকেই আমরা শিক্ষা নেব, আর অবশ্যই পলাশীর যুদ্ধের পর যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, তারপর কত লড়াই, কত সংগ্রাম, তারপরে ফিরে পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার। সেই সকল শহীদদের জন্য আমাদের সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা রইল। সময় শেষ, তাই শেষ করতেই হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মানসী, কারিগরি সহায়তায় আমার সঙ্গে ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। সকলে ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং 9:10 পিপলস পদ্ম অনুষ্ঠানের রিলে করে শোনানো হবে। এখন হিন্দি সংবাদ।

এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন।

দেখা সম্ভব নয়। বিশেষ করে নজরুল ইসলামের মতো এরকম বহুমুখী প্রতিভার ব্যক্তিত্বকে, তার কবিতা, গান, বিভিন্ন শিল্পী, সাহিত্য

কিছু থেকেই তাকে আমরা কিছুটা জানতে পারি, একটা হালকা ছবি পাই। কাব্য জীবনের একটা বিশেষ পর্ব এসে তিনি শুধু বাংলা নয়, সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করলেন। সেই সুর যে পরবর্তীকালে কত বিচিত্র ধারায় বর্ষিত হল, তা তিনি রচিত অজস্র গানে সুরের বৈচিত্র্য দেখলেই বোঝা যায়।

কথায় যাবার আগে বন্ধুরা যারা অপেক্ষা করছেন তাদের জন্য বলি, আমাদের যে পথে আপনারা আমার সঙ্গে কথা বলবেন আসবেন আমাদের এখানে 0332213134

মজুরির বিরাট দিগন্তযুক্তগুলি হয়তো খুব বেশি নয়, কিন্তু নজরুলকে জানতে গেলে তার এই ধরনের সুরসৃষ্টির ধারাকেও জানতে হবে। আমরা আজ সেই ধারাটা নিয়ে একটু কথা বলব, একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি অন্য একটা টুকরো গল্প বলি, যেটি একজন সঙ্গীত শিল্পীর স্মৃতিতে স্মৃতির পটে আ

পেয়েছিলেন। 1967 সালে যখন প্রথম যুক্ত ফ্রন্ট সরকার তৈরি হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্রসদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্রসদনের মাঝে আমরকলমে গিয়েছিলাম না, নাটিকই বলছি না, কিন্তু খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অর্থ

0: Sana boyutu yetin. Yemiştir.
1: Yemişkar.
0: He. Buyurun.
1: আমি আলমবাগ থেকে বলছি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আপনি শুরুতেই বলছিলেন যে নজরুল খুব নিঃসঙ্গ ছিলেন এবং মাঝে মাঝেই সেই যখন একা হয়ে পড়তেন অনেকের মধ্যে থেকে একা হতে পারতেন, এবং সেই সব মুহূর্তেও কিন্তু এমন অনেক গান বেরিয়ে এসছে যেগুলো আমাদের আজকাল বারবার শুনলেও মনে হয় আবার শুনি। তো তেমনই একটি গানের কথা বলি, একবার নিতাই ঘোষক এবং কাজী নজরুল ইসলাম তাদের নির্দিষ্ট মিউজিক কোম্পানিতে যাচ্ছেন গাড়িতে। হঠাৎ কেশব সেন চিটের কাছে দেখা গেল যে কাজী সাহেব গাড়িটিকে দাঁড় করাতে বললেন। দেখা গেল যে একজন গায়ক নিচে নিচে পথে গান গাইছে। তো সেই গান শুনে নজরুল কিছুটা থমকে দাঁড়ালেন এবং খানিকক্ষণ পরে গাড়িতে উঠলেন, এবং তখন কিন্তু উনি একটা কথাও বলছেন না। নিতাই ঘোষক অনেক কথা বলছেন, নজরুল চুপ। মিউজিক কোম্পানিতে চলে গেলেন যে অন্যদের অনেকের সঙ্গে জমিয়ে গল্প করেন, সম্বোধন করেন, মজা করেন, তো কিচ্ছু করলেন না। একদম রিহার্সাল রুমে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, এবং ওই যে গায়ক গান গাইছিল সেই গানের সুরটি তার মনের মধ্যে ঘুরছিল, এবং তিনি অনেকের মধ্যে থেকেও বাদ্যযন্ত্রীরা ছিলেন বা তার সহচরেরা তার সঙ্গে ছিলেন, কিন্তু তিনি একা, তিনি কারোর সঙ্গে কোনো কথা না বলে একদম নিজের মনে চুপ করে একখানি গান লিখলেন, বড় বড় চৈতালি সাজে কুসমি শাড়ি। আর আপনি যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বললেন, তার জন্মদিনের এমন অনেক স্মৃতি লিখেছেন ইন্দুবালা দেবী, এবং ইন্দুবালা দেবীর সঙ্গে নজরুলের সম্পর্কটা একদম অন্যরকম। বিশেষ করে ইন্দুবালা এবং আঙুরবালা, তারা নজরুলগি থেকে নজরুলের সময় যেভাবে যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সেটা নিয়ে বারংবার চর্চা করলে মনে হয় কম করা হলো। একটা ছোট্ট গানের গল্প বলে শেষ করি, যে কিভাবে দুজনের মধ্যে একটা গান নিয়ে প্রতিযোগিতা হতো সেইটাই বলার উদ্দেশ্য। একবার ইন্দুবালা এসে নজরুলকে বললেন যে কাজীদা আমার একটা খুব ভালো গান করে দিন, আমি আপনার এটা লিখে খুব ভালো গান গাইব। তখন নজরুল তার দিকে হেসে বললেন, খুব ভালো গান? ইন্দুবালা বললেন, হ্যাঁ দারুণ গান। তখন কাজী নজরুল ইসলামকে নজরুল ইসলাম ইন্দুবালাকে চুপ করে বসে থাকতে বললেন, এক টুকরো কাগজ নিলেন এবং সামনে লিখে ফেললেন একখানি গান, তোমার বুকের ফুলদানিতে ফুল হয়ে রব আমি। কিন্তু সেই গান ইন্দুবালা রেকর্ড করলেন না, পরবর্তীকালে আঙুরবালা রেকর্ড করলেন, এবং এটা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ। হ্যাঁ, অনেক গল্প শুনে

আবার বিদেশি সুরের দক্ষতার সঙ্গে বিদেশি সুরকে তিনি তার সঙ্গীতে ব্যবহারও করেছেন। কাজী নজরুল ইসলাম তার গানে পারস্যদেশীয় সঙ্গীত পদ্ধতির প্রয়োগ করে গেছেন খুব সুচারুভাবে। পারসিক সঙ্গীতের মুকাম যা হিন্দুস্তানি সঙ্গীতের হাট বাংলার মতো, সেরকম কয়েকটা মুকাম অত্যন্ত স্বার্থকতার সঙ্গে তার গানে তিনি ব্যবহার করেছেন। পারসিক মুকাম অবলম্বন করে যে গানটা তিনি সুরারোপ করেছেন সেটি খুব জনপ্রিয় একটা গান। এখানে কবি হিজাজ মুকাম বা ছাট অবলম্বনে

সৃষ্টি করে দেশজ রসে নিষিক্ত করে নানান রকম অভিনব সুর তৈরি করেছেন, তাঁদের বাংলা সঙ্গীত জগতে এক অন্য মাত্রা যোগ করেছে। তিরিশের দশকে যখন তিনি পরিপূর্ণভাবে গানের জগতে প্রবেশ করেছিলেন, সে সময় বাংলা গানে আরবি সুর ও ছন্দের প্রয়োগ একটা অন্য মাত্রা দিয়েছিল।

0: তার ছন্দে মরুভূমির রুক্ষতা এবং সেই ঘূর্ণ হাওয়ার চঞ্চলতাকে চলছে। গানগুলো শুনতে শুনতে মরুভূমির ধুধু বালুরাশির সীমাহীন নিশ্চয়তার ছবি আনন্দের মনকে কোনো একদিন আমরা যেন মরুপ্রান্তরে নিয়ে চলে যায়। যাই ছন্দ হোক, যাই কিছু হোক, একটা উদাসী ভাব তার গানের সুরে কিন্তু রয়েছে। যে গানটির কথা বলছি সেগুলো নিশ্চয়ই শ্রোতাবন্ধুরা বুঝতে পারছেন, খুব বিখ্যাত একটি গান, সুন্দর ফিরোজ বেগমের কণ্ঠে।
1: In Ras Laffan LNG explosion, Iran denies U.S. Vice President J.D. Vance's claim that Tehran will allow nuclear inspectors back into the country, and Lakshya Sen and Tanvi Sharma to lead India's challenge at U.S. Open Super Badminton Tournament beginning today in California. And that is the end of this World News Bulletin.

চিত্রকল্প সেটাতেই যে সুর কবি ব্যবহার করেছেন সৃষ্টি করেছেন সেটি মধ্যপ্রাচ্যের সুরের সঙ্গে মানে ইরানীয় সুরের সঙ্গে দেশীয় সুরের এক সার্থক মিলন। মধ্যপ্রাচ্যের অনেক সুরই তিনি নিয়েছেন এবং তার সঙ্গে দেশজ সুরের মূলবন্ধন ঘটিয়েছেন। সেই রকমই আরেকটি গান শিল্পী সৌম্য উজ্জ্বল কণ্ঠ।

সেই ছন্দে তিনি তার গান তৈরি করেছেন, সুর তৈরি করেছেন। যে গানটি এরপর আমরা শুনব, সেই গানটির অস্থায়ী সুরের সঙ্গে মিশরীয় ডান্সিং আমস এই সুরের ছন্দের একটা মিল দেখা যায়।

0: কি বলছি?
1: আমার গ্রাম কৈশা থানা থেকে পূর্ব মেদিনীপুর থেকে বলছেন আমি।
0: হ্যাঁ
1: রামপদ বাড়ি ভালো ভালো গান হচ্ছে আমার মনে একটা অনুষ্ঠান।

0: ভাই গান শোনো না ভাই, ওই গানের কথা আছে তোর একটা জোর ধ্বনি দিন।
1: হ্যাঁ বন্ধু, এটা ওর মুখে যা শুরু নয়, আমাদের আজকের অনুষ্ঠান তো নজরুলগীতি নিয়ে হচ্ছে। তো আপনি যখন ফোনে আসবেন আমাদের সঙ্গে কথা বলতে, একটু শুনবেন অনুষ্ঠানটা কী নিয়ে হচ্ছে, তারপর সেই বিষয়ে কথা বললে মনে হয় ভালো হয়। আমরা শুনি সে গানটি চন্দ্রপুরের

Deixa eu acender um gancho aqui. Vamos lá. Kitchen, chama o Charlotte. একটা কথা মানে একটা ছোট গল্প যেটা বলছি এরপরে আমরা যে গানটি শুনব কিংবন ডান্সের সুরে নিজেও তার কিছু সৃষ্টি করেছেন সেরকম একটি খুব জনপ্রিয় একটি গান রয়েছে আমি সে গানটি শুনব সেই গানেরই একটি গল্প তার দীর্ঘদিনের সহকারী জগৎ ঘটকের কনিষ্ঠ ভাই সুরসাধক শ্রীনিতিন ঘটক লিখেছেন এক জায়গায় বলছেন যে একদিন সেখানে বিখ্যাত ইংরেজি ছবি পেগান লাভ সং দেখতে গেলাম কবির সঙ্গে ছবির নায়ক রানি মোহরের কণ্ঠে কাম টু মি ওয়ার দ্য মুন বিলস এই গানটি শুনে কবি যেন পাগল হয়ে গেলেন গানটি শোনার পর থেকেই প্রথম লাইনের সুরটি সেখানে বসেই গুনগুন করে গাইছিলেন বাকি ছবিটা আর কবির মনে মন দিয়ে দেখা হল না তারপর বাড়ি ফেরার পথে মুখে রচনা করলেন এই গানটি কিন্তু সেই গানটি তখন শেষ করা হয়নি মানে পুরোটা তৈরি হয়নি কিছুদিন পরে কিংবন সুরের একটি টার্কিশ রেকর্ড আনলেন তিনি এবং শিল্পীর নাম যতদূর তিনি মনে করতে পারছেন ইবন পাশা কামচুনি গানটির সঙ্গে এই গানটারও খুব মিল ছিল এবং এই গানের মিউজিক ও সুরের ছায়ায় তৈরি হয় সেই জনপ্রিয় গানটি পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী এই গানটি রেকর্ড করেছেন অবশ্যই সেরকমই নজরুলগীতির একজন শিল্পীর কণ্ঠে আমি শুনব ফিরোজা বেগমের কণ্ঠে সেই গানটি এই গানটির কথা কিন্তু একজন বন্ধু আমাদের বলছিলেন বিদেশি সুরে সুরারোপিত বিদেশি সুরের ছায়ায়

যেহেতু দিয়ে আমি শেষ করব আজকের নানি খেলা, সেটি আরবি সুরের প্রভাবে যে ঝুনঝুন ঝুনঝুন খেজুর পাতায় সেই গানটি, যে গানটির কথা নারায়ণ চৌধুরী বলেছেন মরিশ মেলোডির আমি চুক্ত গান। সুস্মিতা

0: ঘড়ি কাটা ঠিক 11:01 আর এই মুহূর্তে আমরা খেলাধুলার অনুষ্ঠানে সরাসরি রয়েছি। আমি শরিক, আমার সঙ্গে রয়েছে কিং সুখ একদম। আর আজকে কি হতে চলেছে কিং সুখ?
1: আমি বুঝতে পারছি, দেখো
0: কালকে রাতে যেটা হয়েছে সেই রাতটা কিন্তু আমরা কেউ ভুলতে পারবো না
1: একদম।
0: আজ 6:30 থেকে 12:30 অব্দি ওই যে মুহূর্তটা গোটা পৃথিবী যেন একদিকে তাকিয়েছিল, একটা দেশের দিকে তাকিয়েছিল আমার যেটা মনে হয়।
1: একদমই তাই। মানে দেখো শরিক, তুমি আমি বুঝতে পারছি তোমার এখন যে বিষয়টা নিয়ে তুমি এতটা এক্সাইটেড। আমার আমার আমি নাই, শুধু তুমি নাও, মানে যারা এই মোটামুটি আর্জেন্টিনা ফ্যান তারা সবাই এক্সাইটেড। শুধু এক্সাইটেড নয়, আরো অনেক রিজন রয়েছে যার জন্যে তারা প্রচন্ড খুশি। সেই সব কারণগুলোতে আসবো, কিন্তু দেখো শরিক, আমি তোমার মনের অবস্থার জন্য আমি একটা ছোট্ট মিউজিক তোমার জন্য চালাচ্ছি। দেখো তো তুমি কিছু মিল খুঁজে পাচ্ছ কিনা।
0: আরে বাপরে বাপ, এক্স্যাক্টলি স্টেডিয়ামে গতকাল রাতে ঠিক এটাই হচ্ছিল। গোটা স্টেডিয়াম জুড়ে কিন্তু একটাই নাম শোনা যাচ্ছিল, মেসি মেসি মেসি, বিকজ হি ইজ মেসি, রাইট?
1: হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট, কোনো ডাউট নেই। আর এবারে তুমি বুঝতে পারছো প্রথম ম্যাচে 3টে গোল হ্যাট্রিক, এবং তারপরে এই ম্যাচে
0: ঘরকে ভুললে চলবে
1: না। না না না না, একদম আমাদের শুধুমাত্র আর্জেন্টিনা জিতে সেটাও নয়, কিন্তু এই নীল জার্সি পরেও কিন্তু আমাদের নিজস্ব দল ইন্ডিয়া কিন্তু অলরেডি জিতে নিয়েছে ওয়ার্ল্ড কাপ, তারপরে আবার জিতে নিয়েছে ওডিআই।
0: একদমই তাই, এবং তার সঙ্গে আমরা এই রিভিউ নিয়ে যাবো রিসেন্টলি যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ওডিআই সিরিজটা হয়েছে, সেখানে আমরা কথা বলবো ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে এবং আফগানিস্তান পারফরমেন্স নিয়ে, এবং আমরা দেখবো যে তারা কিভাবে খেলেছে, কতটা সুন্দর খেলেছে। ইতিমধ্যে কিন্তু আমাদের উইমেন্স ক্রিকেট টিম খুব দুর্ধর্ষ খেলছে, তারা কিন্তু টি টোয়েন্টি সিরিজে আপাতত দুটো ম্যাচ জিতে গেছে 3টের মধ্যে। অন্যদিকে তোমার
1: ট্রাইনেশন ইন্ডিয়া, এও কিন্তু সেখানে অসাধারণ পারফরমেন্স করে জিতেছে।
0: অবশ্য কিন্তু বিভিন্ন ক্রীড়াঙ্গনে দুর্ধর্ষ অন্য মানে পারফর্ম করছে, তার পাশাপাশি হকি বললে চলবে না,
1: এক্স্যাক্টলি
0: বললে চলবে না। সুতরাং আজকে আমরা সমস্ত কিছু নিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে যাবো, আজকে সবগুলো আগে থাকবো। আমি শরীর আমার সঙ্গে থাকবো,
1: কিন্তু কিন্তু শুধু কি আমরা কথা বলবো সেটা নয়, মানে তোমরাও তো ফোন লাইনে আসবে। এবং দেখো প্রথমে তোমাদের জন্য একটা খুবই সিম্পল খুবই ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য আমরা রাখছি, সেটা হচ্ছে যে তোমরা ওয়ার্ল্ড কাপ যে চলছে তোমরা কাকে সাপোর্ট করছো, এবং যেটা টুইস্ট সেটা হচ্ছে কেন সাপোর্ট
0: করছো। এক্স্যাক্টলি,
1: মানে সেটা কিন্তু যে কোনো রিজন হতে পারে। অবশ্যই আমি যে তোমাকে বলি যে তুমি আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করছো,
0: আমি সম্মানও করি বিষয়টা, কারণ কেন হবে না, কেন করবে না সে। ইতিমধ্যে কিন্তু আমার চলে আসতে হবে আমাদের ফোন লাইনে, যেটা অলরেডি কিংসু বলে কোন দলকে সাপোর্ট করছো, কেন করছো, সরকার চলে আসো আমাদের ফোন নাম্বার 0332131342।
1: আর কোনো কারণে যদি আমাদের ফোন লাইনে তোমরা ব্যস্ত পাও, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে যুবাণী কলকাতা সেখানে সুন্দর পোস্টার রয়েছে খেলাধুলো, সেই পোস্টার তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো।
0: এবং তার পাশাপাশি তোমার জন্য কিন্তু থাকবে কিছু ফ্রি গিফট,
1: একদম
0: গিফট তো থাকছে, একটা ফ্রি অলরেডি কিছু দিয়ে দিয়েছে। তো ঝটপট চলে এসো এই এই প্রশ্নটাকে নিয়ে, উত্তরটাকে নিয়ে, যে তোমরা কোন দলকে সাপোর্ট করছো এবং কেন করছো।
1: আর আমরা যেহেতু একদম প্রথম থেকেই যেটার জন্য শরীর এত এক্সাইটেড, শুধু শরীর না সবাই এক্সাইটেড, যে বেসিক্যালি আগুনের মতো খেলেছে, সেই জন্য আগুনের মতো উনি যেহেতু খেলেছেন, সেই আগুনের শুধু সেটা না, তার সঙ্গে আরো পরে দুটো ম্যাচ হয়েছিল সেগুলো কিন্তু পুরো আগুনের মতো ম্যাচ হয়েছে, যেখানে মেসি কিন্তু সত্যি আগুন পাখির মতো উড়ে উড়ে সারা মাঠে গোল করে ইতিহাস নতুন করে লিখেছে। সবকিছু নিয়ে আসবো, আর তার মাঝখানে তোমাদের সবার জন্য রইল কৈলাস খের এবং নীলাঞ্চ চ্যাটার্জির কণ্ঠে এই গানটি। ফিরে আসছি।

0: যেরকম মেসিও আবুল বাকির মতো কালকে খেলেছেন ঠিক সেরকমই কিন্তু আমাদের নিজেদের দেশের
1: ওয়াজ হোল্ডিং অ্যাবভ অ্যাট 24,098 পয়েন্টস ইন ফুটবল FIFA ওয়ার্ল্ড কাপ Algeria thrashed debutant Jordan by 2-1 in a Group J encounter in Santa Clara, USA today. In another match, Norway defeated Senegal 3-2 in their Group I clash today at the New York Stadium and sealed their progress into the round of 32. And that is the end of this news bulletin.

সেই জায়গাটা পেয়ে নেবে। দেখো এবার সেই জায়গার কথা বলতেই অনেক প্লেয়ার আছে, আমার আমার কিছু ফেভারিট প্লেয়ার রয়েছে, মানে আমি আমার কে রাহুল খুব ভালো লাগে প্লেয়ার, মানে আমি

0: আমরা 100 এ দেখেছি, আবার আমাদের তার খারাপ ছিল, খারাপ এক্সাক্ট আমি বলে দিলাম, আমি সুন্দর বলতে চাইছিলাম। যাই হোক, বাট হ্যাঁ, তো আমার আরো একটা প্লেয়ার যাকে আমি খুবই ভালো লাগে আমার, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। এই প্লেয়ারটাকে আমার খুব ভালো লাগে,
1: শ্রেয়াস আইয়ার ইজ অলসো আনবিটেবল।
0: হ্যাঁ,
1: আমরা দেখেছি মানে লাস্ট আমরা টি টোয়েন্টি ওডিয়াইতেও দেখলাম আমরা, যেখানে শ্রেয়াস আইয়ার কিন্তু খুব ভালো খেলেছে। তবে টি টোয়েন্টি ফর্মে শ্রেয়াস আইয়ার অতটা ভালো খেলে, ওডিয়াই কিন্তু খুব একটা ভালো খেলতে পারে
0: না, পারে না এক্স্যাক্টলি। আবার
1: আনপ্রেডিক্টেবল,
0: এই আনপ্রেডিক্টেবল বিষয়টা থাকে।
1: এবারে ওডিয়াই সিরিজ কিন্তু অন্যরকম হয়েছে, এবারে ইন্ডিয়াকে আমরা অন্য ফর্মে পেয়েছি। আমি জানি না কারা কারা তোমার খেলা দেখেছি ফিফার মরশুমে, আমি তাই জন্য আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম, কারণ এই ওডিয়াই সিরিজটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আমরা এরকম ইন্ডিয়াকে খেলতে দেখেছিলাম 2014-15 সালে, কারণ এই যে রুটলেস একটা অ্যাটাকের সঙ্গে খেলা, এবং প্রথম 10-15 মিনিটের মধ্যে যে এক সুন্দর ইন্ডিয়ার অ্যাটাক এবং এক সুন্দর ইন্ডিয়ার পারফরমেন্স, সেটা দেখে আমার মনে হয় যে এই জেতাটা ইন্ডিয়ার পক্ষে খুব খুব সহজ ছিল।
0: একদমই তাই সৌরভ, তুমি যেটা বললে 2014-15, বিশ্বাস করো ওই সময়টা 2016, মানে দেখো আইপিএল এ অনেক রেকর্ডস আছে যেগুলো গড়া হচ্ছে, ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, ভাঙা হচ্ছে, কিন্তু একটা রেকর্ড যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, সেটা হচ্ছে একটা সিজনে মোস্ট রান স্কোর 2016 সালে বিরাট কোহলি আরসিবির জন্য 900-এর উপরে রান, 950-এর কাছে রান।
1: কিছু করার নেই, আরসিবি ফ্যামিলি সমস্যা।
0: আরে আমি
1: কথা বলছি ওডিআই নিয়ে, চলে যায় আইপিএল এ।
0: না না না, আমি স্কোরের কথা বলছি, আমি রেকর্ডের কথা বলছি, যে ওই সময়টা মানে এই যে আমরা বিরাটের কথা যদি বলছিলাম, যে সেই রিপ্লেসমেন্টের জায়গাটা, সেই যে রুথলেস ভাবে খেলা, সেখানে বিরাট আছে, রোহিত আছে, হার্দিক পান্ডিয়া রয়েছে,
1: কিন্তু এই কামব্যাকটা আমরা ইংল্যান্ড টুরে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইন্ডিয়া ইংল্যান্ড টুরে কিন্তু আমরা কিছু রোস্টার ফিচার দেখতে পাবো, ঠিক আছে, আমরা কিছু অন্য মানুষদের দেখতে পাবো, এবং যেই রোকো টিম, ঠিক আছে, রোকো দ্য শিল্ড অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, যেটা কিন্তু আমরা জানানোর পর আবারও দেখতে পেয়েছি ইংল্যান্ডে,
0: এবং তার সঙ্গে আমরা দেখতে পাবো
1: এবং তার পাশাপাশি আমরা কিন্তু উইকেট কিপার কে রাহুল এবং ঈশান কিষাণকেও দেখতে পাবো, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডিকেও দেখতে পাবো, এর পাশাপাশি বোলার্সের মধ্যে থাকবে কুলদীপ ইয়াদব, জসপ্রীত বুমরা, প্রদীপ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং গুরমিত রায়।
0: আমি হার্দিক পান্ডিয়ার জন্য আনফরচুনেটলি,
1: ঠিক আছে, হার্দিক পান্ডিয়ার ফর্ম এখন ভালো নেই, আমি বুঝতে পারছি, মানে লোকটাকে ইয়ে করা যায় না।
0: না না, আমি বলতে চাই যে আনফরচুনেটলি হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির জন্য খেলতে পারবে না।
1: আচ্ছা হ্যাঁ,
0: আমি এইটা আনফরচুনেট, বিকজ দেখো এটা তো মানতেই হবে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা বলি, সেখানে হার্দিক পান্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার,
1: ট্রু, ভেরি ট্রু,
0: ভেরি গুড ফিল্ডার, তো এখানে সে খেলতে পারে, হয়তো ওনার ফল খুব একটা ভালো নয়, বাট আগেন ভেরি আনপ্রেডিক্টেবল,
1: একজন ড্রপ আউট হয়েছে, জাসওয়ান কিন্তু ড্রপ আউট হয়েছে, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে, যে একসঙ্গে একটা ওডিআই সিরিজে আফগানিস্তান এগেনস্টে এত সুন্দর খেললো, তাকে ইংল্যান্ড টুরে কেন নেওয়া হলো না, সেটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং আমি আজও অব্দি সিদ্ধান্ত বুঝতে পারি না বিসিসিআই কি কেন।
0: হ্যাঁ মানে আমরা জানি না, এবার দেখো এবার বিষয়টা এটাই, জানো তো, ধরো একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে, ইজ ইট টাইমস ভেরি গুড, তখন আমার যেটা ছিল ভুল ছিল, হ্যাঁ খুব একটা ভুল কিছু ছিল না, কিন্তু কোনো কারণে যদি টিম পারফর্ম ঠিক করতে না পারে, তখন তো আমরা রয়েছি,
1: আমাদের ফেসবুক লাইভ খোলা রয়েছে এই মুহূর্তে, এবং ইতিমধ্যে ফোন লাইনে বন্ধু শুনি, বন্ধু কি বলছেন?
0: হ্যালো, হ্যাঁ একটা ছোট্ট রিকোয়েস্ট, যারাই ফোন করবে বা বলবেন, আমরা একটু রেডিও সেটি থেকে দূরে গিয়ে ফোন করবেন, নাহলে কোনো কারণে ট্রান্সমিশনের জন্য আমরা কথা শুনতে পাই।
1: হ্যাঁ মানে তোমার কথা শুনতে পাইনি এবং তোমরা আমার কথা শুনতে,
0: হ্যাঁ মানে আমরা খুব ইকো শুনতে পাই, মানে কালকে যখন কালকে সব আর্জেন্টিনার ফ্যানরা যখন করছিল, হ্যালো
1: হ্যালো,
2: আমি সালকিয়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি সালকিয়া থেকে প্রদীপ দাস বলছি।
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: বলছি কালকে তো মেসি খেলা, আমি একজন দেখছি, ঠিক আছে।
1: আচ্ছা বেশ,
2: আমি মেসিকে খুব ভালোবাসি, আর্জেন্টিনা ফ্যান
0: আছে,
2: আর কলকাতা ভারতীয় বিশ বেঙ্গল সমর্থক, নিশ্চয়ই আমার আগের সাথে তো বহু প্রোগ্রাম করেছি।
1: আচ্ছা
0: আচ্ছা,
2: তাই এরকম 22 বছর পর যখন ইসবাংলা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মেসি হাত

0: মানে আমি ভাবছিলাম উনি যখন বলছিলেন তখন আমি বিষয়টাই ভাবছিলাম যে আমরা নয় খেলাটা দেখে আমরা প্রত্যক্ষদর্শী হয়ে আমরা সেলিব্রেট করছি, কিন্তু এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা শুনছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, অথচ তারা কত বড় ফ্যান, তারা কত বড় ভক্ত। এই এইখানেই হচ্ছে স্পোর্টস এর সার্থকতা। আর এই ফ্যান বলতে মনে পড়লো কালকে একটা ছবি খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমিও দেখেছি। কালকে স্টেডিয়ামে একজন মহিলা এসেছিলেন, উনি একটা প্ল্যাকার্ড ধরেছিলেন যেখানে লেখা ছিল যে উনার 100 বছর বয়সী এবং উনি মেসির ফ্যান। তো একটা 100 বছর বয়সী মেসির ফ্যান,
1: একদমই তাই। এবং এখানে আমার কথা বলার বিষয় সেটা হচ্ছে এই ফুটবল কিন্তু আপামর মানুষের কাছে একটা এমন জায়গা যেখানে তুমি যেমনই হও না কেন তোমার পছন্দের মানুষ কিন্তু থাকবেই সেই দলে। এবং কোথাও না কোথাও গিয়ে মেসির মতো যে একটা এত বড় প্লেয়ার তাকে কে না সমর্থন করছে আমার সেটা মানে ভাবতে বেশ অদ্ভুত লাগে যে কারা কারা করছে। এই তুমি যেমন বললে তার বয়স 100 বছর, তার বয়স মেসিকে সাপোর্ট,
0: হ্যাঁ যেখানে মেসির বয়স 40 বছর, মানে এটাই হচ্ছে স্পোর্টসের সার্থকতা।
1: আমাদের প্রতিবাবু ফোন করেছিলেন, তিনিও আমাদের এই এখানে অনুষ্ঠান করেছেন, তিনিও তো বললেন এবং তার কথা যেন সত্যি হয়, আমরা যেন আবারও দেখতে পাই সেই
0: আমার প্রচন্ড ভাবে আপত্তি হয়েছে যে আমরা তাদের ছোট করার কেউ নই, মানে তারা অলরেডি করে ফেলেছে, তারা আমরা তাদেরকে নিয়েই কথা বলছি। তো সেখানে আমরা সকল সমর্থকদের জন্য এটা আমার রিকোয়েস্ট সবার কাছে যে তোমরা কারোর একজনের অন্ধ ফ্যান হতেই পারো, তোমরা তাদের প্রচন্ডভাবে ভালোবাসতেই পারো, কিন্তু তোমাদের কারুর কাছে অন্য কাউকে ছোট করার সেই দায়িত্ব কিন্তু থাকে না,
1: থাকে না, ডেফিনেটলি থাকে না। ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, ওডিআই এই মুহূর্তে কমপ্লিট হয়েছে এবং টি টোয়েন্টি তে যাবো, টি টোয়েন্টি সিরিজ ওমেন্স ক্রিকেট,
0: ওমেন্স ক্রিকেটে অসাধারণ পারফর্ম করছে,
1: উনি আসবো অল্প করে এবং তার পাশাপাশি ফিফা তো থাকছে। আজকের অর্থ তোমরা খুব সুন্দর গল্প করছে আমার সঙ্গে, এইভাবে আজকে ফোন করেছে 03321114 নাম্বারে। ইতিমধ্যে একটা সুন্দর গান যেটা আমি ডেডিকেট করতে চাই আবারও আর্জেন্টিনাকে, এবং আমার মনে হয় যে প্রতিযোগের কথা যেন আবারও ঠিক হয় বিশ্বাস, এবং সমস্ত আর্জেন্টিনা ফ্যান এটাই চাইছে

0: বঞ্জো বলকে যা জিতে ফিরে আসা তার নাম কি জানো?
1: কি বল, আর্জেন্টিনা। আচ্ছা, আর আমরা ইন্ডিয়াও
0: বলছি, এই মুহূর্তে কিন্তু মেসির একটা দুর্ধর্ষ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে মেসি থাকছি এবং ইন্ডিয়ার তো এনি ডে,
1: ইন্ডিয়া এনি ডে। আমরা দেখো, আমরা বিষয়টা হচ্ছে, বিষয়টা কি ইন্টারেস্টিং আমার এইক্ষণ মনে হলো, তো আমরা ফুটবলে যেই কথা বলছি, আমরা কিন্তু মানে আমরা ফুটবল নিয়ে কথা বলছি আর ইন্ডিয়াকে নিয়ে কথা বলছি।
0: হ্যাঁ একদম, এটা প্রথম লক্ষ্য করেছি আমি জানি না, হ্যাঁ ওটা কারণ রয়েছে।
1: হ্যাঁ,
0: আমি দেখেছি ম্যাক্সিমাম যারা মানে ডাই হার্ড আর কি ক্রিকেট ফ্যান, তারা কিন্তু কোথাও না কোথাও এরকমই বলে রোনাল্ডোকে সাপোর্ট করে, মেসিকেও কিন্তু সাপোর্ট করে।
1: একদম একদম,
0: এবং এই যে গত 2022 সালে যে মেসির যে একটা এরকম একটা মানে অনূর্ধ্ব জয়, এইটা কিন্তু একটা মানে প্রত্যেকটা মানুষের মনে একটু হলেও সে আশা জাগিয়েছে যে হয়েছে না বন্ধু।
1: আমার সেই প্লেয়ারটাই খুব ভালো লাগে, কিন্তু আমি ছোটবেলায় যখন বেশি, আমি না আমি এটা আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, আমি যখন ছোটবেলায় খেলা খুব একটা ভালো করে বুঝতে পারতাম না, তখন আমি দেখতাম কোন একটা প্লেয়ার সে যখনই বল নিয়ে যাচ্ছে সে পড়ে যাচ্ছে, মানে যখন সে বল নিয়ে উঠে এগিয়ে যেতে যাচ্ছে তাই সে তোলা করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে নেইমার, মানে এই প্লেয়ারটা ভালো লাগে।
0: প্লেয়ারটাকে নিয়ে আমরা আসবো, তবে তার আগে আমি টি-20 নিয়ে কথা বলি। টি-20 ওয়ার্ল্ড সিরিজ কিন্তু সুন্দর খেলা হয়েছে, তিনটে ম্যাচ এই মুহূর্তে খেলা হচ্ছে, বুঝতে যে তো তিনটে খেলার মধ্যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু 64 রানে জিতেছে, 107-106 অল আউট, 170 রান করেছে ইন্ডিয়া এবং সেখানে 106
1: পাকিস্তান অল আউট
0: হয়েছে। ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডস, ইন্ডিয়া কিন্তু
1: 95 আর দেখো এই যে শরীর, এই যে জেতা হারা, মানে এই পুরোটা এটা তো একটা খেলা, এই খেলার মধ্যেই মানে এই যে অনেক যেরকম মানে আমরা যখন লুডো খেলি, ধরো আমরা সিঁড়ি উঠলাম, আমাদের এই জিতে যাবো জিতে যাবো, যেমনি 98 মুখে ওই সাতটা আসে, আমার ঠাট্টার মুখে পড়ে নিচে চলে আসলাম, এই যে লুডোর মতো খেলা যেখানে হারা জেতা একটা খেলার পার্ট, সেরকমই একটা অসাধারণ গান রয়েছে, সেই গানটা আমার খুব ফেভারিট। সরি জেতা হারা নিয়ে, কামব্যাক নিয়ে, তুমি আর্জেন্টিনার কামব্যাকের কথা বললে, আমরা একটু আগেই ক্রিকেটে কামব্যাকের কথা বললাম, আমরা কে এল রাহুলের কামব্যাকের কথা বলছি, জয়সওয়ালের কামব্যাকের কথা বললাম, সেরকমই আমরা চাইবো যে রোকোর কামব্যাক যেটা আমরা ইংল্যান্ড থেকে দেখতে পাচ্ছি, কিন্তু সবার কামব্যাকের মধ্যে তোমাদের সবার জন্য হলো কালপুরুষের গান্ধে এই গানটা, ফিরে আসছি গানে
0: চলে এসো।
1: হ্যাঁ, উত্তমে তুমি তোমরা চলে এসো, আমাদের ফোন লাইন 0-1-3-1-3-4-2, সেটা ছাড়া কিন্তু আমরা ফেসবুকে লাইভ রয়েছি, তার সঙ্গে আমাদের যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারতো, আর তোমাদের জন্য রইলো এই গান।

0: হ্যাঁ, আমরা তো হারাশেটার মধ্যেই রয়েছি, আমরা ক্রিকেটের কথা বলে দিয়েছি, যেখানে উইমেন্স টিম কিন্তু অসাধারণ পারফর্ম করছে এবং আমি তো কাপটা দেখতে পাচ্ছি তার সঙ্গে। আচ্ছা, শরীরে উঠেছে, আমার জন্য দেখতে পাচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও দেখতে হবে যেদিন আমরা কাপটা তুলবো।
1: ইতিমধ্যে আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা উত্তর আমরা অনেকগুলো পেয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি প্রশ্নজিৎ বলছে স্মৃতি মন্দানা, বাবাই চক্রবর্তী বলছে রিচা ঘোষ। আচ্ছা, দুটো উত্তর পেয়েছি আমরা ইতিমধ্যে। সঙ্গে নাকি বন্ধু রয়েছে, শুনি।

0: হ্যালো কে বলছেন? ডক্টর বলছেন?
1: ওকে বলছে ওকে আহমেদ।
0: আচ্ছা হ্যাঁ, উত্তরটা
1: উত্তরটা হচ্ছে স্মৃতি মন্দানা।
0: স্মৃতি মন্দানা,
1: একজন প্লেয়ার স্মৃতি মন্দানা এবং ঋচা ঘোষ। অবশ্যই দেখুন, যেই পাক আমাদের ভারতের একজন পাচ্ছেন, আবার আবার কি চাই
0: একদম।
1: আর আমরা
0: এই চলে আসছি এর মধ্যে, কিন্তু ম্যাচ এখনো খেলা বাকি রয়েছে, তো দেখা যাক কি হয় এবার। তো যাকগে যা যা ঋচা ঘোষ বলেছে এবং যা যা স্মৃতি মন্দানা বলেছে তার জন্য একটা
1: জোরে হাত তালি।
0: ইতিমধ্যে কিন্তু ঘড়ির সময় চলছে, ছুটছে এবং বহু জোরে ছুটছে। তার আগে হকি টিমের কথা বলি, হকি কিন্তু ওমেন্স এশিয়ান কাপ কিন্তু জিতেছে এই মুহূর্তে নিউজিল্যান্ডের সঙ্গে। সেখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে 2-0 হারিয়েছে এবং ফাইনালি হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে ইন্ডিয়া, এবং সেটা হচ্ছে ওমেন্স টিম, ইন্ডিয়ান ওমেন্স হকি টিম। অন্যদিকে তোমার ট্রাইনেশনের কথা বলছেন, ট্রাইনেশন সিরিজের মধ্যে কিন্তু শ্রীলঙ্কাকে বিট করে ইন্ডিয়া আবারও বাচ্চাদের টিমটা জিতেছে।
1: আর সেখানে আমাদের অবশ্যই একটা প্লেয়ারের কথা বলতেই হবে, যে পুরো আইপিএল কাঁপিয়ে দিয়েছিল, দ্য ইউনিভার্সাল বেবি বস বৈভব সূর্যবংশী। আর এখানে এখানে কিন্তু তার হয়তো সে কোথাও গিয়ে প্রথম দিকের ম্যাচগুলোতে খুব একটা বেশি রান পাচ্ছিল না, কিন্তু সেখানে সে লাস্ট ম্যাচে 94 রান, মানে আমার খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করো, যে ওই শটটা, মানে আমার এই প্লেয়ারটাকে নিয়ে মাঝে মাঝে প্রবলেম হয়, সেটা একটাই যে যখন সে খুব ভালো খেলছে সেখানে সে 48-49 রয়েছে বা সে 90 একদমই কাছাকাছি হয়েছে, সেখানে গিয়েও সে শটগুলো মেরে দেয় যেখানে তার হয়তো মানলে সে 6 হয়, কিন্তু 6 না হয়ে যে ক্যাচটা আউট হয়ে গেল তার হয়তো তার এটা প্রথম সিরিজ, সেখানে হয়তো সে 100 করে দিতে পারে।
0: একদম একদম। ইতিমধ্যে কিন্তু যেমনি বলছিলে, এর পাশাপাশি কিন্তু আরেকজনও রয়েছে, গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা, সে কিন্তু চেসে কিন্তু মারাত্মক করেছে, এবং এই প্রথমবার চেসে কেউ টাইটেল জিতলো নরওয়ে চেসে, এবং সেটা খুবই আমাদের জন্য গর্বের বিষয়। আজ অব্দি কেউ জিততে পারেনি এই নরওয়ে চেস টাইটেলটা, সেটা একমাত্র এই মুহূর্তে জিতেছে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দন। তো কংগ্রেচুলেশন টু হিম। এবং ইতিমধ্যে ইন্ডিয়া কিন্তু দুঃখশোক বিভিন্ন জায়গায় রয়েছে, এবার দেখা যাচ্ছে কখনো আমরা ফুটবল আমরা দেখতে পাবো ইন্ডিয়াকে। তবে তার আগে এটা বলার কি আপাতত এই মুহূর্তে তোমার জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে থাকছে অর্ণব।
2: সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে যখন তিনি মাঠে নামলেন, ধারাভাষ্যকারা বলেছিলেন ভবিষ্যতের তারকা এসে গেছে। প্রথম বিশ্বকাপেই গোল করে নিজের আগমন বার্তা ঘোষণা করেছিলেন এই বিস্ময় বালক। 2006 থেকে 2026 মাঝখানের এই দুটো দশক কিন্তু ফুটবল ইতিহাসের পাতা উল্টায়নি, তিনি তৈরি করেছেন একটা আস্ত সাম্রাজ্য, এমন এক জাদুকর যিনি শুধু বাঁ পায়ের জাদুতে গোটা বিশ্বকে সম্মোহিত করে রেখেছেন, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল আন্দ্রেস মেসি। মেসি ম্যাজিকে বজে থাকা আরো একটা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর্ব নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আজ আমি অর্ণব। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে 6-6টি বিশ্বকাপ খেলার অনন্য এবং অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেললেন লিওনেল মেসি। শুধু তাই নয়, গতকাল রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে এই মুহূর্তে ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটাও এই মহাতারকার দখলে। বয়সের সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নামলেই তিনি এখনো সেই চির সবুজ জাদুকর। এদিন রাতে ডালাস স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, আর সেখানে জয় হাসিল করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরু থেকেই বেশ জমজমাট ছিল এই ম্যাচ, ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফান পস। প্রথমেই প্লে অন জানালেও পরবর্তীকালে ভিআর রিপ্লের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু সেই চরম উত্তেজনার মুহূর্তে পেনাল্টি মিস করেন হেলেন টেন। তারপরে খেলায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। ম্যাচের 10 মিনিটে ফ্রি কিক আদায় করে নেন মাইকেল গ্রেগরিচ এবং 12 মিনিটে আদায় করেন পল ওয়ানার। আবার এদিকে পাল্টা অ্যাটাক জারি রাখে আর্জেন্টিনা। খেলার 31 মিনিটে মেসির বাঁ পায়ের শট প্রতিহত করে অস্ট্রিয়া ডিফেন্স। কিন্তু নামটা মনে রাখতে হবে, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ম্যাজিশিয়ান এল এম টেন আবারও প্রমাণ করলেন নিজেকে। ম্যাচের 37 মিনিটে ফেকন্দো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। অস্ট্রিয়া গোলকিপার স্লাগার ঝাঁপিয়েও কিছুই করতে পারেননি। আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 গোলে। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় 1-0 ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে আর্জেন্টিনা। তবে খেলার 54 মিনিটে অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্শেল সেমিটদারের শট সেভ করেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপর একে একে 5টি পরিবর্তন করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আসলে তিনি রিজার্ভ বেঞ্চকে প্রস্তুত রাখার সেরা মঞ্চ হিসেবে ব্যবহার করেন এই ম্যাচকে। কিন্তু মেসি ঝড় তখনও বাকি। ইঞ্জুরি টাইমে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে আর্জেন্টিনা, আর সেই মুখ থেকেই অনবদ্য গোল করে যান সেই লিওনেল মেসি। আর গোল করেই সেই শিশুদের মতো চওড়া হাসি, সেই ইমোশন, গোটা ম্যাচেই দাপুটে পারফরমেন্স মেসির। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন তিনি। তার বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দিল বিশ্ব ফুটবলকে এখনো একজনই শাসন করতে পারেন, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি লিওনেল আন্দ্রেস মেসি। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে পৌঁছে গেল আর্জেন্টিনা। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নয়া ইতিহাস লিখলেন লিওনেল মেসি। পেছনে ফেলে দিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজেকেও। ভেঙে দিলেন বিশ্বকাপ ফুটবলের সর্বকালীন সর্বাধিক গোলের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে 18টি গোল করে ফেললেন গ্রেটেস্ট অফ অল টাইম। ছোট্ট রোগানীয় শহর থেকে শুরু করে আজকের 2026 বিশ্বকাপের মঞ্চ, লিওনেল মেসি আমাদের শিখিয়েছেন যে প্রতিভা ঈশ্বর প্রদত্ত হতে পারে, কিন্তু বিশ্ব সেরা হয়ে টিকে থাকার জন্য লাগে অদম্য জেদ, পরিশ্রম আর কখনো হাল না ছাড়ার মানসিকতা। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ, অনুপ্রেরণা এবং ফুটবলের চিরন্তন ঈশ্বর। 39তম জন্মদিনের প্রাক্কালে দাঁড়িয়ে জোড়া গোল করে এটাই বোধহয় তিনি বেস্ট বার্থডে গিফট দিলেন তার বিশ্বজোড়া ভক্তদেরকে। আর তাই আজ মেসি ম্যাজিকে মজে থেকেই শেষ করব ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর তাকিয়ে থাকবো গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে আবারও একবার মেসি ম্যাজিকের অপেক্ষায়। আজকের অন্যান্য ম্যাচের খবর নিয়ে স্টুডিওতে তোমাদের সঙ্গে রয়েছে সৌরিক এবং কিংসু। আর এতক্ষণ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে মেসি ঝড়ের গল্প ভাগ করে নিলাম আমি তোমাদের বন্ধু অর্ণব। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: কিন্তু সেই মেসিকে নিয়ে এত কথা যখন হয়ে গেল, আমরা আবার মানে আমরা শুরু থেকেই মেসিকে নিয়ে অনেক কথা বলে দিয়েছি, আমরা অবশ্যই মেসির দিকে দেখিয়ে থাকবো। কিন্তু সেটা ছাড়াও কিন্তু আরো তিনখানা অসাধারণ ম্যাচ হয়েছে, সেখানে বলতেই হবে ফ্রান্সের কথা, যেখানে ফ্রান্স আর ইরানের খেলা ছিল, ইরাকের সরি ফ্রান্স আর ইরাকের খেলা ছিল, সেখানে ফ্রান্স কিন্তু 3 গোলে জিতে গেছে। এবং 3টে গোলের মধ্যে যেখানে আমরা মেসির কথা বলি, গোল স্কোরিং এর দিক থেকে মেসির পরেই কিন্তু সে রয়েছে, সেটা হচ্ছে এমবাপে, কিলিয়ান এমবাপে। সে কিন্তু 2টো গোল করেছে, একটা 14 মিনিটের মাথায় এবং আরেকটা 54 মিনিটের মাথায়, এবং তার সঙ্গে তৃতীয় গোলটি করে ডেম্বেলে, সে কিন্তু 66 মিনিটের মাথায় আরও একটা গোল করে ফ্রান্সকে 3 গোলে জিতিয়ে দেয়।
0: অন্যদিকে তোমার যদি নরওয়ে আর সেনেগালের কথা বলি, নরওয়ে কিন্তু খুব ভালো খেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নরওয়ে আর সেনেগালের মধ্যে একটা দুর্ধর্ষ লড়াই হয়েছে এবং স্ট্যাট দেখে বোঝা যায় যে সেনেগাল কিন্তু অ্যাটাকিং ফর্মে দুর্ধর্ষ ছিল, কোথাও নরওয়ে কিন্তু ডিফেন্সে জিতে গেছে 3 গোলের সঙ্গে 3-2 ব্যবধানে। নরওয়ে কিন্তু 43 মিনিটের মধ্যে পেডারসেন গোল করেছে, হারান গোল করেছে 48 এবং 58তে। অন্যদিকে তোমার

0: ISR. কোথা না কোথা গিয়ে সেনেগাল জিততে পারত ম্যাচটা, বাট অনলি বিকজ অফ নরওয়েজ ডিফেন্স ইট মেড ইট পসিবল যে নরওয়ে আজকে তিন গোলে এগিয়ে গেছে। আমরা যেরকম রিসেন্ট যে খেলাটা,
1: হ্যাঁ মানে আজকে সকালেই যে এক্স্যাক্টলি খুব ভালো খেলা হয়েছে এবং সেখানে কিন্তু এক দুই মানে আলজেরিয়া কিন্তু দু গোল মানে এক গোলে জিতেছে, আলজেরিয়া দু গোল দিয়েছে এবং জর্ডান এক গোল দিয়েছে, যেখানে কিন্তু জর্ডান থেকে এন আল রাজদান 36 মিনিটের মাথায় একটু গোল করে এবং তার আগেন্সটে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আলজেরিয়া দুটো গোল করে, সেখানে অবশ্যই 69 মিনিটে গোল করে বেনবাউলি এবং লাস্ট একদম খেলার শেষের দিকে 82 মিনিটে গিয়ে হাফ ফুল টাইমের একটু আগে 82 মিনিটের মাথায় গিয়ে গোল করে।
0: এবং একদম একদম এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হয়েছে, এই ম্যাচটাতে কিন্তু কোথা থেকে নরওয়ে সিনেগালের মতো ছবি দেখতে পাচ্ছি, অ্যালজিরিয়া কিন্তু এখানে ভীষণভাবে অ্যাটাকিং পজিশনে ছিল, সুন্দর অ্যাটাক আমরা সবসময় আগে দেখতে পাচ্ছি, আট এবং টোটাল শট সদর ডিফেন্সে কিন্তু অন্যদিকে আবার জর্ডান কিন্তু ভীষণ পরিমাণে ক্লিয়ারেন্সের দিক থেকে গিয়েছিল সেটা দেখতে বোঝা যাচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দুর্ধর্ষ ফিফা চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে একটা মজার বিষয় দেখতে গেলে ইতিমধ্যে কিন্তু আর্জেন্টিনা নক আউট সেটে অলরেডি পৌঁছে গেছে।
1: এক্স্যাক্টলি, আর আমি যদি এই মুহূর্তে খেলার পরে কিন্তু আর্জেন্টিনা পৌঁছে গেছে, ফ্রান্স পৌঁছে গেছে এবং পৌঁছে গেছে এক্স্যাক্টলি। তো আমরা ওয়েট করছি বাকি সব টিম গুলোর জন্য রাউন্ড অফ 32 এর জন্য, আর একদম সময় মানে ঘড়ির কাঁটা বলছে
0: এরপরে কিন্তু আজকে কিন্তু একটা সুন্দর ম্যাচ আছে পর্তুগাল,
1: হ্যাঁ মানে অবশ্যই যেখানে আমি আমি
0: পর্তুগালি, হ্যাঁ অল্প করে যাই, তাও ডেফিনেটলি যাবো।
1: আচ্ছা বলো বলো,
0: ওরা বলছে ও জিতে হবে আমাদের, তবে তার আগে অল্প করে যাই যে পর্তুগালে এবার যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, পর্তুগালের মধ্যে সবাই কিন্তু ডেবিউটেন্ট, ম্যাক্সিমাম ডেবিউটেন্ট প্লেয়ার্স, কোথাও কি রোনাল্ডোকে সেইভাবে সাপোর্ট করছে না তোমার কি মনে হচ্ছে?
1: এক্স্যাক্টলি,
0: রোনাল্ডো এইবার হয়তো সেই মানে আনলাকি চার্ম হয়ে রয়ে গেছে, লাকি চার্ম না হয়ে কোনো রোনাল্ডোর জন্য,
1: মানে ফার্স্ট ম্যাচের পরে কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি, কারণ আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে মাত্র দুটো পাস পেয়েছেন পেনাল্টি বক্সের ভিতরে রোনাল্ডো, যেখানে কিন্তু ব্যাক পাস পেয়েছিলেন যেখান থেকে অবশ্যই তিনি গোল স্কোর করতে পারেননি।
0: এবং একটা কথা বলে রাখি, সেই ম্যাচটাতে টোটাল কিন্তু 15টা ব্যাক পাস ছিল
1: এক্স্যাক্টলি, তো জানি না
0: বড় টিমের জন্য কিন্তু ভালো, একটা কথা বলার বিষয় সেটা হচ্ছে এইবার যে ইউরোপিয়ান নেশন গুলো রয়েছে তাদের কিন্তু ভালো টক্কর দিচ্ছে আফ্রিকান আন্ডার ডগ।
1: এক্স্যাক্টলি, মানে আমরা যাদেরকে তথাকথিতভাবে ছোট টিম বলে থাকি তারা কিন্তু তাদের ডিফেন্স মানে তাদের সত্যি মানে অতুলনীয় ভাঙা যাচ্ছে না সেই ডিফেন্স, যেখানে বড় টিমেরাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের চোখ থাকবে এই ম্যাচগুলোর উপরে, আজকে তোমাদের জন্য অবশ্যই পর্তুগাল উজবেকিস্তান এবং তারপরে ইংল্যান্ড ঘানা রয়েছে, বার্মা ক্রোয়েশিয়া রয়েছে, এই সব ম্যাচগুলো তোমরা ওয়ার্ল্ড কাপ দেখতে থাকো। আর আজকে এই খেলা দুটো থেকে তোমাদেরকে সবাইকে টাটা বলার সময় এসে গেছে, তোমাদের সঙ্গে কথা হবে আরও অন্য কোনো একদিন।

রাষ্ট্রীয় মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী মায়েদের 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টিক্ষীর দেওয়া হবে। নদী ভাঙন ও বন্যা রুখতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও। 21 এবং 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার মশা কর্মসূচিও চালু করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দ করেছেন। সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পাশাপাশি সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নত করা হবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে অমৃত প্রকল্প চালু হবে, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্ল্যান্টে 50-90% ছাড় পাওয়া যাবে। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব। দার্জিলিং এ গড়ে তোলা হবে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং হেরিটেজ ম্যাপিং। সুন্দরবন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, গঙ্গাসাগরের মতো একাধিক জায়গায় পর্যটনের বিকাশে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলুবীজ চাষীদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষীদের আয় বাড়াতে রপ্তানি বৃদ্ধির জন্য ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ইন্টিগ্রেটেড প্যাক হাউস গড়ে তুলতে 50 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুগ্ধ শিল্পের নতুন কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সারা বিশ্বের সঙ্গে এরাজ্যের যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় রেড রোডে আয়োজিত রাজ্য স্তরের

স্থানে শ্যামাপ্রসাদ মুখার্জীদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার বিভিন্ন সদস্য। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। এর আগে মুখ্যমন্ত্রী কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মাল্যদান করে বলেন, তাঁর বলিদানের জন্যই আজ আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। প্রলয়বাজি মামলা তদন্ত করতে বিধাননগর উত্তর থানার পুলিশের তল্লাশি চালাতে গিয়ে নদীয়া

গভীরাতে প্রভাতে পৌঁছে যায় পুলিশ। হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তাদের আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি বর্ধমান থেকে মুখাডাঙ্গার দিকে যাচ্ছিল। গ্রামীণ সংবাদ শেষ হলেও পরের খবর 12:25 আকাশবাণী কলকাতা।

সর্বোচ্চ হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার হিমালয় সতীত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায়। আরও সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং ভারী বৃষ্টি হবার সম্ভাবনা

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উনজুমির দুই ফসল।
1: রামনগর শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের আলোচ্য বিষয় কৃষি বনায়ন। আর এই প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর ভূমিময় দত্ত। ডক্টর দত্ত, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথাটা

0: সকলের আগে আপনার কাছে জানতে চাইব কৃষি বনায়ন বলতে আমরা ঠিক কি বলছি।
1: হ্যাঁ, ঠিকই বলেছেন, কৃষি বনায়ন কিন্তু খুব একটা নতুন টার্ম নয়। মানুষ বহু বহু যুগ ধরে কৃষি বনায়ন করে চলেছেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কৃষি বনায়ন কিন্তু সেইভাবে মানুষ করছে না। এটা বোঝা যাচ্ছে কৃষি বনায়ন মানে কৃষি, কৃষির সাথে সাথে বন তৈরি করা, এই দুটোর যে সংমিশ্রণ এটাকেই বলে কিন্তু কৃষি বনায়ন।
0: কৃষির পাশাপাশি শুধু কৃষির উপর নির্ভর না থেকে কৃষির পাশাপাশি
1: কৃষি বনায়ন হিসেবে আখ্যায়িত করা হয়।
0: বেশ, তা আমরা যে বলি যে সামাজিক বনায়ন মানে বা সামাজিক বন সৃজন আবার কৃষি বনায়ন, তো এই দুটো আলাদা শব্দ হয়ে গেল, তো সেক্ষেত্রে পার্থক্যটা ঠিক কিরকম?
1: হ্যাঁ, সামাজিক বন সৃজন যেটাকে বলা হয়ে থাকে সেটা সেরকম 1960 সাল থেকে সামাজিক বন সৃজন হয়ে চলেছে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ইউক্যালিপটাস গাছ, যে ইউক্যালিপটাস গাছ আমরা সবাই জেনে থাকি লম্বা গাছ হয়ে থাকে, সেই ইউক্যালিপটাস গাছ থেকে বেশিরভাগই কিন্তু ওই কাগজ তৈরি করার মেটেরিয়াল পাওয়া যায়।
0: আচ্ছা,
1: এবং সেটাকে নিয়ে কিন্তু সামাজিক বনায়ন গড়ে উঠেছিল সারা সারা ভারতবর্ষে। সামাজিক বনায়ন আর কৃষি বনায়নের মধ্যে মূল যে পার্থক্য সেটা যে সামাজিক বনায়নে কিন্তু কোন রকম দূরত্ব মেনে চলা হয় না, কারণ সামাজিক বনায়নের ভিতরে কোন খাদ্যশস্য উৎপাদন করা হয় না।
0: আচ্ছা,
1: মানে কিন্তু কৃষি বনায়ন কিন্তু একটি করে দূরত্ব মেনটেন করে, মানে একটি গাছের ভিতরে আর একটি

আর সেই গাছ থেকে যে শস্যদানা উৎপন্ন করলো তার ভিতরে যদি সূর্য আলো ভালো করে প্রবেশ করে, হ্যাঁ, যেমন দেখা গেছে যদি একটি গাছের একটি মানে 5 মিটার বাই 5 মিটার রাখি, তাহলে 1 হেক্টর জমিতে 400 গাছ হতে পারে, তার বেশি যদি আমরা করি তা সেখানে কিন্তু সূর্যালোক প্রবেশ করবে না, সেখানে কিন্তু ভালো খাদ্যশস্য উৎপাদন হবে না, যাই কিছু আমরা আমরা লাগাই না কেন। সেই জন্য সেটি হচ্ছে তফাৎ মানে সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নের থেকে।

0: প্রতি শতাংশ হওয়া উচিত ছিল, মনোভূমির পরিমাণ আমাদের যে টোটাল ভৌগোলিক আয়তন রয়েছে ভারতবর্ষে তার 33% বনভূমিতে থাকা উচিত। কারণ বনভূমি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জলবায়ু সমতুল্য বজায় রাখা, এটা সবচেয়ে বড় কাজ। কিন্তু সেটা সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। সারা ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 21% বনভূমি রয়েছে। হ্যাঁ, কিছু কিছু রাজ্য আছে যেখানে বনভূমির পরিমাণ খুব কম, আরো অনেক কম, যেমন আমি বলছি পাঞ্জাব, হরিয়ানা, এইসব এই সমস্ত রাজ্যগুলি যেখানে বনভূমির পরিমাণ প্রায় 2-3% মাত্র, সেখানে পুরোটাই কিন্তু কৃষির উপর জোর দেওয়া হয়, বনভূমির উপর কোনো জোরই দেওয়া হচ্ছে না। কিন্তু অপরদিকে বলা হয় যে পাহাড়ি অঞ্চল এসব আছে, যেমন আমাদের পশ্চিমবাংলার দার্জিলিং একটি পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু 2-3% মানে 2/3% কিন্তু প্রায় 60%, মানে যত ভৌগোলিক আয়তন থাকবে তার 60% বনভূমি থাকতে হবে, নাহলে কিন্তু জলবায়ুটাকে বা তাপমাত্রাটাকে ঠিক মতো ধরে রাখা যাবে না, বা বৃষ্টিপাত ঠিক মতো হবে না। কিন্তু সেই থেকে যে 21% আমাদের বনভূমি রয়েছে।
1: আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা ধরে নিই, পশ্চিমবঙ্গের অবস্থানটা ঠিক কোন জায়গায়?
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গে এখানে কিন্তু রয়েছে প্রায় 18%, মানে আমাদের আমাদের যে সারা ভারতবর্ষের হিসাবে যদি 21% আমরা হয়ে থাকে হয়ে থাকে তার থেকেও কিন্তু কম হয়েছে, মানে মাত্র 18% বনভূমি রয়েছে।
1: তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকটাই আর বন সৃজন করা
0: সৃজন করার সুযোগ রয়েছে, এবং
1: সুযোগ রয়েছে। হ্যাঁ, একটু যদি বলবেন আমাদের যে কৃষি বনায়নের কথা।

0: সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভূমিক্ষয়। হ্যাঁ, ভূমিক্ষয় হলে কি পাহাড়ি অঞ্চলে ভীষণভাবে ভূমিক্ষয় হয়ে থাকে যখন বৃষ্টিপাত বেশি হয়, এবং এই যে মানুষের যে বেঁচে থাকার ভালোভাবে বেঁচে থাকার জন্যে খুব দরকার। হ্যাঁ, এছাড়া একটা জমির থেকে আমরা খাদ্য শস্য পাবো, একটা একটা জমির থেকে আমরা গরু বা ছাগলের জন্য খাবার পাবো, এবং আমাদের যে আসবাবপত্র বানানোর জন্য কাঠ পাবো, এই সমস্ত জিনিস কিন্তু এই বনভূমি থেকে আসে। সুতরাং বনভূমির পরিমাণ যদি আস্তে আস্তে কমে যায় তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো একেবারেই কমে যাবে, আস্তে আস্তে কিন্তু আমরা পাবোই না।
1: হ্যাঁ, আজকাল ছিল দেখা যাচ্ছে যে বনভূমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেভাবে কাঠের আসবাবপত্রের ব্যবহার আর দেখতে পাচ্ছি না, তার জায়গায় অন্য ধরনের ফাইবার,
0: অন্য ধরনের ফাইবার এসে গেছে, প্লাস্টিক এসে গেছে, এবং মোল্ডেড প্লাস্টিকও পর্যন্ত ফেলতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কারণ বনের বনে যে কাঠ, যে কাঠটা আমাদের আসবাবপত্র বানানোর জন্য দরকার হয়, সেটা কিন্তু অনেক দাম হয়ে গেছে। যেমন সেগুন কাঠ, যেমন সেগুন কাঠ, সেগুন একটা বনজ সম্পদ। এই সেগুন কাঠ করতে গেলে কিন্তু প্রায় 30-40 বছর লাগে। হ্যাঁ, সেগুন কাঠ, এই সেগুন কাঠের থেকে কিন্তু প্রচুর বন সম্পদ হয়। হ্যাঁ, সেগুন সেই কাঠগুলো যদি আমাদের না লাগাই তাহলে আমরা কিন্তু আমাদের আসবাবপত্র ঠিক মতো করতেই পারবো না।
1: এরকম তো বলুন না যে কি ধরনের জমিতে কৃষি বনায়ন গড়ে

0: কথা থেকে উঠে আসলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ধরা যেতে পারে যে 18% বন রয়েছে, যেখানে আমাদের ভারতবর্ষের গড় হচ্ছে 21%। এখনো অনেকটাই সুযোগ আছে বনায়নকে বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে কি ধরনের জমিতে এই কৃষি বনায়ন
1: কৃষি হচ্ছে? বনায়ন কিন্তু অ্যাকচুয়ালি একেবারে নিচু জমিতে কথা যদি ধরি, যেমন যদি ধরি আমি ধানের জমিতে কথা, যে ধানের জমিতে যে বনায়ন গড়ে যাবে কিনা, সেখানে কিন্তু এই ধরনের বনায়ন গড়ে যাবে না। কিন্তু সেখানে আমি একটা জিনিস বলতে চাইছি, যেমন ধানের আল রয়েছে, সেই ধানের আলের ভিতরে যদি আমি অড়হর ডালের চাষ করি, হ্যাঁ, সেটা কিন্তু এক ধরনের অন্য ধরনের বনায়ন। অড়হর ডালের চাষ করলে কি হবে, সেই আলটাকে ব্যবহার করা হলো আর একটা ফসল উৎপাদন করার জন্য কৃষকরা একটা সুযোগ পাবে, এবং সেই যে এই যে ডাল আমরা লাগাবো তার থেকে পাতা পড়বে, সেই পাতার থেকে কিন্তু জমির উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়াও যে সমস্ত পাহাড়ি জায়গা আছে, মানে উঁচু জায়গা আছে, প্রত্যেক পাহাড়ি
0: জায়গার নাম উন্নয়ন বলতে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বৃক্ষরোপণকে বোঝাবো না।
1: হ্যাঁ,
0: যে বৃক্ষ ছাড়াও
1: পাহাড় হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন একটা কলা বাগান হলো, এবং কলা বাগান তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন হুগলি এবং নদিয়া,
0: বিষণ্ণ
1: কলা চাষ করা
0: হয়েছে।
1: হ্যাঁ, এবং কলাতে সবচেয়ে বড় যে অসুবিধা হয়, যখন ঝড় ওঠে তখন কলা গাছ কিন্তু ভেঙে যায় এবং কিছুটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং সেই জন্য এই এই যে কলা গাছ থেকে বাঁচানোর জন্য এটা তো ঝড়টাকে থামানো তো যাবে না কখনোই, কিন্তু এই কলা বাগান ধরুন কোনো কৃষক ভাইয়ের এক হেক্টর জমি আছে, তার চারদিকে যদি কোনো গাছ লাগিয়ে দেওয়া যায়, যেমন আকাশমণিক বলে একটা গাছ আজকাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রচুর লাগানো হচ্ছে, এই আকাশমণিক গাছটা যদি লাগিয়ে দেওয়া যায় চারদিক থেকে কিছুটা গ্যাপ রেখে যাতে ছায়া না পড়ে, তাহলে কিন্তু যখন বাতাস আসবে সে বাতাসের বেগকে প্রশমিত করতে পারবে এই এই গাছগুলো,
0: আকাশমণিক
1: তখন কিন্তু আমাদের এই কলা বাগানটা আর ভাঙবে না,
0: কলা গাছটা কঠিন হাত থেকে
1: বেঁচে যাবে। এবং দেশে এখানে আমাদের আমের গাছ লাগানো, প্রচুর আম গাছ লাগানো, প্রচুর লিচু গাছ লাগানো হচ্ছে, এবং তার মাঝে মাঝেও কিন্তু বৃক্ষরোপণ করা সম্ভব। দেখুন ধরুন কলা বাগানের ভিতরে বা আম বাগানের ভিতরে যদি 10 মিটার বাই 10 মিটার করা হয়, এবং তার মাঝখানে একটি করে গাছের লাইন দেওয়া যেতে পারে, এই গাছের সুবিধা হচ্ছে এই গাছের যেমন গামাই গাছ কিন্তু সফট উড বলা হয়, হ্যাঁ, মানে কৃষকরা তো পশ্চিমবাংলায় প্রচুর লাগিয়ে থাকে, যার থেকে ও কিন্তু প্রচুর আসবাবপত্র তৈরি করা যায়। গামাই গাছের সাথে সেগুন গাছের তফাৎ হচ্ছে, সেগুন গাছ হতে যেমন 30 থেকে 40 বছর সময় লাগে, কিন্তু গামাই গাছ করতে কিন্তু 15 থেকে 16 বছর মাত্র সময় কিন্তু হয়ে যায়। এবং একটা হিসাব আমি বলছি যে একটা গামাই গাছ থেকে প্রায় 3000 কিউবিক ফুট পর্যন্ত হতে পারে।
0: আচ্ছা,
1: এবং সেইখানে কিন্তু এই যে গামাই গাছের লাইনটা যদি আমরা ওই আম বাগানের ভিতরে, ওই লিচু বাগানের ভিতরে আমরা দিতে পারি, তাহলে একটা আলাদা আর্থিক সুবৃদ্ধির একটা পথ তৈরি হয়ে গেল জিনিসটা। এবং এছাড়া যে আবহাওয়াকে ঠিক রাখার জন্য তো জিনিসটা রয়েছে,
0: এই তো আমরা জানলাম যে মোটামুটি ভাবে কি কি প্রকারের কৃষি বনায়ন হতে পারে। এছাড়া আর কিছু
1: আরো অনেক কিছু আছে, যেমন ধরুন প্রথমে আমি বলবো এগ্রিসিলভিকালচার, মানে যে ধরনের গাছ আমরা লাগাবো, হ্যাঁ, কৃষকদের চাহিদা মতো বা ওই অঞ্চলের মতো করে, হ্যাঁ, যেমন দার্জিলিং অঞ্চলে যেরকম ঠান্ডা জায়গায় যে ধরনের গাছ লাগাবো সেটা বাঁকুড়া পুরুলিয়াটা লাগাবো সেরকম হবে না। তো সেইখানে যদি আমি লাগাই ওইখানে আমাদের দূরত্ব রেখে, যেমন প্রতি হেক্টরে 200 থেকে 400 গাছের বেশি কিন্তু আমি লাগাবো না, এবং তার ভিতরে বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমাদের উৎপন্ন

0: ডাইরেক্ট সিডে রাইস আমরা করতে পারি, ধান ধান লাগাতে পারি, ভুট্টা লাগাতে পারি এবং আমরা গমের চাষ করতে পারি। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন তৈলবীজ করতে পারি, তিলের চাষ এখানে হয়ে থাকে, বাদামের চাষ চাষ এখানে হয়ে থাকে, সেগুলো কিন্তু করতে পারি।
1: আটা হলুদ,
0: আটা হলুদ যদি করবো বলি তখন কিন্তু ওই নামটা একটু আলাদা হয়ে যায়, তখন নামটা হয় যে উদ্যান জাতীয় ফসল।
1: আচ্ছা,
0: উদ্যান জাতীয় ফসলের সাথে বৃক্ষ বৃক্ষরোপণ, তখন এইভাবে এভাবে হয়ে যাচ্ছে। মানে উদ্যান জাতীয় ফসল ভিতর হয়ে যাচ্ছে, আদা আদা হলুদ। হ্যাঁ, এবং এছাড়াও আর একটা জিনিস কৃষকরা বিভিন্নভাবে লাগিয়ে থাকেন, সেটা হচ্ছে আনারস। মানে ধরুন দুদিকে সারি তো রয়েছে, ধরুন একটা একটা গাছের সাথে আর একটা গাছের দূরত্ব যদি কেউ 10 মিটার করে দেয় এবং তার তার মাঝখানে যে জায়গাটা পেল সেই জায়গাটাতে কিন্তু আনারস আগান বলতে পারে। এবং সেখান থেকে কিন্তু প্রচুর, মানে একটা গাছ হলে তো 10 মিনিমাম, মানে খুব কম করে হলে 10 বছর একজন কৃষককে অপেক্ষা করতে হয়। সেই 10-15 বছরে কিন্তু তার জমি থেকে কিছু উৎপাদন করার জন্যে আনারস লাগানো যেতে পারে। আনারস তো 1 বছরের ভিতরেই ফলন দিতে শুরু করবে।

0: ফসল, মানে অনেক বছর
1: অনেক বছর লাগে, অনেক বছর
0: পরিণত গাছ বলতে, তো সেই ফাঁকা জায়গাগুলো আমরা কৃষির কাজে যখন ব্যবহার করছি এবং কৃষিজ ফসল তুলে নিচ্ছি তার মাঝখান থেকে, তখন আমরা খুব সহজে এটাকে কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত
1: সহজে কৃষি বনায়ন হিসেবে চিহ্নিত করে। এছাড়াও বিভিন্ন জাতির ঘাস জাতীয় ফসল, হ্যাঁ, যেমন কারো কারো কিছু প্রায় প্রত্যেক কিশোরের কাছে কিন্তু গরু আছে, ছাগল আছে, সেই গরু ছাগল পালার জন্য যে ঘাসের দরকার, আজকাল ভীষণ উন্নত ধরনের ঘাস আছে, হাইব্রিড নেপিয়ার আছে, কঙ্গো সিগনাল আছে, এই ধরনের যে ঘাসের চাষ, এই ঘাসের চাষও কিন্তু এই বন সিজনের সাথে সাথে করা যেতে পারে। করা যেতে পারে এবং তাতে কি হবে, তাতে ধরুন এক হেক্টরে কেউ যদি দুটো বা তিনটে গরু রাখতে চায়, তাকে কিন্তু ওই ঘাস থেকে বাইরে থেকে কিনতে হবে না, ওই বনের ভিতরেই সে কিন্তু ঘাস লাগিয়ে ঘাস উৎপাদন করতে পারে। এই ঘাসটাও কিন্তু এক বছরের ভিতরে হয়ে যায়, এক বছর কম সময় হয়, অনেক সময় ছ মাস বা সাত মাসের ভিতরে ঘাস তৈরি হয়ে যেতে পারে, এবং তার ভিতরে যখন করবে সেই ঘাসের সেই ঘাস দিয়েই কিন্তু তার গরু বা ছাগল পালতে পারবে সে।
0: তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে একটা দেখা যাচ্ছে যে কৃষিজ ফসলের সঙ্গে যেমন আমরা কৃষি বনায়ন গড়ে তুলতে পারি, ঠিক তেমনি ঘাস সঙ্গে আমরা যেটা আপনি বলছেন যে বিভিন্ন রকম ভাবে ভাগ করেন।
1: আর একটা জিনিস আমি বলতে চাইছি, যেমন গ্রাম বাংলায় প্রায় সবার বাড়িতেই দেখা যায় পুকুর আছে, পুকুরে সে মাছ চাষ করে, কিন্তু পুকুর পার্ক গুলোতে কিন্তু কোনো কিছু লাগায় না, অনেক সময় কিছু লাগায় না, সেখানে পুকুর পার্ক গুলো অনেক সময় ফাঁকা থাকে, অনেক সময় ফাঁকা থাকে, সেই পুকুর পার্ক গুলোতে কিন্তু কলা গাছ লাগতে পারে, কলা গাছ পারবে বা বিভিন্ন ধরনের কচু জাতীয় ফসল লাগাতে পারে, এবং সেটাকে আমরা বলবো কিন্তু অ্যাকোয়া কালচার, অ্যাকোয়া কালচারের সাথে সিলভিকালচার করা আর কি, বা গামাই গাছও লাগানো যেতে পারে, এবং অনেক মাছ আছে, হ্যাঁ অনেক মাছ আছে, যেমন যেসব মাছের শুধু ওই পাতা দিয়ে চলে, হ্যাঁ শুধু পাতা দিয়ে চলে, মানে রুই কাতলা না, রুই কাতলা ছাড়া আরো আরো এক্সোটিক মাছ আছে, সেগুলো কিন্তু ওই কলা পাতা গুলো খায় বা হাইব্রিড নেপিয়ার পাতা গুলো খায়, কিন্তু সেইগুলো যদি তারা চাষ করে পুকুরে, তার পাতার জন্য তাই কিন্তু দূরে যেতে হবে, দূরে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস হয় যে পুকুর পার অনেক সময় কিন্তু বৃষ্টির জলে ভেঙে যায়, এবং পুকুর পাড়টাকে ঠিক ভাবে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের বনজ সম্পদ তৈরি করা যেতে পারে বা ফল জাতীয় গাছ লাগানো যেতে পারে।
0: একসঙ্গে দেখেছি পুকুর পাড় এরকম পুকুরের চারধারে সুপারি গাছ, না
1: সুপারি গাছ লাগানো,
0: তো এই তাতে করে পাড়টা যেহেতু

0: ফাইব্রেশন সিস্টেম তোরা ধরে রাখে, ওরা ধরে রাখে তো মাটিটাকে, সেক্ষেত্রে মাটি ভাঙন বাড়ির ভাঙনটা কম হতো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি ঠিক কি বলতে চাইছেন?
1: হ্যাঁ, বাড়ির ভাঙনটা কম, দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে বাড়ির ভাঙনটা কমাতে হবে, হ্যাঁ, এছাড়া যে ওই পাটটাকে ব্যবহার করে আর একটা ফসল উৎপাদন করার যে উপায় কিন্তু এই ধরনের কৃষি বনায়নের ভিতরে রয়েছে। যেমন কেউ যে বাঁশ লাগিয়ে দেয়, বাঁশ লাগিয়ে দেয়, বাঁশও কিন্তু হতে খুব বেশি দিন সময় লাগে না, 5-7 বছরের ভিতরে বাঁশ কিন্তু প্রচন্ড দাম,
0: বাঁশের খুব দাম।
1: সেই বাঁশটা কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ভাঙনটা রোধ হয়ে যায়। এখন
0: বায়ার ব্যাম্বু মিশন প্রকল্প
1: নতুন করে এবং এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে বিভিন্ন ঔষধি গাছ।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওই
0: মেডিসিনাল ভ্যালু,
1: মেডিসিনাল ভ্যালু আছে। আমি একটা উদাহরণ দিয়ে দেবো, লেমন গ্রাস। হ্যাঁ, লেমন গ্রাসের ভিতরে নানা রকমের কসমেটিক জন্য ব্যবহার করা হয় লেমন গ্রাসের যে এক্সট্রাক্ট গুলো, বা পাঁচলিক গাছ আছে যে যেগুলো কিন্তু বৃক্ষ সৃজনের সাথে সাথে মাঝখানে কিন্তু লাগানো যেতে পারে। তাহলে সেটাকে আমরা বলবো মানে লেমন মানে বৃক্ষ প্লাস ঔষধি গাছের সংমিশ্রণ।
0: একটা কথা আরো আপনার কাছে

0: সেই বনটা, সেই বনটা হচ্ছে হচ্ছে আমাদের কি বন, যে বন থেকে কাগজ তৈরির কাঁচামাল পাওয়া যাবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেইটা সেটা কিন্তু ডাইরেক্ট মানে যেসব মিল বা কাগজ তৈরির মিল রয়েছে সেইখানে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এবং সেইখানে কিন্তু পপলার বলে এক ধরনের গাছ আছে, পপলার বলে। হ্যাঁ, এটা পাঞ্জাবে খুব খুব লাগায়, পাঞ্জাবে কিন্তু এটা এটা ধান জমির আলে লাগাচ্ছে।
1: আচ্ছা,
0: আলে এবং খুব বেশি দিন সময় দেয় না এরা, এরা 3-4 বছর সময় দিয়ে কিন্তু পপলারটা কেটে নেয়, কারণ এখান থেকে কিন্তু ওই কাঠের উৎপাদন জন্য কাটবে না এরা, এরা ওই পপলার গুলোকে চিরে ওরা পাল্প বার করবে, পাল্প বার করে ওরা কিন্তু দিয়ে দেয় ওদের মিলে, কাগজের মিলে।
1: হ্যাঁ, ঠিক।
0: হ্যাঁ, যেটুক থেকে এইটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল, মানে শিল্পের সাথে, শিল্পের জন্য, শিল্পের জন্য বনন
1: মনসুর জল যেগুলো
0: বড় সেই করা দরকার।
1: তাহলে শিল্পের জন্য যে আমরা বড় সৃজন করছি, তো সেখানে আমরা বলতে পারছি সেটাকে যে শিল্প, কৃষি,

0: পেয়ারা গাছ যখন তু যখন ঝড় ওঠে যখন জোরে বাতাস হয় পেয়ারা গাছের ডাল গিয়ে যায়, সেখানে পেয়ারা গাছের ডালের মানে যে বাগানটা পেয়ারা গাছ করা হলো তার চারদিকে কিন্তু বনায়ন তৈরি করা যেতে
1: পারে। ইদানিংকালে আপনি যখন ঝড়ের কথাটা বলেছেন, ইদানিংকালে বোধহয় বিষয়টা বেশি করে ভাবার সময় এসছে শ্রোতা বন্ধুরা, কারণ যখন আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন ঘটছে সে সময় কিন্তু আমাদের এই ধরনের যে হঠাৎ করে ঝড় আসা বা তার ফলে স্বভাবতই আমাদের এই ফল ফসলে গাছগুলোতে একটু কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। তাকে যদি কোনো ধরনের আমরা একটা প্রোটেকশন আলাদা করে বাড়তি মারব সেটা বনায়নের মধ্যে,
0: সেটা বনায়নের ভিতর দিয়ে, এবং তাতে একটা জিনিস হবে তার ফলের গাছগুলো বাঁচবে, অন্যদিকে সেই বন থেকে 10-12 বছর পরে সেই বন থেকে কিন্তু সে অনেক উৎপাদন করার আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি করার সুযোগ কিন্তু পাবে।
1: তাহলে এখানে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারছি যে কৃষির সঙ্গে যদি আমরা এই বনায়নকে মিলিয়ে নিই, তবে কৃষির পাশাপাশি যদি আমরা বন তৈরি করার সুযোগ যখন এখানে যেমন আছে সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার।
2: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছিল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

बेटी तू बर्बाद हो गई, तेरी दुनिया हमेशा के लिए उजड़।

এতক্ষণ বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে সদস্য ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনৈতিক দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনা করছে বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তান ও ইংল্যান্ড ঘানা জিতে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকারি বছরের পদ্ম পুরস্কারের জন্য 130 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। ডোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী ডোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথমত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনীয় আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির উপরই আলোচনা করা হবে।
1: The old constitute an important threat for us.

0: বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত মহাসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রচিত্র ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: पिछले 12 वर्षों के जो भी सिद्धियां देश की रही है उनके मूल में अगर आप तराजू से तोलोगे हर निर्णय, हर कदम, हर प्रयास, उनके मूल में राष्ट्र प्रथम की भावना ही केंद्र में है। स्वच्छ भारत अभियान से लेकर मेक इन इंडिया, स्थानीय वस्तुएं खरीदने पर जो, ये सारे इनिशिएटिव इसलिए सफल हुए क्योंकि देश की जनता ने देश को सबसे ऊपर रखते हुए अपना कर्तव्य निभाया।
0: কৃষক কল্যাণ মন্ত্রী সিপিএন সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়া উপত্যকার প্রমুখ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে গৌরবিত করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টির বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে আজকে বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এলনিনো পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনউ ডিভিশন কমিশনার বিজয় বিশ্বাস পন্ত আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনো চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য পশুপালন ও দুগ্ধ চাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগ পত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগ পত্র জমা করার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ের মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে বাংলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস স্বামী নিবারণ মাস হিসেবে চিহ্নিত। স্বামীজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগতার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শুরু হবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সঙ্গে শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘন্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের 2 ব্লকের পাশাপাশি ISF, CPIM, কংগ্রেস এবং AJEP এর প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন।

অঞ্চলে রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত ব্রিটেন কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক মৎস্যজীবী কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ বুধকের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এ এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টায়। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 করে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ। একবার রাষ্ট্রপতি দ্রৌপদী

প্রেমী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রী চক্রবর্তী। বাজেট অধিবেশনের সূচনায় আজ রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর রাজ্য বিধানসভায় আলোচনা চলছে। ছ ঘন্টার এই আলোচনায় মোট 23 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজিইউপির প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। এরপরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠলে সভায় হৈহট্টগোলের সৃষ্টি হয়। সরকার পক্ষের অভিযোগ, কুণালবাবু রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এই সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ সভায় সৌজন্য বজায় রাখার উপর গুরুত্ব দেন এবং রাজ্যপালের ভাষণের উপরই বিধায়কদের বক্তব্য সীমিত রাখার জন্য অনুরোধ করেন। শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস উপলক্ষে আজ পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। শিখ সম্প্রদায়ের 6 জন ধর্মগুরুর আত্মত্যাগ ও আদর্শ নিয়ে একটি স্মরণসভা সেখানে অনুষ্ঠিত হয়। রাজ্যপাল

0: এরপর তিনি গুরুদ্বারায় প্রার্থনায় অংশ নেবেন এবং তেজ বাহাদুরে ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী পরিদর্শন করবেন। ভবানীপুর কেন্দ্রে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। ওই কেন্দ্রে রিটার্নিং অফিসারকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সমস্ত ভিভিপ্যাট ও ইভিএম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আজ দুপুর দুটোর পর মামলার পরবর্তী শুনানি শুরু হবে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুণ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে স্বতন্ত্র তত্ত্বে দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোবতী চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওইদিন সপক্ষে তাদের বক্তব্য জানাতে বলেছেন। এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলিও বক্তব্যের সাপেক্ষে জানাতে হবে। অরুণ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আজ বলেন, একজন মামলাকারী রক্ষা কবচ বাতিলের আবেদন জানাতে পারেন না। অন্যদিকে স্বতন্ত্র তত্ত্বের আইনজীবীর পাল্টা বক্তব্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না, তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরও দেননি। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে গতকাল রাতভর তল্লাশি চালিয়ে নদিয়ার তেহট্টি জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সব্যসাচী দত্তর ফ্ল্যাট থেকে আগে সোনার গয়নার বিল পাওয়া গিয়েছিল। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে বিধাননগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরুর গোপন আস্তানা থেকে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ফারুক গাজীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি। আজ তাকে ট্রানজিট রিমান্ডে হাসনাবাদ থানায় নিয়ে আসা হচ্ছে। প্রবীর রায়চৌধুরীর লিখিত অভিযোগে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী ও টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় মামলা রুজু হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও তাকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজরা মোড়ে এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগের কথা স্মরণ করেন।
1: আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি, আজকে আত্মবলিদান দিবস পালন করেছি। ওনার মৃত্যু রহস্যের মধ্যে

0: জলস্তরণের টেই বেড়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা, কোর্সা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকায় কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের ভোজনের ছড়া ও বরচুকিয়া ছড়া গ্রামে মানসাই নদীর ভাঙনগিরে আতঙ্ক ছড়িয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করায় বাড়ছে বন্যার আশঙ্কা। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: অজানা অজানা থেকে দূরে থাকুন।

আশা করি ভালোই আছেন সকলে। আজকে তো আসলে 8 তারিখ হয়ে গেল, তবুও বৃষ্টি কিন্তু

az Institute of Mapping 57 লিখেছেন আটবেদিন হরি ঝর্ণা পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, বন্ধু মানুষ কেউ কারো কথা শোনার থেকে নিজের কথা বলে বেশি, কথার তো অভাব নেই, অথচ যে কথাটি বলার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন তিনি আপনার কথাটি পাশ কাটিয়ে দিলে

কষ্টের কথা উদ্রত হন, কিন্তু পাড়াপড়শি আত্মীয় স্বজনরা এতে বিরক্ত হন। কথা বলতে চেয়ে আর বন্ধু কথা চেপে রাখি বুকে যন্ত্রণা হয়, হাহাকার করে ওঠে মন, তখন কথা বলার পরিস্থিতিও বদলে যায়। রাস্তাঘাটে দেখি কত মন অবিচার অহরহ ঘটছে, কিন্তু প্রতিবাদী স্বরটা কেমন মনে আসে মনে হয় না। দৃঢ় মনোভাব না থাকলে স্পষ্ট সত্য কথা চেপে রাখাই ভালো, কিন্তু না বলা কথা মনকে ভেঙে দেয়, বিধিও অবসাদগ্রস্ত করে। বয়স হচ্ছে, সকলের জন্য যে

ভাবতে দিলেন। ঈশ্বর দেখে থাকবেন বিভিন্ন মানুষজন তাদের নিজেদের মতো করে শরীর চর্চা করছেন। আসলে শরীর চর্চা বলুন বা খেলাধুলায় অংশগ্রহণ করেন বলুন কেন, এই সবগুলো কিন্তু আমাদের শারীরিক তথা মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে।

সে সব কথা তো বলেই ভালো ওঠে না। নিজের মনের গভীর রেখে দিতে হবে। যেমন শেষ পর্যন্ত এসে কত কিছু ঘটনার মন পিছিয়ে পড়ে না, সুযোগ পেলে মুখে মেরে সেই সব ঘটনাগুলো স্মৃতি পাবে, শুনবে শুনে পাবে বছর পঞ্চাশ আগের ঘটনা, আড়াই মাসের চাকরির জন্য সময়।

নিজেদের বাড়ি, তারপর কত জন ঘুরে গেছে বাংলা বিয়ে, নিজের সংসারে রয়েছি, সন্তানদের বিয়ে দিয়েছি, আমি গেলাম নিজের মেয়ে ধরে থাকে। 40 বছর সংসার করার সময় কথা প্রসঙ্গে একবারও গৃহিণীকে বলতে পারিনি কাউকে। আমার একজন শরীর শুধুমাত্র জানত এই ঘটনা। আজকে আমার বন্ধুদের

0: আমি বাঁকুড়া জেলা অযোধ্যা থেকে ভানুমতি মদক বলছি।
1: হ্যাঁ, কেমন আছেন? বিষয়টা রেখেছি কথা বলার জন্য আপনাদের সঙ্গে, যে এই বয়সে এসে খেলাধুলা বা শরীর চর্চার মধ্যে যারা রয়েছে,
0: আমি কিন্তু খেলাধুলার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে আমার খেলাধুলা হলো আমার সকাল থেকে রাত পর্যন্ত ওই খেল নাম জপ লেখা এগুলোই হলো আমার লেখালেখা খেলা আর কি। আর এই দিতে বয়সে ৭৯ বছর বয়সে তার মাঠে দৌড়াতে পারবো না দাদা?
1: আচ্ছা, ঠিক আছে।

0: অবশ্যই সেই অর্থ বন্ধ হয়ে দাঁড়ায়। একটু লক্ষ্য করে দেখবেন, অনেকেই কিন্তু তাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ বিনিয়োগ করার বিষয়ে তেমনভাবে গুরুত্ব দিয়ে ভাবেন না, এবং তার ফলে কি হয়, অনেক সময় অনেকে প্রতারিত হয়ে পড়েন বা অর্থ সঠিকভাবে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ থেকে যে লাভটা পাওয়ার কথা সেটাও তারা পান না, এর ফলে অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। আপনার কষ্টার্জিত অর্থ আপনি কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভবান হবেন বা বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এরকম বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলেছি বিনিয়োগ তথা আর্থিক বিষয়ের পরামর্শদাতা এবং মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ রাজেশ ঘোষের সঙ্গে।
1: অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। পাঁচ ঘন্টা ভাবার আগে ছোট্ট

প্রবীণ মানুষেরা এই যে নতুন বিনিয়োগের মাধ্যম গুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে তারা বিনিয়োগ করছে কি বেশি উৎসাহী, নাকি চিরাচরিত যে পদ্ধতি গুলো রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে বেশি নিরাপদ বোধ করেন আর কি?

এখন বার্তাতে আসে যে সেদিন স্বাস্থ্যকর্মীরা কাজ ছাড়ে দিয়ে আমরা যে হ্যাঁ একজন ইংলিশ ছাগল ধরুন জন্য যে তখন আপনার কাছে একটা পেশেন্স চলে আসে যে হ্যাঁ ঠিক আছে আমি জানি এটা 3 বছর বা 5 বছর আপনি ওই রিটার্নটা জেনারেট করতে পারেন তো অটোমেটিক্যালি যখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এখন প্রচুর জায়গায় আপনাদের ইনভেস্টার অ্যাওয়ারনেস ক্যাম্প করেন খুব সহজে খুব কম দিনে আপনার টাকা অনেক বেশি বেড়ে যাচ্ছে এটা কিন্তু সম্ভব এবং কোন একটা আপনার কাছে পরামর্শ পাওয়া কিছু হতে পারে আপনার কোনো

0: শরীরচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে। হ্যালো,
1: নমস্কার, আমি বর্ধমান আধার থেকে কল্পনা হালদার বলছি। আমার বয়স 74, আমি লাগে বিষয় কিনেছি, খুবই ভালো লাগলো। আমি একটু সকালে করে উঠি, ওই সময় একটু হাঁটাহাঁটি বেড়ানো ইত্যাদি করতে ভালোবাসি। আর আমার খেলা বল ছোট ছোট সবজি বাগান, ফুল বাগান এগুলো করতে আমি খুবই পছন্দ করি। ওইটি আমার সবজি প্রিয় বস্তু, প্রিয় জায়গা আমার ওখানটাই।
0: আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো থাকবেন।

তুষার স্রোতের ঘূর্ণা ধরতে তার নীরব সাহচর জ্বলছিল আশ্রয়। সন্তানদের বলা হয় তাদের হাসি কলের

খেলাধুলা করি, আমি নিজেকে সুস্থ রেখে সময়ও ঠিক মতো।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠানে রিলে করে শোনানো হচ্ছিল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। আজ নজরুল গীতির অনুরোধের আসর। আপনারা 9434921300 এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে

আপনাদের প্রাণীর যে গান, মনের যে গান, যেই নজরুল গীতির গুনগুন সুর আপনার মধ্যে ভরে আছে আজ, তা শুনতে চেয়েছেন সারাদিন ধরে। আর সেই গানগুলি আপনাদের এবং আমাদের সমস্ত বন্ধুদের কানে কানে এবং একদম মনের কাছে পৌঁছে দেব আমরা। তাহলে শুরু করি। তাহলে প্রথম যাদের পছন্দের গান, তারা হলেন মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, উদ্ধৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনাদের পছন্দে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই নজরুল গীতিটি দিয়ে শুরু হচ্ছে আজকের নজরুল গীতির অনুরোধের আসর।

এবারে শিল্পী ফিরোজা বেগম, শুনতে চেয়েছেন আপনারা আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ ও কৌশিক, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আপনাদের পছন্দে।

রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, পুচকু, দক্ষিণ গ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ, আপনাদের পছন্দে গানটি ফেরদৌস আরার কণ্ঠে শোনানো হলো। এবার যার পছন্দের গান না যাদের পছন্দের গান, তারা হলেন পাঁচকড়ি দাস, শেফালি দাস, ঋদ্ধিশ দাস, অদৃশ দাস, মোল্লাকেরের ধার, খাগড়া বহরমপুর থেকে। আপনাদের পছন্দের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পছন্দের গান।

শুনছেন নজরুল গীতির অনুরোধের আসর। আপনারা জানেন প্রতিদিন দুপুরে বা বলা যায় প্রায় প্রতিদিন দুপুরে কিছু না কিছু গানের এই অনুরোধের আসর থাকে। কোন দিন কোন গান সে আপনারা জেনে গেছেন। আর নতুন বন্ধুরা একটু কান রাখুন, যেমন আজ নজরুল গীতি, তাহলে প্রতি সপ্তাহের এইবারে নজরুল গীতির অনুরোধের আসর আর 9434921300 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে শুনতে চাইতে পারেন আপনার প্রাণের গান সেদিনের সেটা। আচ্ছা, আজকে কার প্রাণের গান? এরপরে আছে খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে, ফেরদৌস আরার কণ্ঠে তাঁদের পছন্দের গান।

এবারে শিল্পী হৈমন্তী শুক্লা। শুনতে চেয়েছেন আপনারা তপতী দাস ও সরচিত দাস, কান্দি, গোপীনাথপুর, মুর্শিদাবাদ থেকে, আপনাদের পছন্দে।

শুনছেন নজরুল গীতির অনুরোধের আসর। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় শুনতে চেয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে।

এবারে গানটি যাদের পছন্দের তারা হলেন তপন দাস, নয়ন দাস, লীলা দাস ও অনু দাস, ওড়াহাট ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শুনুন ওনাদের পছন্দের গান।

নজরুল গীতির অনুরোধের আসরের এবার আজকের মতো শেষ গান। শেষ গানটি শুনতে চেয়েছেন অদিতি ঘোষ, রুমা ঘোষ ও রিপন ঘোষ গোপালনগর খড়খড়ি ব্রিজ জঙ্গিপুর থেকে। তাদের গানে যাওয়ার আগে বলি আরও যাদের গান আজকে আমরা আপনার প্রাণের গান আপনার কানে কানে এবং আমাদের বন্ধুদের কানে কানে পৌঁছে দিতে পারলাম না, এটা ঠিক কথা, কিন্তু নিশ্চয়ই পরে আবার একদিন হবে, তাই অনুরোধ পাঠাতে কিন্তু ভুলবেন না। ও আপনার মনের গান পাঠিয়ে দিন বন্ধু আকাশবাণীকে, আকাশবাণী মুর্শিদাবাদ। নিশ্চয়ই কোনো না কোনো দিন, সবার তো একদিনে সম্ভব না, সবার গান একদিন এটা ওটা করে ঠিক আপনার প্রাণের গান সব বন্ধুর কাছে পৌঁছে দেবে। চলে যাই এবার আজকের নজরুল গীতির অনুরোধের আসরের শেষ গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: Be honored with Padma Shri. Interviewer was Akashwani correspondent H.R. Sudhindra. You can listen to the interview on our mobile app News on AIR. This program is also available on our YouTube channel News on AIR Official. You may share your feedback about this.
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন যোগের উপর একটি বিশেষ অনুষ্ঠান। একটি সুস্থ সুন্দর ঘুমের জন্য যোগের উপকারিতা, এই নিয়ে এখন কথা হবে।

স্বাগত জানাই সকলকে। এখন আমরা কথা বলি একটুখানি একটি সুস্থ সুন্দর ঘুমের জন্য যোগের উপকারিতা নিয়ে। এখন ঘুম এই বিষয়টা আমাদের নতুন করে কাউকে কিছু বলার নেই, ঘুমোতে আমাদেরকে প্রতিদিন হয়। মোটামুটি রাত্রিবেলায় আমরা সকলে একটা নির্দিষ্ট সময় ঘুমোই, সকালবেলায় নির্দিষ্ট সময় উঠি, কেউ কেউ দিনেও কিছুটা ঘুমোন। কিন্তু রাত্রিবেলায় সারা দিনের কর্মকাণ্ড শেষে আমরা বেশ কিছুটা সময় ঘুমিয়ে কাটাই। এবার এই ঘুম, এই যে ঘুমোচ্ছি, এই ঘুমটা কি আমাদের ঠিকঠাক সুস্থ সুন্দর ঘুম হচ্ছে, এটা একটা ভাববার বিষয় বই কি। দেখা যায় বহু মানুষ সারাদিন প্রচুর কাজ করার পর তারপরেও কিন্তু তিনি যেই শুতে গেলেন অমনি তার খুব ঘুম আসছিল, খুব ক্লান্ত লাগছিল, কিন্তু যেই শুতে গেলেন তার ঘুমটি উবে গেল। আবার এমনও হয় সারাদিন প্রচণ্ড প্রচণ্ড খুব শারীরিক মানসিক ধকল গেছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে গেলে ঘুমিয়ে যাব, কিন্তু ঘুম সে সময় আসছে না। কিংবা অনেকে ঘুমোলেন, ঘুমোনোর খানিকক্ষণ পর ঘুমটি ভেঙে গেল। এবার আপনি ওই রাত্রিবেলায় সকলে ঘুমোচ্ছে, সারা জগৎ নিস্তব্ধ, আপনি বিছানার এদিক ওদিক এদিক ওদিক করছেন কিন্তু আপনার আর ঘুম আসছে না। আবার দেখা গেল এই ঘুম আসতে আসতে এমন একটা সময় যে সময়টা আপনার ওই অ্যালার্ম ঘড়িটা বাজার সময় হয়ে গেছে, উপায় নেই, পরের দিন আবার একটা কাজ একদম পরপর পরপর সকাল হলেই আমাদের জন্য একদম তার ফিরিস্তি নিয়ে দাঁড়িয়ে আছে, সুতরাং আমাদের তো উঠতেই হবে। এইভাবে দিনের পর দিন ঘুমটা কিছুতেই নানা কারণে ঠিক ঠিক সম্পূর্ণ হচ্ছে না, এবং তার ফল কী হচ্ছে, তার ফল অবশ্যই অবশ্যই কাউকে কিচ্ছু বলে দেওয়ার দরকার নেই, আমাদের সকলে, আমরা যারা বড় হয়েছি জীবনে কোনো না কোনো দিন কোনো একটা রাত্রে এরকম ঘুম ঠিকঠাক হয়নি এবং পরের দিন আমাদের কী কী অসুবিধে হয়েছে, আমাদের পরের দিন কাজের যে আগ্রহ, যে শক্তি, যে আনন্দ সেটাই কমে গেছে, আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, কিসের পর কী করবো কারোর নাম বলতে ভুলে যাচ্ছি, কোথায় যাবো আরে কী বলছিলাম, চি চি দিদি দিদি মনে পড়ছে না মনে পড়ছে না, এরকম অবস্থা হচ্ছে। তো এই সমস্ত কিছু ঘুম না হওয়ার জন্য, ওই একটা সুস্থ সুন্দর ঘুম, এদিকে দেখা গেল আপনি বিছানায় কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আছেন। বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের, পূর্ণবয়স্ক মানুষের ছ থেকে আট ঘন্টা ঘুম ভীষণ দরকার। এবার একটু বয়স হলে ঘুম কমে যায় বা যে সমস্যাগুলো বললাম এগুলোর অনেকটাই বয়সকালে দেখা যায়, এবং এই মুহূর্তে ইনসোমনিয়া বা এরকম ধরনের আরও বেশ কিছু অসুখ আমাদের এই আধুনিক জীবনযাপনের অঙ্গ হিসেবে আমাদের সঙ্গে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে, এ কথা আমরা না বলে পারি না। তো সেই সমস্ত অসুখ বিসুখগুলো তো হতেই, মানে হয়ে থাকলে আলাদা ব্যাপার, না হলেও দেখা যাচ্ছে যে এরকম মাঝে মাঝে ঘুম হচ্ছে না, মানে এই অসুখগুলোর হয়তো এগুলো প্রথম ধাপ। এবার এই অসুখগুলো হয়ে গেলে বা তার প্রথম ধাপে থাকলে কী করা যেতে পারে, এবার একটা সব থেকে ভয়ঙ্কর যে সমস্যা আগামী পৃথিবীর জন্য।

আসছে সেটি হলো ঘুমের এই সমস্যাটা মোটেই মোটেই বড়দের নয়, শুধুমাত্র আমাদের ছোটদের, একেবারে ছোট্ট মানুষ, কয়েক বছরের যে শিশুরা, সেখান থেকে শুরু করে আমাদের যারা 13, 14, 15, 16, 18, যাদের সারাদিন আপনাদের বললে আপনারা এক্ষুনি বলবেন দূর, আমাদের ওই বয়সে তো আমরা সন্ধ্যে থেকেই ঘুমে ডুলতাম, বাবা মা চুল টেনে টেনে পড়াতো, তারপরে যে শুতাম কি পড়তাম কি ঘুমোতাম জানি না, সকালবেলায় আবার বসে এক মগ জল ঢেলে ওঠানোর মতো অবস্থা করতে হতো। কিন্তু আজকের ছোটদের এই নিশ্চিন্ত ঘুমটা অনেক ক্ষেত্রে অনেকের হচ্ছে না, যার একটা বড় কারণ হচ্ছে তাদের শারীরিক সক্ষমতা বা সক্রিয়তাটা অনেকটা কম হচ্ছে। তারা সারাদিনের নানান চাপ, পড়াশুনো ইত্যাদি ইত্যাদির চাপে তারা নিজেদের মতো করে খেলার মাঠ পাচ্ছে না, নিজেদের মতো করে জল পাচ্ছে না, এবং সেই চাপ কিন্তু তাদেরকে ভীষণভাবে ভীষণভাবে সমস্যায় ফেলছে। সুতরাং এটা একটু ভাবতে হবে। একই সঙ্গে শুধুমাত্র এই চাপ নয়, শুধুমাত্র যে এই কারণ নয়, তারা না একটা একটা একটা কী বলবো, একটা ভীষণ রকম মনের ভেতর থেকে একটা অ্যাংজাইটি, একটা টেনশন তাদের মধ্যে কাজ করছে, তারা যেন সব কিছুতেই একটা দুশ্চিন্তার মধ্যে থাকছে, সারাক্ষণ একটা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প কম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরও নানা কারণে আমাদের ছোটরাও ঘুমের ব্যাঘাতে ভীষণভাবে ভুগছে। তার ফলে তাদের সবথেকে যেটা বড় সমস্যা সেটি হচ্ছে তাদের শরীর এবং মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। একটা বুদ্ধিমান প্রাণবন্ত মানবিক মানুষ করতে গেলে একটি ঠিকঠাক ঘুম, তাদের যে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা যে ঘুমটি একটি বাচ্চার বয়স অনুযায়ী দরকার, সেটি কিন্তু পরিপূর্ণ ঘুম, ঘুমের যে 4 ঘন্টার করে করে একটা করে চক্র আছে, সেই পরিপূর্ণ চক্রটি যতবার হওয়া দরকার সেই অনুযায়ী হওয়া ভীষণ দরকার। গভীর ঘুম, স্বপ্ন, হালকা ঘুম, এইভাবে যে ঘুমের চক্র, হালকা ঘুম থেকে আমরা স্বপ্নে যাব, স্বপ্ন থেকে গভীর ঘুম, আবার সেই ঘুম থেকে জেগে উঠব, আবারও হালকা ঘুম, স্বপ্নের মুখর, আরও হালকা ঘুম, মৃদু ঘুম হয়ে আমার একটা চক্র সম্পূর্ণ হবে। এই সময়টাতে শরীর এবং মস্তিষ্ক নিজেদেরকে, যদিও মস্তিষ্ক শরীরেরই অংশ, সব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের সারাই ঝাড়াই বাছাই করে, মস্তিষ্ক তার স্মৃতিশক্তিকে ঝাড়াই বাছাই করে, মস্তিষ্কে কোনটা রাখবে কোনটা রাখবে না, কোনটা দরকারি কোনটা দরকারি না। আমাদের ছোটবেলায় যেমন বলতো, এই যে পড়াটা হচ্ছে না সেটা পড়তে পড়তে ঘুমো, ঘুমোনোর সময় সেই পড়াটা পড়, সেটাতে কাজ কতটা হতো জানি না, মানে বৈজ্ঞানিক যুক্তিতে বলে কিছুটা তো কাজ অবশ্যই হয়, বা আমাদেরও হয়েছে মনে হতো, কিন্তু পড়াটা হতো। যাই হোক, এই সব মিলিয়ে ঘুমটা জীবনের জন্য ভীষণ দরকার, সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি জাগিয়ে রাখার জন্য ঘুম ভীষণ দরকার। কিন্তু দেখা যাচ্ছে ছোট থেকে বড় সকলেই ঘুমের একটা সমস্যায় ভুগছেন এই মুহূর্তে, আর এর এক অদ্ভুত সমাধান হচ্ছে যোগ। যোগ, তার আসন, ব্যায়াম, প্রাণায়াম, ধ্যান ইত্যাদির মাধ্যমে এই সমস্যার একটা একদম সম্পূর্ণ এবং একদম যেন পালকের মতো ধীরে ধীরে সমাধান করতে সক্ষম। আসবো আমরা সেই কথায়, তবে এত ঘুমের কথা হলে একটু ঘুমকে গানে গানে না ডেকে পারা যায় না, তাই না?

ঘুমের কথা শুনতে শুনতে এটাও বলে যাই, ঘুম কম হলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যে বাচ্চাদের ঘুম কম হয় তারা কিন্তু অসুখে ভোগে অনেক বেশি। বা আমরা বুঝতেও পারছি না, বাচ্চারা শুয়ে আছে অনেকক্ষণ, ওই যে বললাম বিছানাতে আছে অনেকক্ষণ, কিন্তু সে বিছানার মধ্যে প্রচণ্ড ছটফট করছে, বা ঘুমের মধ্যে কথা বলছে, হাত পা ঝুঁকছে, বা ঘুমের মধ্যে একটা কীরকম মুখ দিয়ে শব্দ হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই তাকে সম্পূর্ণরূপে ঘুমোতে দিচ্ছে না। ফলত ঘুম থেকে উঠেও সে ক্লান্ত থাকছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তার স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে, এবং তার শরীরে কোনো পুষ্টি, সম্পূর্ণরূপে আপনি পুষ্টিকর খাবার দিচ্ছেন কিন্তু সেই পুষ্টিগুলো সম্পূর্ণরূপে শোষিত হতে সমস্যা হচ্ছে। সুতরাং ঘুম আমাদের শরীরের এমন একটি ব্যবস্থা যা আমাদেরকে ঝাড়াই বাছাই করে আমাদের শরীর নামক যন্ত্রটিকে একদম সুস্থ সুন্দর করে তোলে। তাই সুস্থ ঘুম ভীষণ জরুরি, আর তার বন্ধু হতে পারে যোগ।

ঘুম সত্যিই খুব প্রয়োজনীয়, একথা আমার বলার আগেই আপনারা জানেন। কিন্তু এবার আমরা যাব যোগাভ্যাস এবং ঘুমের সঙ্গে যে সম্পর্ক তার বিজ্ঞানটা কি একটু ঝালিয়ে দেখে নিই। গবেষণা বলছে যে আমাদের যে স্নায়ুতন্ত্র তার দুটো অংশ, একটা সক্রিয় স্নায়ুতন্ত্র যে অংশ, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এবার সিম্প্যাথেটিক কি না, যে আমাদের লড়ো নয় তো পালাও মোটে রাখে, হয় প্রতি মুহূর্তে আমরা বুঝি না, কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম এটাই বোঝে যে হয় লড়ো নয় পালাও, যে কোনো ঘটনার প্রেক্ষিতে আমরা এই দুটোর মধ্যেই একটা কিন্তু আবেগ দেখাই, হয় লড়ে নি না হলে পালিয়ে যাই। আর আরেকটি হচ্ছে যে আমাদের শরীরকে শান্ত রাখে, অর্থাৎ এই এই কী হলো এই কী হলো এই ব্যাপারটার বাইরে রাখে এই প্যারাসিম্প্যাথেটিক অংশ। যোগাভ্যাস এবং ধীরে ধীরে যে শ্বাসের ওপর যে নিয়ন্ত্রণ যোগের ফলে হয় সেটা

কিন্তু হৃৎস্পন্দন কমে তাতে এবং আমাদের শরীর কিছুটা শিথিল হয়, আর এই মস্তিষ্কের এই অংশগুলোকে অনেক বেশি কার্যক্ষম করে শান্ত অংশটিকে অনেক অনেক বেশি কার্যকর করতে পারে। মানসিক চাপের জন্যে কর্টিসল হরমোনের মাত্রা, যা অনেকটা অংশে দায়ী, সেই মাত্রাকে কমিয়ে দিতে পারে যোগ অভ্যাস। মস্তিষ্কে মেলাটোনিন, এই মেলাটোনিন আমাদের বা খুশি বা ঘুমের জন্য ভীষণ দরকার, এবং একটা নিউরো ট্রান্সমিটার যা স্নায়ুকে শান্ত করে, যার নাম গাবা, সেটাও কিন্তু এই যোগ অভ্যাস বাড়াতে পারে। আসনের মাধ্যমে পেশির জড়তা কাটে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, একথা তো আমরা জানি, কিন্তু ব্যায়ামের পর শরীরের তাপমাত্রা যখন ধীরে ধীরে কমতে শুরু করে, তখন কিন্তু শরীর গভীর ঘুমের একটা সংকেত পাঠায়। এবার একটু দেখে নিই ঘুমের জন্য আমরা কী কী যোগব্যায়ামগুলো করতে পারি। রাত্রে ঘুমানোর আগে বিছানায় বা মেঝেতে যোগা ম্যাট পেতে আসনগুলো আমরা 10-15 মিনিট করতে পারি। কীরকম? বালাসন। এটা কি করতে হবে না, হাঁটু গেড়ে বসে সামনের দিকে ঝুঁকে কপাল মাটিতে ঠেকান, হাত দুটি সামনে বা শরীরের পিছন দিকে ছড়িয়ে দিন, একদম ছোট্ট বাচ্চারা যেভাবে করে। উপকারিতা হচ্ছে এটা পিঠ ঘাড় ও কাঁধের উত্তেজনা কমাতে এবং মনকে অন্তর্মুখী করে শান্ত করে। আমরা আসনে না দুটো ভাগ দেখে নেব। এখন আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে কী কী করবো, আর কী করা যেতে পারে। আরেকটা হতে পারে উত্থানাসন, সেটা কীরকম? সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে যান, হাঁটু সামান্য ভাঁজ রাখতে পারেন, এই পদ্ধতিতেই দাঁড়িয়ে থাকবেন একটা নির্দিষ্ট সময়, শ্বাস নিয়ে তারপর আস্তে আস্তে আবার শ্বাস ছেড়ে উঠে যাবেন। এই আসন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াবে এবং মানসিক ক্লান্তি দূর হবে। এরপরে হলো বিপরীত করণী। দেয়ালের সাথে নিতম্ব ঠেকিয়ে পা দুটো সোজা উপরের দিকে তুলে পিঠ টান টান করে শুয়ে থাকুন। উপকারিতা কি? সারাদিন দাঁড়িয়ে বা বসে থাকলার ক্লান্তি নিমেষেই দূর হবে। এটা লিম্ফ্যাটিক সিস্টেমকে সচল করবে এবং ক্লান্তি কমাবে। শবাসন। চিত হয়ে শুয়ে হাত ও পা শিথিল করে দিন, চোখ বন্ধ করে আপনার কাজ হচ্ছে। এখানে কিন্তু কখন শ্বাস নেবেন কখন শ্বাস ছাড়বেন না, শ্বাস আপন ছন্দে পড়বে, আপনি শুধু শ্বাসের গতিকে খেয়াল রাখুন। শ্বাস নিচ্ছি না ছাড়ছি, এই নিলাম এই ছাড়ছি, এই বিষয়টাকে, এই শ্বাসের গতিটাকে আপনি শুধু খেয়ালে রাখুন। এটা শরীর ও মনকে সম্পূর্ণ শীতলকরণ বা এখন যে আমরা বলছি বারবার ডিপ রিল্যাক্সেশন, সেই ব্যাপারটাকে ঘটাবে এই আসন। এই আসন করার পর প্রাণায়াম করলে মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে আসে, যা দ্রুত ঘুম আসতে সাহায্য করবে। কী করবেন? অনুলোম বিলোম করতে পারেন, ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে একটা নির্দিষ্ট সময়, মানে ওই 1, 2, 3, 4 এরম গুণে শ্বাস নিলেন, আবার বা নাক বন্ধ করে ডান নাক দিয়ে এরম 1, 2, 3, 4 গুনতে গুনতে শ্বাসটা ছেড়ে দিলেন, কিন্তু খুব ধীরে। পুরো বিষয়টায় আপনি কোনো তাড়াহুড়োতে যাবেন না। এটা মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধের মধ্যে সামঞ্জস্যতা আনে এবং আমাদের দুশ্চিন্তা কমায়। চোখ ও কান আঙুল দিয়ে বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বুক বন্ধ রেখে, মুখটাকে একদম বন্ধ রেখে মৌমাছির মতো করে একটা আওয়াজ করে আপনি শ্বাস ছাড়তে পারেন। এটাকে বলে ভ্রামরী। এই কম্পন পেনিয়াল গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং মেলাটোনিন, এর কথা বলছিলাম, সেটি তৈরিতে সাহায্য করে। এরপর একটা সহজ ব্যাপার কি, 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, মানে 1, 2, 3, 4 করে গুনে শ্বাসটা নিন। 7 সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন, 1, 2, 3, 4 করে 7 গুনুন। এবার ওই 4 সেকেন্ড ধরে নেওয়া শ্বাস 7 সেকেন্ড বন্ধ রেখেছেন,

এটাকে কিন্তু আপনাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সেকেন্ড ধরে ছাড়তে হবে, এবং মুখ দিয়ে এই বাতাসটা আপনি বের করবেন, নাক দিয়ে না। তাহলে যতক্ষণ নিয়েছিলেন তার প্রায় দ্বিগুণ সময় আপনি ধরে রেখেছেন, এবং তখন মনে হবে ছেড়ে দিই। সেই ছেড়ে দেওয়ার মুহূর্তটা কিন্তু ওই যতক্ষণ নিয়েছিলেন তার দ্বিগুণ সময় ধরে ধীরে ধীরে ছাড়লেন। এটা ঘুম আসার জন্য ভীষণভাবে শরীরকে প্রস্তুত করতে সাহায্য করে। একই সাথে এইগুলোতে তো যাবই, কিন্তু কতগুলো জিনিস শুধু যোগাসনের সঙ্গে নয়, আপনার জীবনযাত্রায় কয়েকটা পরিবর্তনও কিন্তু এর সাথে আনতে হবে। মানে সেটা হচ্ছে এই যোগের উপকারিতাটা সম্পূর্ণ পেতে গেলে আপনাকে এটা করতেই হবে, যার একটা সব থেকে বড় জায়গা হচ্ছে ডিজিটাল ডিটক্স। এই কথায় যাওয়ার আগে আমি কিন্তু আপনাদের বলবো, যারা বাড়ির বড়রা, আপনারা এইগুলো করার সময় বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে করুন। বাচ্চাদেরকে কর বলে বসিয়ে দিলে বাচ্চারা করবে না। সুতরাং বাড়ির ছোটদেরকে নিয়ে বড়রাও ঘুমের একটা নির্দিষ্ট সময় ঠিক করে, এবং সেটা একটু সকাল সকাল হওয়ায় বাঞ্ছনীয়, কারণ ভোরে উঠে আবার কিছু ভোর হওয়াতে ভোরে ওঠাটা একটা শরীরের জন্য ভালো, এবং তারপরে কিছু ব্যায়াম সেই সময় পরের রাতে ঘুমের জন্য আপনাকে তৈরি করবে। সুতরাং এই ব্যাপারটাকে একটু সকাল সকাল করুন। সকাল সকাল নিজেরা খাওয়া দাওয়াটা একটু মানে একটু রাত্রে সেরে নিয়ে ঘণ্টাখানিক পরে খাওয়া দাওয়ার, কিন্তু ঘণ্টাখানিক পরে এই কাজগুলো করতে হবে, শুরু করতে হবে। সেই ঘণ্টাখানিক পরে আপনারা শুরু করুন, খাওয়া দাওয়ার ঘণ্টা কয়েক খানিক পরে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান করে, এই প্রাণায়ামের পর একটু ধ্যান করে নিয়ে একসঙ্গে বসে আপনারা একটা খুব সুন্দর বিছানায়, মানে কত নরম টরম ব্যাপার না বিছানা, বরঞ্চ বিছানা একটুখানি শক্ত হওয়া ভালো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, খুব গরম খুব ঠান্ডা না, এমন একটা ঘরের আবহ থাকলে ভালো হয়। এবং নিজেরা রাত্রে শোয়ার আগে পোশাকটা পরিবর্তন করে রাত পোশাক একটা কাঁচা পোশাক পরে নিলেন। এরপর আপনারা ধ্যান করতে করতে আস্তে আস্তে শুয়ে পড়তে পারেন। কিন্তু এই পুরো ঘটনাটার আগেও যে বললাম আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে, সেটা ছোট বড় সবারই, অন্তত 1 ঘন্টা আগে থেকে মোবাইল ল্যাপটপ টিভি এগুলো একদম বাড়ির সবার জন্য বন্ধ হয়ে যাবে, ডিজিটালি ডিটক্স হতে হবে। আপনারা একটু বই পড়ুন, গান শুনুন, কিন্তু মোবাইল ল্যাপটপ টিভি মানে যাতে স্ক্রিন আছে এই স্ক্রিন থেকে সরে আসুন। এই স্ক্রিনের ব্লু লাইট আমাদের ঘুমের ব্যাঘাত করে এবং ভীষণ মানসিকভাবে আমাদেরকে আরও বেশি অশান্ত করে তোলে। আর প্রতিদিন ওই যে বললাম ঘুমের সময়সূচি নির্দিষ্ট খাওয়া, ঘুম এবং ঘুম থেকে ওঠা, এর সময়সূচিটাকে নির্দিষ্ট করলে শরীরের যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক চলবে। আর আবার বলি, রাতের খাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু ঘুমোতে হবে, আর রাতে চা কফি ভারী মশলাদার খাবার এগুলো এড়িয়ে যেতে হবে। শোয়ার ঘরটি অন্ধকার, একটু শান্ত আরামদায়ক হতে হবে, কেউ সুগন্ধি ভালোবাসলে কোনো সুগন্ধি রাখলেন। এরমভাবে আস্তে আস্তে এই ব্যায়াম প্রাণায়াম এবং শেষে ধ্যানের মাধ্যমে চেষ্টা করে দেখুন। আমার মনে হয় একটি দীর্ঘকালীন ও কিছু দিনের অভ্যাসে আমরা দীর্ঘকালীন ঘুমের সমস্যাকে কাটাতে পারি। প্রথম দিকে তো কিছু সমস্যা হবেই, বিশেষত ডিজিটালি ডিটক্স হওয়া, যতই কাজের প্রয়োজন থাকুক এটা আপনাকে আপনার বাড়ির বড়দের এবং বাড়ির ছোটদের জন্য করতেই হবে। নইলে কিন্তু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শারীরিক কার্যক্ষমতা কমে যাবে। পরের দিন সকালে আপনি 7 ঘন্টা 8 ঘন্টা শুয়ে উঠবেন, কিন্তু আপনার ক্লান্ত লাগবে, খিটখিটে মেজাজ হবে, সবসময় মনে হবে কী বিরক্তি। আপনি দেখবেন না, এমনি একটা দিন ঘুম না হলে কিরকম একটা খিটখিটে হয়ে যায় মানুষজন, নিজেই মনে হয় যেন সব কিছু ভালো লাগছে না। এবার পরের দিন যে সকালে উঠলেন, পরের রাতের জন্য শরীরকে আগের রাত্রে তো শান্ত করেছিলেন, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আরও যে সমস্ত

ব্যায়ামগুলো আপনি, আমরা বলছি আপনার ভালো জীবনযাত্রার জন্য করবেন, সেইগুলোর সঙ্গে সঙ্গে যোগাভ্যাসের সেইগুলোর মধ্যেই কতগুলো আবার আপনাকে রাতের জন্য প্রস্তুত করছে তার দু একটার কথা বলে দিই। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা যদি এই আসন প্রাণায়ামগুলো করেন তাহলে কিন্তু রক্ত সঞ্চালন বাড়বে, অলসতা কাটবে এবং রাতে ঘুম সময় মতো ঘুম আসার যে জৈবিক চক্র সেটা ঠিকঠাক চলবে। কীরকম? সূর্য নমস্কার করুন 5 থেকে 7 বার। এটা একদম তো পেশিকে শক্তিশালী করবে, আপনার মেটাবলিক রেটকে ঠিক করবে। তাছাড়া তারাসন ও ত্রিকোণাসন করতে পারেন, কপালভাতি প্রাণায়াম করুন, ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারেন। আর রাতের কথা তো হলো, এবং তারপর সারাদিন আপনি যখন বিভিন্ন কাজ করবেন সে কাজগুলোও ভালো হবে যোগাসনের পরে, এবং সারাদিন যখন আপনি আপনার কাজগুলোকে ঠিক সময় ঠিক মতো শেষ করতে পারবেন, কোনো ক্লান্তি বিরক্তি অবসাদ আপনাকে ঘিরে ধরবে না, তখন দেখবেন একটা মনেই শান্তি আসবে যেটা আপনার ঘুম আসতে ভীষণভাবে আপনাকে সাহায্য করবে। রাত্রে আপনারা বদ্ধ ত্রিকোণাসনটাও করতে পারেন, মানে বিছানায় বসে পায়ের পাতা দুটো একসঙ্গে জোড়া করে কিছুক্ষণ হালকা প্রজাপতির মতো ঝাঁকান, তারপর সামনের দিকে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস নিন আর শরীরটির নিচের অংশকে যে স্ট্রেচ স্ট্রেনটা থাকে আমাদের সেটাকে কমিয়ে দেয়। আর ওই যে শেষে বললাম শরীর মন সুস্থ রাখতে অপরিহার্য হচ্ছে ঘুমের দরকার। এবার ঘুম না হলে কি হতে পারে এটাও কিন্তু একটা ব্যাপার। আপনি বলবেন ঘুমোলাম না, আমাদের ছেলে মেয়েদের আজকালকার দেখা যায় যে পড়াশুনোটা তারা এমনভাবে করে যে শেষে পরীক্ষার আগে প্রচণ্ড চাপ, দেখা গেল একদিন দেড় দিন ওই আধ ঘন্টা এক ঘন্টা সূচ্ছে পড়ে যাচ্ছে। না, তাতে হয়তো সাময়িকভাবে কিছু হচ্ছে কিন্তু সেটি মোটেই ঠিক কিছু হচ্ছে না। বিজ্ঞানীদের মতো একজন সাধারণ মানুষ প্রায় 11 দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবেন, কিন্তু 3-4 দিন না ঘুমলেই শরীর আর মস্তিষ্কে মারাত্মক নেতিবাচক একটা প্রভাব পড়বে। যেরকম মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে, সিদ্ধান্তহীনতা দেখা দেবে, স্মৃতিশক্তি দুর্বল হবে, আপনি চোখের সামনে অন্যান্য কিছু দেখতে পাবেন, কল্পনায় কী কী আসবে, মানসিক বিপর্যয় হবে, খিটখিটে অবসাদ উদ্বেগ যা বাস্তবে নেই সেই সমস্ত কিছু হ্যালুসিনেট করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর আপনার শরীরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এগুলোর ঝুঁকি বেড়ে যাবে, এবং মস্তিষ্ক ঠিকঠাক কাজ না করায় শরীরের অন্যান্য অংশগুলোই ঠিকঠাক সংকেত না যাওয়ায় তারাও ঠিকঠাক কাজ করবে না, হৃদযন্ত্রের ওপর ফুসফুসের ওপর কিন্তু ভীষণভাবে চাপ পড়তে থাকবে।

আপনি যদি অতিরিক্ত স্ক্রিন টাইম নেন, যদি অতিরিক্ত চা কফি পান করেন, শারীরিক অসুস্থতা এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হতে পারে, সেটা ছাড়াও আপনি যদি অনিয়মিত জীবনযাপন করেন, কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কখন উঠছেন ঠিক নেই, এবং বাচ্চাদেরকেও আজকালকার তাদের এই দৌড়ের জীবনে তাদের জীবন যদি একদম ছন্দে বাঁধা না হয়, তাহলে কিন্তু ঘুমের সমস্যা হবেই।

যোগ মানে একটি সংযম, যোগ মানে জীবনে সমস্ত ভালো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়া, আর তাই যোগ

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে

এম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:25। এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আর কিছুক্ষণ পরেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী। সন্ধে 6:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ, 6:05 শুনবেন কীর্তন। ছটা বেজে 25 মিনিটে বিজ্ঞাপনী অনুষ্ঠান, 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:40 লোকগীতির আসর প্রিয় পল্লীগীতি। আজ সন্ধ্যায় সন্ধ্যে 7:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান, সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:20। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং স্থানীয় সংবাদ শুনবেন 7:50। রাত 8:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ রিলে করে শোনানো হবে। 8:25 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, পদ্মপ্রাপ্ত বিভিন্ন মানুষের সঙ্গে একটি কথোপকথন, তার 15 পর্ব। 8:50 শুনবেন সংসদ সমীক্ষা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ, 9:15 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে, আজকের বিষয় কাগজের নৌকা, 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আজকে রবীন্দ্রসঙ্গীতের আসরের প্রথম গানে জয়তী চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানের বিষয় কাগজের নৌকা। এ বিষয়ে আপনারা আপনাদের কথা এবং বার্তায় আসবেন এই দুই নম্বরে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্লা, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং অনুসূয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ।

হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল প্রবীণ কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রাম থেকে খুরশেদ আলী মণ্ডল। খুরশেদদা নমস্কার আপনাকে।
1: নমস্কার, আপনাকেও নমস্কার।
0: খুরশেদদার বয়স কত হলো?
1: আমার বয়স এখন 61 বছর।
0: 61? তো এখনো চাষবাসের সঙ্গে?
1: হ্যাঁ, চাষাবাদ করি।
0: এখনো চাষাবাদ করেন? মাঠে প্রতিদিন যান?
1: হ্যাঁ, মোটামুটি ধরুন যেতে হয় প্রতিদিন, না হলে সপ্তাহে 3-4 দিন যেতে হয়।
0: হ্যাঁ, তো জমি কতটা?
1: আমার জমি আপনার এবার পাট বুড়েছে 3 বিঘে।
0: 3 বিঘে?
1: হ্যাঁ, গত বছর 10 কাঠা, এবার বুড়েছে 3 বিঘে। দামটা ভালো।
0: হ্যাঁ,
1: সেই জন্য
0: এবার 3 বিঘে পাট করেছেন। আর কি আছে
1: বাকি জমিতে? আপনার সেরকম কিছু নাই, বাকি ধান করব ওই জন্য ফেলে রেখেছি।
0: ফেলে রেখেছেন, তার মানে কি কটা ফসল পান?
1: আমি বছরে 3টা ফসল পাই।
0: 3টা ফসল?
1: ধান, পাট, গম।
0: ধান, পাট, গম। এমনি সবজি চাষ?
1: না, সবজি চাষ আমি করি না।
0: সেভাবে করেন না?
1: না,
0: নিজেই দেখাশোনা করেন এখন?
1: নিজে দেখাশোনা করি, লেবার দিয়ে কাজ করতে হয়।
0: লেবার দিয়ে কাজ করাতে হয়।
1: লেবার পাওয়া খুব সমস্যা এখনকার যুগে। দাম প্রচুর,
0: প্রচুর লেবার,
1: চাষের দাম,
0: খরচ তো বেড়ে যাচ্ছে।
1: বেড়ে যাচ্ছে,
0: খরচ বেড়ে যাচ্ছে,
1: সারের দাম বেড়ে গেছে, জলসেচ তারও দাম বেড়ে গেছে। তবু এবার পাটটা বলেছি এই জন্যে, ওই দামটা ভালো পাটের, সেই জন্য খুব আশা করে বলেছি।
0: আচ্ছা, গত বছর পাট বুনেছিলেন কত?
1: 10 কাঠা ছিল গত বছর।
0: 10 কাঠা? এবছর 3 বিঘে
1: বুনেছি।
0: 3 বিঘে?
1: 3 বিঘে বুনেছি, সাহস নিয়ে বুনেছি।
0: আচ্ছা,
1: যা হবে হবে,
0: যা হবে হবে।
1: খরচও করেছি ভালো।
0: খরচও করেছেন ভালো?
1: পরিচর্যা ভালো করছি।
0: পরিচর্যা ভালো করছেন। তো গত বছরে পাট কততে বিক্রি করেছেন?
1: গত বছর করেছি 15,000 টাকা।
0: 15,000? তাহলে ভালোই দাম পেয়েছেন।
1: ভালো দাম পেয়েছি, আর 2 মাস রাখলে পরে 17,000 হয়ে যেত।
0: কত? 17,000?
1: হ্যাঁ,
0: এখন এখন তো বেশ ভালো দাম।
1: এখন 16-17,000 দাম,
0: 16-17 করেই দাম চলছে এখন। কি জাতের পাট করেন?
1: পাটের জাত বলতে ধরুন ওই 505 একটা জাত পাওয়া যায়, নবীন জাত। আমরা এটাই বুনি।
0: এটাই বোনেন? কখন বোনেন?
1: চৈত্র মাসে,
0: চৈত্র মাসে
1: প্রথম সপ্তাহে।
0: প্রথম সপ্তাহে? তার মানে একদম ঠিক সময়ে পাটটা বোনা?
1: ঠিক টাইমে বুনি,
0: মানে ঠিক টাইমে বোনা। একটু পরে বুনলে তো অনেক দেরি হয়ে
1: যায়। ওই চৈত্র মাসের প্রথম সপ্তাহটাই খুব ভালো।
0: খুব ভালো, হ্যাঁ ঠিক। পাট বোনার প্রকৃত সময় হচ্ছে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বা 15 তারিখের ভেতরে বা 20 তারিখের ভেতরে যদি পাটটা বোনা যায় তাহলে কিন্তু খুব ভালো
1: ভালো হয়।
0: এখন কি অবস্থায় রয়েছে পাট?
1: এখন পাট খুব ভালো অবস্থায় আছে।
0: কফুট হয়েছে
1: এখন? ধরো 1 মানুষ মতো হয়েছে, প্রায় 5 ফুটের উপরে।
0: 5 ফুটের উপরে হয়ে গেছে।
1: জলসেচ দিয়েছি, সার দিয়েছি।
0: আর এর জমিটা তৈরি করার সময় কি জৈব সার কিছু ব্যবহার করেন?
1: জৈব সার পাওয়া খুব মুশকিল।
0: জৈব সার পাওয়া মুশকিল?
1: মুশকিল, মানে এখন গরুর মানে গবাদি পশু আমাদের মধ্যে নাই বললে হয়। তবু আমাদের ওখানে ঘোষ পড়া বলে জায়গা আছে, ওখান থেকে আপনার 1 ট্রলি গোবর সার 1200-1300 টাকা নেয়। ওটা মাঝে মাঝে দিই, প্রতি বছর দিতে পারি না, একবার দিলে পরে 3-4 বছর পর কাজ হয়।
0: আচ্ছা, একবার দিলে 3 বছর? দামটাও তো একটু বেশি তো, 1200-1300 টাকা 1 ট্রলি,
1: মানে পাওয়া খুব মুশকিল।
0: পাওয়াও মুশকিল, ঠিক। কিন্তু জৈব সার তো আপনাকে দিতে হবে, গোবর সার নাহলে দিন বা না দিন, বা এখন যে জমিগুলো ফেলে রেখেছেন কিছু ধঞ্চে বুনে দিলে?
1: হ্যাঁ, ধঞ্চে বুনে দিব।
0: বুনে দিলে, দিয়ে 2-2.5 ফুট হলো, তখন কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে
1: ধানে কাজ করবে, ওটা জৈব সার,
0: একদম জৈব সার, মানে সবুজ সারের কাজ করবে।
1: কাজ করবে,
0: কিছু না কিছু আপনাকে প্রতি বছর একটু জৈব সার ব্যবহার করতেই হবে, সে গোবর সার হোক, ধঞ্চে হোক, বা যে কোনো মানে জৈব সার। তাহলে হবে কি, আপনার রাসায়নিক সারের খরচটা কমবে,
1: কমবে,
0: এবং জমির যে মানে
1: উর্বর শক্তি সেটা বৃদ্ধি পাবে,
0: সেটা বৃদ্ধি পাবে, তাই না? বা আপনি বছরে একবার ডাল শস্য চাষ করুন, একবার ডাল শস্য চাষ করুন, তাহলেও কিন্তু অনেকটাই মানে ভালো থাকে জমি,
1: জমি উর্বর থাকে।
0: জমি উর্বর থাকে, তবে ডাল শস্য চাষ করলে ওই গোড়াটাকে রেখে দিতে হবে, উপর থেকে কেটে নিতে হবে, গোড়ার উপর থেকে কেটে নিতে হবে, কিন্তু রেখে দিতে হবে।

0: গোড়াটা রেখে দিতে হবে,
1: গোড়াটা রেখে দিতে হবে, কারণ গোড়াতেই তো আপনার ওই রাইজোবিয়াম রয়েছে, গুটিটা রয়েছে নাইট্রোজেনের। আপনাদের এখন চাপান হিসাবে কি ব্যবহার করেন?
0: চাপান হিসাবে ধরুন ওই ইউরিয়া সালফেট এগুলো দিই, বিঘাতে 20 কেজি 25 কেজি করে দিই। তো এবারকার মৌসুমটা খুব ভালো হয়েছে, কারণ হয়েছে মাঝে মধ্যে ধরুন
1: বৃষ্টি হয়েছে, মানে সেভাবে এখনো গরমটা
0: হ্যাঁ
1: ইয়ে হয়নি, মালুম হয়নি।
0: পাট চাষের ক্ষেত্রে খুবই উপযোগী,
1: উপযোগী
0: হ্যাঁ উপকারী হ্যাঁ বৃষ্টিটা পাওয়া যায়। কালকে যেমন বৃষ্টি হয়েছে, আজকে রেকর্ডিং করছি, গতকালকে বৃষ্টি হয়েছে, এতে পাটের খুব উপকার হয়েছে,
1: খুব উপকার হয়েছে, মানে সেচের দিক থেকে একটু
0: হ্যাঁ
1: খরচটাও কম।
0: যদিও মাঝখানে একবার সেচ দিয়েছিলাম কিন্তু তারপরে এই বৃষ্টি হওয়াতে কিন্তু আরও উপকার হয়েছে।
1: এই পাটটা আপনার উঠবে কবে?
0: এটা ধরুন আষাঢ় মাসের দিকে আমরা কাটবো, শ্রাবণ মাসে পাট জলে ডোবাবো। তারপরে
1: জলে কোথায় ডোবান?
0: জলের জলের মানে পুকুর পাওয়া খুব মুশকিল।
1: হ্যাঁ কোথায়?
0: খালা, নদী, নালার বিল আর সেরকম নাই, তবুও কিছু কিছু পুকুর আছে যেখানে জল ওরা মালিক জল পুড়ে দেয় পুকুরে, আমরা সেখানে গিয়ে পাট জাগলি, ওরা বিঘাতে 1,000-1,500 টাকা নেয়
1: পাট পচাতে। আচ্ছা,
0: তো সেইখানে ধরুন শ্রাবণ মাসের দিকে
1: একটা খরচ,
0: খরচ
1: সেখানেও একটা
0: খরচ হলে পরে ধরুন ওই টাকাটা বেশি পাই, দাম
1: দামটা ভালো,
0: 16-17 হাজার টাকা কুইন্টাল ওতেই মোটামুটি পুষিয়ে যাবে,
1: পুষিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, পচাতে কোনো অসুবিধে বলতে ওইটাই,
0: পুকুরে পাওয়া যায় পুকুর।
1: আর রোগ পোকার আক্রমণ কি হয়েছে?
0: রোগ পোকার আক্রমণ এবার কিন্তু সেরকম নাই,
1: সেরকম হয়নি এখনো, বৃষ্টির কিছু প্রয়োগ করতে হয়নি,
0: প্রয়োগ করতে হয়নি।
1: আচ্ছা, আর কি মানে সারটার ব্যবহার করবেন?
0: ওই আপনার নিচে যখন চাষ জমি চাষ করি তখন আপনার জৈব সার থাকলে ভালো, নাহলে পরে আপনার 10-26
1: ডিএপি পটাশ ব্যবহার করা হয়ে গেছে।
0: হ্যাঁ হয়ে গেছে।
1: আর কি দেবেন এরপর?
0: আর এরপরে মনে হয় কোনো সার লাগবে না,
1: আর লাগবে না,
0: না
1: একদম আষাঢ় মাসে।
0: হ্যাঁ শ্রাবণ মাসে, আষাঢ় মাসে কাটবো, শ্রাবণ মাসে ওটাকে পচিয়ে ছাড়িয়ে দিব, নিয়ে বিক্রি করবো, যদি দাম ভালো পাই বিক্রি করবো, না রেখে দিব।
1: তাই তো, যদি ভালো দাম পাওয়া যায় তাহলে বিক্রি করে দেবেন, নাহলে কিছুদিন
0: রেখে দেবো।
1: আচ্ছা, রোগ পোকার আক্রমণ নেই?
0: নেই আপাতত।
1: তার মানে এবারে পাট ভালোই রয়েছে।
0: হ্যাঁ মৌসুমটা খুব ভালো,
1: মৌসুমটা খুব ভালো।
0: হ্যাঁ,
1: আপনার ছাড়া আর আপনার ওই এলাকায় বা আপনাদের মাঠে আর এমনি পাটের অবস্থা? সব
0: পাটের চাষ প্রচুর,
1: পাটের চাষ
0: প্রচুর, পাটের চাষ।
1: এবার চারিদিকেই পাটের চাষ,
0: মানে দাম বেশি ছিল, দাম বেশি ছিল, সেজন্য পাটের চাষ মানুষ চাষিরা করেছে, এবার
1: করেছে।
0: হ্যাঁ
1: আচ্ছা, এছাড়া
0: পাট ভালো আছে মাঠে?
1: পাট ভালো,
0: প্রত্যেকের পাট ভালো আছে,
1: প্রত্যেকের ভালো। মানে আর আপনার এমনি পাট পচিয়ে যখন ইয়ে করছেন, মানে শুকাতেও তো কোনো অসুবিধা নেই?
0: না শুকাতে এরকম অসুবিধা সেরকম হয় না,
1: সেরকম অসুবিধা হয় না। আচ্ছা,
0: শুকাতে অসুবিধা নেই,
1: দিয়ে রেখে দিচ্ছেন?
0: হ্যাঁ রেখে দিব, রে বিক্রি দেবো।
1: এছাড়া
0: অবস্থা বুঝে ব্যবস্থা করব,
1: অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আর এমনি যত্ন পরিচর্যা বলতে তো এখন আর সেরকম কিছু
0: নেই,
1: মানে নিরান টিরান দেওয়া বা
0: যাওয়া হয়ে গেছে,
1: যা করা সব হয়ে গেছে। এখন জমিতে কি মানে ঘাস টাস
0: কিছুই না এখন?
1: এখন কিছু না, কারণ এখন তো বড় হয়ে গেছে, আর সেভাবে হবেও না। পাট তুলে কি করবেন?
0: সেই ধান করব,
1: মানে পাট কেটে
0: ধান,
1: কি জাতের ধান করেন?
0: ওই BB11।
1: BB11 এটা প্রত্যেক বছর করেন নাকি?
0: না প্রতি বছর BB11 করেন, অন্য ধানও করতে হয়, এবার কিন্তু BB11 করব।
1: এবার BB11
0: আর কিছুটা আপনার সুগন্ধি 1 BB মতো করব বলছি।
1: সুগন্ধি?
0: হ্যাঁ
1: আচ্ছা, গোবিন্দভোগ যেটা
0: বলি, হ্যাঁ গোবিন্দভোগ যেটা,
1: সেটা করবেন?
0: হ্যাঁ
1: আচ্ছা, তো সেটা করতে গেলে সেখানে তো আপনার জৈব সারটা তো লাগে, গোবিন্দভোগে তো আপনি যদি রাসায়নিক সার খুব সবটাই ব্যবহার করেন, আমার মনে হয় এতে গোবিন্দভোগে সেন্ট কিন্তু খুব ভালো পাবেন না, সেখানে কিন্তু জৈব সার আপনাকে ব্যবহার করতে হবে,
0: তবে সেন্টটা ভালো আসবে।
1: হ্যাঁ সেন্ট কিন্তু পেতে গেলে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে, জৈবর ওপরে যদি আপনি সুগন্ধি ধানের চাষ করতে পারেন তাহলে কিন্তু ধানটা ভালো হবে, ধানের স্মেল যেটা গন্ধ সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে।
0: ওটা সরকার থেকে 20টা দিব বলেছে। আজকে মাসের আপনার হচ্ছে 22 তারিখ, ওই আমাদের এমজে ব্লকের এডিও সাহেব উনি বলেছেন যে আমরা আপনাদের সুগন্ধি

0: ধানের বীজ সাপ্লাই দেবো। তো মোটামুটি আশা করছি এই জুন মাসেই ওটা দেবে।
1: আচ্ছা, এটা কত বিঘে করবেন?
0: বিঘাখানি করবো,
1: এক বিঘে মতন করবেন। আচ্ছা, কিন্তু ফলন কেমন হয় জানেন?
0: ফলন বেশি হয় না। ফলন বেশি হয় না,
1: দামটা ভালো পাওয়া যায়।
0: দামটা ভালো পাওয়া যায়।
1: চাল করেন না এমনি ধান বিক্রি করেন?
0: দেখা যাক কী করবে, এখন নতুন করবো তো।
1: আচ্ছা, এবছর কি প্রথম করছেন না এর আগে করেছেন?
0: এবারে প্রথম করার মানে পরিকল্পনা আছে।
1: এবছর মানে প্রথম করা। আর কি করেন এছাড়া?
0: তাছাড়া গমের সময় গম করি।
1: গমের সময় গম করছেন?
0: সবজি আমি করি না।
1: করেন না? আর ভুট্টা চাষ আপনাদের এলাকায় তো? ভুট্টা বেশ ভালো,
0: ভুট্টা চাষ হয় আমাদের এলাকায়।
1: ভুট্টা বেশ ভালো চাষ হয়, ভুট্টা করেন?
0: না আমি করি না।
1: করেন না? আর এমনি জৈব সারও সেভাবে ব্যবহার মানে খুব কম ব্যবহার?
0: খুব কম
1: মানে করেন?
0: প্রত্যেক চাষি জৈব সারের খুব মানে কম ব্যবহার করে। জৈব সার পাওয়া খুব মুশকিল, সেই জন্য রাসায়নিক সারের উপর নির্ভর করতে হয়।
1: রাসায়নিক সারের উপরে? কিন্তু রাসায়নিক সার ব্যবহার
0: করলে জমির ক্ষতি হয়।
1: জমির তো ক্ষতি, কারণ আপনি ফলনটা ভালো পাবেন না। না প্রত্যেক বছর আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন,
0: উপায় নেই, কী করবো বলুন।
1: তো এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা,
0: এই চাষবাস করে সংসার, আমার পরিবারের 8-10 জন সদস্য আছে।
1: আচ্ছা,
0: তাদেরকে বছরে যে সমস্ত পরিবারের যেগুলো লাগে আর কি, সেইগুলো আমার চাষবাস থেকে হয়। তাছাড়া ঘর বাড়ি করতে হয়, সেই জন্য কিছু পয়সা ওখান থেকে পাওয়া যায়।
1: সঞ্চয় কিছু করতে পারেন?
0: সঞ্চয় মোটামুটি হয়, থাকে। উদ্বৃত্ত খরচ বাদ দিয়ে কিছু উদ্বৃত্ত পয়সা থাকে, সেই পয়সা কিছু রাখি।
1: রাখেন? জমি জায়গা কিছু কিনতে পেরেছেন নতুন করে?
0: হ্যাঁ, 1 বিঘে মতো কিনেছি।
1: 1 বিঘে মতন কিনেছেন? আগে যা ছিল তার থেকে 1 বিঘে মতন কিনেছেন?
0: আমার বিঘে 7 জমি, 1 বিঘে কিনেছে, 8 বিঘে হয়েছে।
1: 8 বিঘে মোটামুটি। আর এমনি সরকারি কোনো অনুদান পান?
0: সরকারি অনুদান বলতে ওই কৃষক বন্ধু আর আপনার পিএম কিষাণ নিধি, রেকর্ড
1: পিএম কিষাণ, হ্যাঁ, সম্মান নিধি,
0: যেটা সম্মান নিধি,
1: এটা পান?
0: এই টাকাটা পাই
1: বছরে 6,000 টাকা যেটা।
0: হ্যাঁ, বছরে 6,000 টাকার মধ্যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী 2,000 টাকা ঢুকিয়েছেন।
1: 23তম কিস্তি? হ্যাঁ,
0: 23তম কিস্তি পেয়েছি ওটা। আর যেটা আপনার প্রাক্তন সরকারের কৃষক বন্ধু সেটা এখনও অব্দি পাইনি। ইডি অফিসে গিয়েছিলাম, ওনারা বলেছেন যে এর কোনো খবর নাই, কৃষক বন্ধুর খবর নাই, যদি আসে নিশ্চয়ই পাবেন।
1: আর এমনি জমির মাটি পরীক্ষা করান?
0: মাটি পরীক্ষা আমাদের হয় না।
1: হয় না?
0: না,
1: ব্লকে যোগাযোগ করে?
0: ব্লকে যোগাযোগ করেছি, মাটি পরীক্ষার জন্য মিটিং করেছি। ওনারা বক্তব্য দিয়েছেন, ওনারা বলেছেন যে মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করবো বলে তো হবে না, মাটি পরীক্ষা করতে নিয়ম আছে। একটা জমির কোন ধাপ থেকে মাটি নিতে হবে, কফট নিচে নিতে হবে, সেইগুলো কিন্তু নিয়মকানুন আছে। ওই মিটিং বললেন, খাতা কলমে হলো এই অবধি।
1: আচ্ছা, না হবে হয়তো, যোগাযোগটা রাখতে হবে, যোগাযোগ রাখে। এখন চারিদিকে মাটি পরীক্ষা রয়েছে,
0: সরকার খুব গুরুত্ব দিচ্ছে আর কি মাটি পরীক্ষার জন্য।
1: সরকার থেকে চেষ্টা করা হচ্ছে মাটি সমস্ত পরীক্ষা করার জন্য। এছাড়া কেসিসি আছে, কিষাণ ক্রেডিট কার্ড
0: আছে?
1: আছে। মানে লোন টোন পান ব্যাংক থেকে?
0: লোন টোন বলতে ওই সমবায় সমিতি আছে আমাদের, নিমতর সমবায় সমিতি, ওখান থেকে লোন নিই, নিয়ে বছর পর আবার শোধ করে দিই। এতে আমাদের ইন্টারেস্ট উপকার হয়।
1: ইন্টারেস্ট খুব কম লাগে?
0: হ্যাঁ, কম লাগে,
1: কম লাগে। তার মানে এই করেই সংসার চলে যাচ্ছে। অন্যান্য চাষ করার কি কোনো পরিকল্পনা আছে?
0: অন্যান্য চাষ বলতে নতুন নতুন চাষ আসছে অনেক,
1: সেগুলো
0: আপনার ওটা একারি বলে একটা চাষ আছে, তারপর অশ্বগন্ধা, এই চাষটা আছে।
1: এগুলো, এই চাষগুলো তো মানে বেশ লাভজনক, লাভজনক চাষ, মানে ধান গম পাটের থেকে কিন্তু অনেক লাভজনক।
0: আমার ইচ্ছা আছে এবার বেশি না হলে 10 কাঠা করবো।
1: 10 কাঠা করবে
0: অশ্বগন্ধা?
1: অশ্বগন্ধা, এটা মেডিসিনাল প্ল্যান্ট এগুলোকে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর গ্রাম থেকে এসেছিলেন খুরশেদ আলী মণ্ডল। খুরশেদ আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। খুরশেদ আলী মণ্ডলকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: আমিও আপনাদেরকে, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।
2: পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी
3: আমরা এই মুহূর্তে রয়েছি ভরতপুর এক নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি দুজন প্রগতিশীল কৃষক বন্ধুকে যাদের চাষবাস সেই চাষবাসের অভিজ্ঞতা আমরা শুনব তার আগে আসুন একটু আমরা পরিচয় করে নিই আপনার নাম
4: আমার নাম গোপীনাথ পাল
3: আপনার নাম
5: তপন কুমার ঘোষ
3: আপনারা তো দুজনেই কৃষক নাকি
5: হ্যাঁ হ্যাঁ দুজনেই কৃষক
4: দুজনে কৃষক
3: মানে চাষবাসের উপরেই আপনাদের সংসার প্রতিপালিত হয় এবং সংসার নির্ভর এই চাষের উপরে
5: তাই তো
4: হ্যাঁ চাষের উপরেই আমাদের সংসার নির্ভরশীল এবং সংসারে আয় চাষ থেকে আয় করে সংসার চালাতে হয়
3: মানে আয়ের উপরে তো জমি কতটা আছে আপনার
4: জমি আমার 5 বিঘা আছে
3: তার মানে ইচ্ছা করলে আমরা যখন খুশি সেচটা দিতে পারি ঠিক আছে

0: তার মানে আমরা বছরে তিনটা ফসল পেতে পারি?
1: তিনটা ফসলই হয়।
0: আপনার কতটা?
2: আমার এক একর জায়গা, আমি 3 বিঘা জায়গা।
0: 3 বিঘে? এটা নিজস্ব?
2: নিজস্ব।
0: আর এমনি কন্ট্রাক্ট নিয়ে বা ভাগে কিছু করেন?
2: ভাগে অল্প স্বল্প।
0: তাও কতটা?
2: ওই 10 কাঠা মতন জায়গা।
0: 10 কাঠা?
2: হ্যাঁ।
0: আচ্ছা, সেচ ব্যবস্থা আছে সব?
2: হ্যাঁ সব।
0: কোনোরকম
2: অসুবিধা নেই? অসুবিধা নেই।
0: আচ্ছা, কী কী চাষ করেন?
2: আমি করি সব রকমই চাষ, সবজি থেকে আরম্ভ করে ধান, তারপরে গম, আখ,
0: ধান
1: বেশি হয়, তারপরে যে কলাই আছে, যে মটর কলাই, ছোট যেগুলো গোল মটর কলাই, সাদা মটর কলাই, তিল হয়, তারপরে কচু, আলু, আর যেগুলো সবজি চাষ, বেগুন, এই সবজি চাষটা কম হলেও সবজি চাষ হয় আর
0: কি। মানে সব রকমই
2: চাষ হয়।
0: ডাল শস্য চাষ করে?
2: শস্য থেকে আরম্ভ করে প্রতিটা সবজিরও চাষ হয়। আমি করি, অবশ্য বাজারেও বিক্রি করি, শুধু নিজের জন্যও না,
0: বাজারে
2: সংসার চালাতে হবে, ওই সব কিছু চাষের উপর নির্ভর।
0: সংসারে কজন?
2: আমরা তিনজন।
0: তিনজন? আচ্ছা, আপনার সংসারে কজন?
1: আমার সংসারে তিনজন।
0: তিনজন? আচ্ছা।
1: আমি আমার বউ আর স্ত্রী আর মেয়ে একটা।
0: আচ্ছা, এই যে আপনারা যে চাষবাস করছেন, ধরুন এটা কি একটু নিজের সেই চিরাচরিত পদ্ধতিতে চাষ করেন, না এখন একটু বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করেন?
1: না, আগের যে সমস্ত পদ্ধতি ছিল চাষের পদ্ধতি, প্রথমত আমরা নাঙল বাইতাম, সেই নাঙল দুটি গিয়ে ট্রাক্টর এসছে, সেরকমভাবে প্রথমে জৈব সারের প্রয়োগ বেশি ছিল, তো এখন রাসায়নিক সার না দিলে ফলন উন্নত হচ্ছে না, এবার রাসায়নিক সার প্রয়োগ করার পরেও দেখছি জমির গুণগত মান কমে যাচ্ছে, সেই জন্য আবার বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে ব্লিচিং পাউডার, চুন জমির মধ্যে প্রয়োগ করতেছি, এবং জৈব সারের প্রয়োগ আবার বাড়াতে হচ্ছে। মানে জৈব সার যেগুলো হচ্ছে আপনার এক বছর ধরে বস্তায় হোক বা কোনো একটা জায়গার ঘেরা জায়গার মধ্যে ভরে রাখি, সেই সারটা তার পরের বছর প্রয়োগ করা হয়, যাতে জমির উর্বরতা বাড়ে। এবং
0: তার মানে জৈব সার আপনারা ব্যবহার করেন?
1: ব্যবহার করি।
0: ভরতপুর ব্লক মানে কাঁদি সাব ডিভিশন, এখানে তো অন্যান্য যে চাষ, সেই চাষের থেকে কচু চাষটা বেশি হয় সব থেকে আমার মনে হয়?
1: কচু চাষ হয় আমার বাড়ির পাশে, আমারই জমি আছে কচু চাষের।
0: আপনার এলাকা মানে এই কাঁদি সাব ডিভিশনই ম্যাক্সিমামটাই কচু চাষ হয়?
2: কচু চাষটাই বেশি।
0: আপনাদের আছে কচু চাষ?
1: হ্যাঁ, কচু চাষ।
0: কতটা করে করেন?
1: আমার কচু চাষ আছে 2 কাঠা জায়গা এখন।
0: 2 কাঠাতে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর অন্যান্য বছর কি বেশি থাকে না?
1: হ্যাঁ বেশি থাকে একটু।
0: এবছর একটু কম করেছে?
1: কম করেছি।
0: কেন?
1: আখটা আছে বেশি, 10 কাঠা জায়গা আখ আছে।
0: হ্যাঁ, ককাঠা জমিতে আপনি কচু চাষ করেছেন?
1: কচু চাষ এবছর, এবছর ওই 2 থেকে 2.5 কাঠা।
0: আড়াই কাঠাতে কচু চাষ করেছেন। আচ্ছা, সার কি ব্যবহার করেন? তো সার তো জৈব সার তো ব্যবহার করেন?
1: জৈব সার ব্যবহার করি, সাথে সাথে যে 10-26 এবং ফসফেট,
0: হ্যাঁ
1: এই এই সারগুলোই ব্যবহার করি বেশি।
0: মানে রাসায়নিক সারের মধ্যে
1: সঙ্গে আপনার ওই যেটা হচ্ছে যে ইউরিয়ার পরিবর্তে, ইউরিয়ার পরিবর্তে আমরা দিই সালফেট, যেটা ওই সালফেট অ্যামোনিয়াম যেটাকে বলা হয়, ওই সারটা প্রয়োগ করি।
2: সঙ্গে অনুখাদ্য আছে সাগরিকা, যেমন
0: অনুখাদ্য ব্যবহার করেন? বা এটা তো শুনে খুব,
2: হ্যাঁ ফলনের জন্য ওটাকে দিতে হয়।
0: হ্যাঁ, মানে মাটির স্বাস্থ্যটাকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু সারের সঙ্গে সঙ্গে অনুখাদ্যটাও দিতে হয়। হ্যাঁ, আমাদের এই এলাকায় বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের মাটিতে অনুখাদ্যের কিন্তু ঘাটতি রয়েছে, বোরন, জিঙ্ক এগুলোর কিন্তু ঘাটতি রয়েছে, সেই কারণে একটু অনুখাদ্য ব্যবহার করতে হয় যাতে ফলনটা ভালো হয়। রোগ পোকার আক্রমণ হলে কি করেন?
1: রোগ পোকার আক্রমণ হলে যেমন বেগুন চাষের ব্যাপারে বলি, বেগুন চাষে আপনার বেগুন চারা লাগানোর পরে ঠিক 45 দিনের মাথায় যে বেগুন ফসল আসার আগে যে সমস্ত রোগগুলো লাগে, তার জন্য আমাদেরকে যে সাদা পোকা বলা হয়, সেই সাদা পোকার জন্য ট্রফিড বা উলালা এই ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়।
0: এছাড়া রাসায়নিক কীটনাশক
1: ব্যবহার করতে হয়। আর নিমাসিন তেলটা এখন তেল আকারে যেটা পাওয়া যাচ্ছে, ওটা যদি জৈবিকভাবে তৈরি করা হয়, সেটা যদি সারের সঙ্গে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে বলে রোগ বালাই অনেকটা কমে। নিম পাতা পেরিয়ে, ফলগুলা পেরিয়ে সেটাকে
0: এটা কি বাড়িতে করেন?
1: এটা বাড়িতে করা হয়।
0: বাহ, কিভাবে করেন একটু বলুন তো।
1: এটা আপনার ওই নিম পাতা এবং ওই যে ফলগুলা হয়, সেই নিম গাছের পাতা এবং ফলকে একটা জায়গার মধ্যে যেখানে জল জমে সেই জলের মধ্যে রেখে দিয়ে, ঠিক আছে, ওটাকে পচনের পরে ওটা সার আকারে তৈরি হয়, ওটা জমিতে দিলে পরে আপনার পোকামাকড়টা অনেকটা কম হয়, উপদ্রবটা কম হয়।
0: তার মানে ওটা নিম খোলেরও অনেক

0: একটা নিমখলের মতো,
1: নিমখলের মতো
0: পরিবর্তে নিমখল দেওয়া যায়। নিমখলও ব্যবহার করি কোনো কোনো সময়, নিমখল এবং যে আমাদের গরুতে খাওয়ার জন্য যে খোল, আমরা ঘানি থেকে যে খোলটা পাই আর সরিষা পিসাই করে যে তেল বের হয় এবং খোল বের হয়, সেই খোলটা জমির মধ্যে প্রয়োগ করি কিছু কিছু চাষে,
1: জমির স্বাস্থ্যটা অনেকটাই ঠিক থাকে। চাষ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন?
2: না, এরকমভাবে চাষ করলে দেখা যাচ্ছে এতে খরচ কম, লাভটা বেশি।
1: খরচ কম লাভটা বেশি, কারণ হচ্ছে জৈব সার ব্যবহার করছেন, বাড়ির তৈরি জৈব সার বা বাড়ির খোলটা পাওয়া যায়, এটাও বাড়ির, এর জন্য তো আপনাকে সেভাবে পয়সা দিয়ে কিনতে হয় না। আপনারা যে চাষ করছেন খরচটাকে কমানোর চেষ্টা করছেন, কারণ দেখছেন যে হয়তো রাসায়নিক সারের দামটা অনেক বেশি।
2: হ্যাঁ, আগের যুগের আর রাস্তাতেই ফিরে যেতে হবে। হ্যাঁ, গোবর সার না দিলে জমিতে কোনো উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে।
1: সেই বাড়িতে কি গরু টরু কিছু আছে?
2: হ্যাঁ, গরু আছে।
1: গরু আছে আপনার বাড়িতে? গরু
0: না, আমার বাড়িতে গরু আছে, গরু তিনটে চারটি করে গরু থাকে, কিন্তু এই ইদানিং দুই মাস আগে টাকার সমস্যার জন্য দুটো গরু বিক্রি হয়েছে, আবার কেনার পরিকল্পনা চলছে। আর সবথেকে বড় জিনিস হয়েছে চাষের ক্ষেত্রে আমাদের জমির ওপর একটু নজর দিতে, জমির মাটি, যে মাটি পরীক্ষা হয় আমাদের যে সমিতি আছে, সোসাইটি যেটাকে বলা হয়, এটা বার্ষিক দুইবার মাটি পরীক্ষা হয়। তো জমির মাটি নিয়ে গিয়ে দেখতে হবে তার মধ্যে পিএইচ মাত্রাটা কেমন আছে,
1: যদি মাটি পরীক্ষা করান,
0: মাটি পরীক্ষা করায়, এবছরই করাইছে, আবার মাটি ভরাও আছে, আগামী দিনে জমির মাটি নিজেই পরীক্ষা।
1: এটা শুনে খুব ভালো লাগলো যে আপনারা জমির মাটি পরীক্ষা করান, তার মানে আমরা যে রাসায়নিক সারটা যে ব্যবহার করব সেই সারটা কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু যে ধরনের সার বলা হবে মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে বলে দেয়া হবে যে আপনি জমিতে এই ঘাটতি রয়েছে এর জন্য আপনি এই সারটা ব্যবহার করবেন।
0: অম্ল না ক্ষার আছে জমির মধ্যে, যদি অম্ল থাকে তাহলে পরে জমির মধ্যে চুনটা ব্যবহার করা যাবে, আর যদি ক্ষার থাকে জমির মধ্যে বেশি পরিমাণে তাহলে চুনটা ব্যবহার না করে ব্লিচিং দেওয়া, বিঘা প্রতি দু কেজি করে ব্লিচিং দেওয়াটা ঠিক জমির পক্ষে। তাতে কী হবে, আমার মানে রাসায়নিক সার বা কীটনাশক যেগুলো প্রয়োগ করবো যে পরিমাণ লাগবে, যে এটা অম্লিক থাকলে জমিতে কী লাগে বা ক্ষার থাকলে জমিতে কী পরিমাণ কীটনাশক লাগে সেগুলো, হ্যাঁ ঠিকঠাক অবশ্যই এভাবে যদি চাষ করা হয়। আমরা মাটি পরীক্ষার মাধ্যমে চাষ করলে পরে চাষটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া যায়, যাতে কম খরচে আমরা ফসলটাও ভালো পাবো, ফসলের মধ্যে রোগ এবং রোগ কীটাণু এগুলো কম হবে, যার ফলে ফসল উৎপাদন বাড়ে এবং ফসল উৎপাদন হলে আমাদের আয়টা প্রচুর পরিমাণে হয়।
1: তো এই চাষের ক্ষেত্রে সরকারি কোনো সুযোগ সুবিধা পান?
0: হ্যাঁ, চাষের ক্ষেত্রে আমি কৃষক বন্ধু পাই, আমার স্ত্রী কৃষক বন্ধু পায়, পিএম কিষাণ পায়, এবং কিষাণ ক্রেডিট যে কার্ড আছে সেই কার্ড থেকে আমরা
1: কিষাণ মানে কেসিসি, হ্যাঁ কিষাণ ক্রেডিট কার্ড,
0: কিষাণ ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন যন্ত্রাংশ পাই,
1: যেমন ব্যাংক থেকে লোনও তো পাওয়া যায়, খুব কম রেটে।
0: রিসেন্ট 20,000 টাকা লোন নিয়েছিলাম আলু চাষের জন্য, সেই লোন চলছে, আমরা প্রতি বছরই লোন নিই, একটা শোধ করে আবার একটা লোন পাই কেসিসির মাধ্যমে।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা গোপীনাথ পাল এবং তপন কুমার ঘোষের যে চাষবাসের কথা, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: কিষাণবাণী অনুষ্ঠান শেষ করবার আগে চাষি ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামীকাল এবং আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সতর্কবার্তা আগামী 27 জুন থেকে 29 জুন পর্যন্ত থাকবে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুনলেন চাষি ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস।
4: কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস শেষ হলো, আর এর সঙ্গে শেষ হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।
5: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज शाम राष्ट्रपति भवन में आयोजित नागरिक अलंकरण के दूसरे समारोह में पद्म पुरस्कार प्रदान किए। पद्म पुरस्कार देश के सर्वोच्च नागरिक सम्मानों में से हैं। ये पुरस्कार पद्म विभूषण, पद्म भूषण और पद्मश्री तीन श्रेणियों में दिए जाते हैं। पत्रकार पी नारायणन को साहित्य और शिक्षा के क्षेत्र में पद्म विभूषण और पूर्व न्यायाधीश के टी थॉमस को समाज सेवा के लिए पद्म विभूषण से सम्मानित किया गया। पूर्व टेनिस खिलाड़ी विजय अमृतराज, अभिनेता ममूटी और पार्श्व गायिका

মুষ্টি ভিক্ষা গ্রহণ করি, তাই আমি এক মুষ্টির বেশি গ্রহণ করতে পারবো না। কিন্তু প্রভু, এটা যে সবাই এসেছে তোমার চরণে নিবেদন দিয়ে প্রসাদ পেতে, তুমি যার নিবেদনটি গ্রহণ করবে সে বড় আনন্দ পাবে, তারটি প্রসাদ হয়ে যাবে, আর বাকি ভক্তরা মনে কষ্ট পাবে। কাউকে আঘাত দেওয়া তো তোমার কর্ম নয়, সবাইকে আনন্দ দিতেই তো তুমি এসেছ এই জগৎ জীবের মাঝে। তাই হোক গোবিন্দ, ভক্তরা যে যা এনেছে তার থেকেই আমি এক মুষ্টি নেব, তর্জনীর অগ্রভাগে করে তুমি আমার হাতে তুলে দাও, আমি সেই সেবা গ্রহণ করে সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করব। শ্রী গৌরাঙ্গের হাতে গঙ্গার জল দেওয়া হলো, হাতটি তিনি ধৌত করলেন, গোবিন্দ ঘোষের দিকে তিনি মুষ্টিটি বাড়ালেন, আর গোবিন্দ ঘোষ তর্জনীর অগ্রভাগে করে প্রভুর হস্তে অর্পণ করলেন ভক্তদের নিবেদন। ভক্তরা মনে আনন্দ পেলেন, সব তাদের প্রসাদ হয়ে গেল। কিন্তু এবারে যেটি প্রয়োজন শ্রী গৌরাঙ্গের, সেটি তো গৌরহরি জানালেন গোবিন্দ ঘোষকে। হাতটি পুনরায় ধৌত করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন, কি প্রভু, সেবা তো তুমি গ্রহণ করলে, বলো তুমি কি চাও, আমি প্রস্তুত তোমাকে সেটি এনে দেবার জন্য। গোবিন্দ ঘোষ, সেবা নিলাম, আর এই সেবা অন্তে আমার যে মুখশুদ্ধি হরিত কি লাগে সেটি তোমাকে এনে দিতে হবে। কিন্তু প্রভু, নিকটবর্তী গ্রাম যে অনেক দূর, তুমি এক কাজ করো, এই ভক্তদের সঙ্গে লয়ে এই স্থানে অবস্থান করো, আমি তোমার চোখে ওই মুখশুদ্ধি হরিত কি মাধুকুড়ি করতে চললাম গ্রামে গ্রামে।

এক গৌর ভক্ত বলে উঠলেন, আমি দেব। গোবিন্দবাবু চিন্তা করলেন যে প্রভু তো দুদিন ওই গাছের তলায় বিশ্রাম নেবেন, তাহলে ভক্তরা তো পুনরায় আসবে, তাহলে একটা যদি নিয়ে যাই আজকেই তো সেটি হয়ে যাবে, প্রভু সেবা নেবেন, তাহলে কালকের জন্য আবার আমাকে আসতে হবে। তার চাইতে দুটো আমি মাধুকরি করি, একটা আজকে প্রভুকে দেব আর একটা সঞ্চয় করে রাখবো আগামী দিনের জন্য।

0: করে দিলা একটি কাছে রাখিলা।
1: চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, গোবিন্দ ঘোষ, তুমি দুটি হরি তো কি আমার জন্য মাধুপুরি করে নিয়ে এলে, একটি আমার পরে সমর্পণ করলে আজকে, আরেকটি তুমি আগামীকালের জন্য সঞ্চয় করে রাখলে। এই তুমি ত্যাগী সন্ন্যাসী, তোমার অন্তর মাঝে এখনো সঞ্চয়।

0: পূর্বদিনের ন্যায় শ্রী গৌরাঙ্গের হস্তে ওই তর্জনীর অগ্রভাগ রেখে গোবিন্দ ঘোষ নিবেদন দিলেন, প্রসাদ হয়ে গেল। প্রসাদ গ্রহণের পর মুখশুদ্ধি হরিতকির জন্য হাত পাতলেন। সঞ্চিত হরিতকি গোবিন্দ ঘোষ গৌরহতির হাতে অর্পণ করলেন। গোবিন্দ ঘোষ, এ হরিতকি তুমি কোথায় পেলে? প্রভু, গতকাল আমি দুটি মাধুকুড়ি করে এনেছিলাম। একটি গতকাল তোমার হস্তে অর্পণ করেছিলাম, আর একটি হরিতকি আমি সঞ্চয় করে রেখেছিলাম আজকের জন্যে, সেটি তোমার হস্তে আমি অর্পণ করলাম। গোবিন্দ ঘোষ, তুমি না সন্ন্যাসী? এ তোমার কিসের ত্যাগ? তুমি কি জানো না, সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার?
1: নাহি আছে সঞ্চয়ের

প্রভু আমার এই অপরাধ তুমি ক্ষমা করো, প্রভু আমার এই অপরাধ ক্ষমা করো। তুমি আমাকে এই গঙ্গার তীরে গাছের তলা নির্বাসন দিয়ে চলে যেও না, আমি অন্যায় করেছি, এ কথা সত্য। কিন্তু প্রভু আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, আমি তো নিজের জন্য করি নাই। গোবিন্দ ঘোষ, সঞ্চয় যারা করে জেনে রেখে দাও, তার অন্তর মাঝে সংসারী হবার বাসনা আছে বলেই তবেই সে সঞ্চয় করে। সন্ন্যাসীটা কখনো সঞ্চয় করে না। প্রভু আমার এই অপরাধ কি তাহলে ক্ষমা হবে না? এই অগ্রদ্বীপের গঙ্গার তীরে আমাকে এই নির্বাসিত জীবন কাটাতে হবে? এই অপরাধের কি কোনো ক্ষমা নাই? এই লঘু অপরাধের জন্য তুমি এত বড় গুরুদণ্ড আমায় দিলে, তার চাইতে তুমি এক কাজ করো প্রভু, তুমি আমাকে অন্য শাস্তি দাও। যে হাতে আমি সঞ্চয় করেছি সেই হাত দুটো যেন কুষ্ঠ ব্যাধিতে গলে খসে পড়ে যায়, আমি গলিত কুষ্ঠ ব্যাধির চালা সহ্য করতে পারবো। তবু তোমার এই নির্বাসন তোমায় ছেড়ে এই বিরহ বেদনা আমি সহ্য

ক্ষমা করলে না, তাহলে তুমি শুনে রাখো প্রভু, আমি যদি গৌড় ভজন করে থাকি, আমি যদি গৌড় চরণের দাস হই, বৃন্দাবনে তোমার যাওয়া হবে না, আমার চোখের চলের মূল্য তোমাকে দিতেই হবে। আজ থেকে এক পক্ষ কালের মধ্যে এই অগ্রদ্বীপে গঙ্গা তীরে গাছের তলায় আমি তোমাকে ফিরিয়ে আনব, এই মূল্য দিতে তোমাকে ফিরিয়ে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। চলে গেলেন গৌরহরি, গোবিন্দ ঘোষকে সেই অগ্রদ্বীপে গঙ্গা তীরে নির্বাসন দিয়ে রামকেলির দিকে তিনি গেছেন। ভাগীরথী গঙ্গা তীরে তিনি বসে আছেন, আর এদিকে গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করেছেন এক পক্ষ কালের মধ্যে তিনি চৈতন্য মহাপ্রভুকে ফিরিয়ে আনবেন, তার চোখের জলের মূল্য দিতে প্রভুকে আসতেই হবে। তাই এই এক পক্ষ কাল কেবলমাত্র বেঁচে থাকার কারণে ওই গাছের তলায় নিজে হাতে একটা পর্ণ কুটির নির্মাণ করলেন, আর সেই কুটিরে বসে সদাই নয়নের চলে গৌর ভজন করে।

এইভাবে দিন কেটে যায়। গৌধরী আর ফিরে এলেন না। 12 দিন অতিক্রান্ত হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিন্তা করলেন, আমি হেরে গেলাম, আমি তো হারব না, এই জীবন আমি রাখবো না, আমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবার জন্য প্রস্তুতি নিলেন। অন্তর্যামী গৌধরী ভাগীরথীর তীরে বসে আছেন রামকেলির কাছে। তিনি জানতে পারলেন তার ভক্ত আত্মহত্যার জন্য গঙ্গার জলে নামছে, তাই তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য একটি কালো রঙের প্রস্তর খণ্ডে নাম লিখে পাঠালেন। কি নাম? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম রাম রাম হরি হরি হরি।

আর ওই পাথরটি জলে ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের গায়েতে মারল ধাক্কা। গৌর কি পাতে নামের মহিমাতে পাথর বলে উঠল গোবিন্দ ঘোষ, গৌরহরি আসছেন, তোমার ডাকে তিনি সাড়া দেবেন, তুমি আমায় নিয়ে চলো তোমার গৃহেতে, অচিরেই তিনি তোমাকে দর্শন দেবেন। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ সেই প্রস্তর খণ্ডটাকে পোড়া কাঠ মনে করে নিয়ে এলেন নিজের গৃহেতে। ভাবলেন এই পোড়া কাঠটা ঘরের মধ্যে ঢোকাবো, তাই সেটিকে ওই পর্ণকুটিরের পিছনে ফেলে দিলেন। এমন সময় গৌরহরি এসে হাজির হলেন পর্ণকুটিরের দ্বারে। গোবিন্দ, গোবিন্দ, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। হে কি প্রভু, তুমি ফিরে এসেছ? আমি কথা রেখেছি গোবিন্দ। কই, কোথা, কোথায় সেই প্রস্তরখণ্ড? প্রস্তরখণ্ড? তাড়াতাড়ি ছুটে গেলেন পিছন দিকে, গিয়ে কি দেখলেন, এই যে

0: এমন সময় একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে সে হাজির হলো। দাও গো, ওই পাথর থেকে আমি একটা সুন্দর মূর্তি বানিয়ে দিই। চক্ষের নিমেষে শ্রী গৌরাঙ্গের হাত থেকে সেই পাথরটি নিয়ে নিলেন, আর এই পাথর কেটে একটি মূর্তি বানিয়ে দিলেন। এই ছোট্ট বালকটি আর কেউ নয়, বালক বেশে শ্রী গোবিন্দ গোপীনাথ এসেছিলেন। তাই নিজে নিজের মূর্তিটি বানিয়ে দিয়ে গৌরহরির হাতে দিয়ে গেলেন। গোবিন্দ, এই দেখো গোপীনাথ, এই গোপীনাথকে তোমার নিত্য সেবা দিতে হবে। তোমার এই পর্ণ কুটিরে একে একে ঠাঁই দাও, আর এই পর্ণ কুটিরে গোপীনাথকে নিত্য সেবা দেবে পুত্র সম, সংসারী হও, বিবাহ কর। আমি আর বৃন্দাবনে যাব না, এ যাত্রায় আমি নীলাচলে ফিরে চললাম। গোবিন্দ ঘোষ বললেন, না প্রভু, তুমি আমার কাছে সচল গোপীনাথ, তোমাকে পরিত্যাগ করে এই পাথরের গোপীনাথের সেবা আমি দেব না। ছি ছি, অমন কথা বলতে নাই।
1: শুনলেন কীর্তন অরুণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
2: শুরু হচ্ছে। অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে, সুনিতা বস্ত্র বিপণী, বহরমপুর মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে

কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে, সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10:00 থেকে রাত 9:00 পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আর কিছুক্ষণ পরে শুনবেন গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে 6:40 প্রিয় পল্লীগীতি, সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং 8:20। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা

খবর 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ। রাত 8:25 শুনবেন পদ্মভূষণ পদ্ম পুরস্কারে পুরস্কৃত তাদের একটি পডকাস্ট।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে আগামী দুদিন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 29 জুন অবধি মুর্শিদাবাদ জেলায় বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মসংস্থানের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করেছে। শূন্য পদের সংখ্যা 420টি। বয়সসীমা, প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছরের বেশি হওয়া চলবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, সায়েন্স, ইনফরমেশন, কম্পিউটার টেকনোলজি, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এবং সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম পে লেভেল 10, আবেদনের শেষ তারিখ 3রা জুলাই। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://upsc.gov.in। ওয়েবসাইটটি আরও একবার বলে দেই, https://upsc.gov.in। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন 13 জুন থেকে 19 জুন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। শুনলেন জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মসংস্থানের খবর। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিত ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার কৃষি সারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এস মহেন্দ্র দেব। এর মধ্যে রয়েছে পিএম প্রণাম প্রকল্প সহ সয়েল হেলথ কার্ড, ন্যানো ইউরিয়া, নিম কোটেড ইউরিয়া ব্যবহার ও পুষ্টি নির্ভর অনুদান ব্যবস্থা। নতুন দিল্লির এক সম্মেলনে শ্রী দেব কৃষিক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, গত এক দশকে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির পরিমাণ 4.4%, যা কৃষি অর্থনীতিতে সর্বোচ্চ। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতায় বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় আজ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমনা সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় কোচবিহারের ঘুঘুমারিতে 140 এবং জলপাইগুড়ির ভাগুতে 130 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ে দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডা, মহানন্দা নদীর জল ফুলে ফেটে উঠেছে, কিন্তু সিকিমের রংপো রোরথাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। গ্যাংটক, সিংথাম ডেকচু এবং সিংথাম মাখা সহ সিকিমের একাধিক রাস্তায় ধস নামায় যান চলাচল।

0: পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। 110 নম্বর জাতীয় সড়ক সারাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। কোচবিহারের তুফানগঞ্জে খোড়া নদীর উপর জমের ডাঙে সেতুতে আজ 15 বছর একটি ভারী লরি পার হতে গেলে সেতুটি বিপজ্জনকভাবে হেলে পড়ে, ফলে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়েছে এবং কয়েক হাজার গ্রামবাসী নিত্যযাত্রীর সমস্যায় পড়েন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 40 বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার হয়নি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে গঙ্গাসাগরের ছবি মহলে আয়োজিত হল ক্ষেত বাঁচাও অভিযান ও কেসিসি স্যাচুরেশন ড্রাইভের বিশেষ সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কৃষকদের কৃষি ক্রেডিট কার্ডের সুবিধা, কৃষি ঋণ পাওয়ার পদ্ধতি এবং সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। রাজ্য সরকার রাজ্যের ঐতিহ্যবাহী শক্তিপীঠগুলিতে পর্যটন উন্নয়নে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। শক্তিপীঠ সার্কিটের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের কীর্তেশ্বরী শক্তিপীঠ। রাজ্যজুড়ে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পুনরুদ্ধার করে পর্যটকরা আনতে হেরিটেজ কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনসিসি এখন শুধু প্যারেডের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যুব সমাজের জন্য কর্মসংস্থানের নেতৃত্ব গঠনের অন্যতম বড় প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেছেন এনসিসির অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল অমর পাল সিং চাহাল। আজ নদিয়া কৃষ্ণনগরে 14 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাডেটদের সভা শেষে তিনি একথা বলেন। গ্রামের সঙ্গে এখনকার মতো এখানে শেষ হল।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন প্রিয় পল্লী গীতি। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। প্রথম গানে ইমন চক্রবর্তী।

0: এতক্ষণ প্রিয় পল্লীগীতির আসরে শিল্পীরা ছিলেন ইমন চক্রবর্তী, অভিক, লোপামুদ্রা মিত্র, সোমেন বিশ্বাস, মিঠু মন ফকিরা এবং ভূমি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই আজ সন্ধ্যায়
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের তোমতো নাচেরে হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলা শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথরের জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধ্যাবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আচ্ছা, আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তের? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। হে বন্ধু, বিষয় অনুভবে বর্ষা। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ পোস্ট বহরমপুর জেলা মুর্শিদাবাদ ডাক সূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। আজকের এই বৃষ্টিমুখর আজ সন্ধ্যায় বর্ষা ঋতুর নানান অভিজ্ঞতায় এসেছেন আমাদের অনেক পত্রবন্ধু। প্রথম পত্রবন্ধু শ্যামল হালদার, রামপুরহাট বীরভূম থেকে। আগাম শুভেচ্ছা বর্ষা ঋতুর। জানো, আজ সন্ধ্যার বন্ধুরা, বর্ষা ঋতু এসে পড়লেই কিন্তু আমাকে পৌঁছে দেয় জীবনের প্রথম অধ্যায়ে। দল বেঁধে স্কুলে যেতাম, অভিভাবকের হাত ধরে স্কুলে যাওয়ার চল ছিল না, মুক্তবিহঙ্গ, যা খুশি করে বেড়ানোর একটা সুযোগ এসে যেত। বর্ষার দিনগুলোতে আনন্দের সঙ্গে শাস্তির একটা যোগসূত্র গড়ে উঠত, কীরকম করে বুঝে উঠেও বুঝতে চাইতাম না। স্কুলের পাশের মাঠে জুতো জামা পরে ভিজতে ভিজতে ফুটবল খেলার আনন্দই যে আলাদা। ছুটে এসে স্লিপ কেটে বলের কাছে পৌঁছে যাওয়ার চল ছিল আমাদের মধ্যে। এরকম একটা বর্ষার দিনে খেলতে খেলতে রক্তারক্তি, খুব জোরে জলের মধ্যে স্লিপ করে বলের কাছে পৌঁছতেই চিৎকার করে উঠেছিলাম। কাছের আঘাতে বর্ষার দেশে বিশাল ক্ষত, 14টি সেলাই। মা মাথায় হাত দিয়ে বলেছিল, বর্ষায় মাঠে নামবে না, কেটে যাওয়া ক্ষতের উপর চাপুক মারব, আসলে মাতৃস্নেহ। বাবা মায়ের কথা শুনে পরে মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভালো হয়ে আবার খেলবে, ফুটবল কেউ ছাড়ে নাকি, কাটা ছেঁড়া না হলে ফুটবলার হওয়া যায় না যে। সেই অনুভব আজও টাটকা। লিখেছেন শ্যামল হালদার, রামপুরহাট বীরভূম।

0: রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: থেকে সাবধান।
3: আরবিআই কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এবারের পত্রবন্ধু সোমনাথ দাস লিখছেন রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। ঋতুচক্রে দ্বিতীয় ঋতু বর্ষাকাল। প্রথম মাস আষাঢ়, আষাঢ়স্য প্রথম দিবসে বিরহী যক্ষ মেঘকে দূত করে অলকানন্দায় তার প্রিয়ার কাছে পাঠিয়েছিল। ছেলেবেলায় গ্রামে বর্ষাস্ত মৌসুমি বায়ুর ভর করে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভাষায়, বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর, কালিমাখা মেখে ওপারে আধার, ঘনিয়েছে দিক চাহিরে, হগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে।

স্মৃতিপটে ভাসে বর্ষা স্কুলের ছুটি, জলে আল ছাপানো মাঠ, বলদ টানা লাঙলে কৃষকের জমি চাষ, মাঠের পুকুরে এক পাতুলে ধ্যানমগ্ন বকের মাছ ধরা, ঝিরঝিরে বৃষ্টিতে তালপাতার পেখে মাথায় চাষির ধান বোনা, যান্ত্রিক সভ্যতায় মানুষের কৃতকর্ম বিশ্ব উষ্ণায়নের ফলে আষাঢ়ের প্রথম দিনে জলভরা মেঘ আসে না, চাতকের বাড়ি যাচার মতো মানুষের আকাশের নিকট প্রার্থনা, আলা মেঘ দে পানি দে। খামখেয়ারি মৌসুমি বায়ুর পরিবর্তে বর্ষার বৃষ্টির জন্য অপেক্ষা, আবহাওয়া দপ্তরের বায়ুমণ্ডলের নিম্নচাপ ঘোষণায়। বর্ষার মানি ভেজা মাটির সোদাগন্ধ, জোনাকির ঝিকিমিকি, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক, বর্ষার রাতে গা ছমছম করা ভূতের গল্প, ঝমঝম বৃষ্টির সন্ধ্যায় গরম চা চপ, রাতে খিচুড়ির সাথে ডিমের অমলের সাথে আলুর দম। নমস্কার আন্তে, সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। এত লোভনীয় কথা বর্ষার, এটা মনে হয় প্রায় সকলেরই প্রিয়। ধন্যবাদ সোমনাথ দা আপনাকে। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, চিঠিতে থাকুন।

আজকের শেষ চিঠিতে যাব। আজকের শেষ চিঠিটি পাঠিয়েছেন সঞ্জীব কুমার হালদার, বহরমপুর গোড়াবাজার জোড়াপুকুরের বাসিন্দা। এই মাসের আজ সন্ধ্যার বিষয় আপনার প্রিয় বর্ষার অনুভব লিখতে গিয়ে মনে পড়ে সেই কবি মহাকবি কালিদাস মেঘদূতমে লিখিয়েছিলেন আষাঢ়স্য প্রথম দিবসে। সত্যি তো এই অমর লাইনটিতে আমরা বর্ষার আগমনের বার্তা শুনতে পাই। তপ্ত গ্রীষ্মের পর বর্ষার আগমন মানে তীব্র দাবদাহের পর সতেজ বাতাস আর মেঘের গর্জন, বৃষ্টির শব্দ, ভেজামাটির গন্ধ আর চারপাশের স্নিগ্ধ সবুজ রূপ। বর্ষার এই প্রশান্তিদায়ক অনুভব আমার কাছে বড়ই প্রিয়। প্রথম বর্ষার জলে গাছের পাতার ধুলো ধুয়ে চকচকে সবুজ হয়ে ওঠার দৃশ্য এক আশ্চর্য অনুভূতি। এখন টিনের চালের বাড়ি নেই বললেই চলে, তাই জানালার কাছে বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ যেন একটা মিষ্টি সুর তোলে, যা মনের ক্লান্তি দূর করে দেয়। আমাদের সংস্কৃতির সাথে বর্ষা মিশে আছে ওতপ্রোতভাবে। আমরা জীবনযাত্রার বৈচিত্র্যের মাঝে বর্ষাকে অনুভব করে থাকি। জানালার পাশে বসে বৃষ্টির ছাট গায়ে মাখা, কদম ফুলের স্নিগ্ধতা আর প্রিয়জনের সাথে গরম চায়ের কাপে চুমুক, এই সব মিলিয়ে বর্ষার এক অদ্ভুত নস্টালজিয়া। এটা বাঙালির এমন এক বৃষ্টি প্রেম যা বৃষ্টিকে ভালোবাসতে শেখায় বা বৃষ্টির দিনে আনন্দ, শান্তি ও স্বস্তি খুঁজে নেয়। এই যে দেখুন না কি সুন্দর, আজ একটু বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে আজকের এই আজ সন্ধ্যায় লিখছি আর বৃষ্টিকে মন প্রাণ দিয়ে অনুভব করছি। লিখেছেন সঞ্জীব কুমার হালদার, বহরমপুর গোড়াবাজার থেকে। সঞ্জীব বাবু, আপনাকে অনেক অনেকখানি ধন্যবাদ।

আজকের আজ সন্ধ্যায় আমাদের পত্রবন্ধুরা ছিলেন শ্যামল হান্দার, রামপুরহাট বীরভূম থেকে ছিলেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে এবং ছিলেন সঞ্জীব কুমার হালদার বহরমপুর গোড়াবাজার থেকে।

0: গানটি শুনলেন গোলাম আলীর কণ্ঠে। এর সঙ্গে শেষ করব আজকের আজ সন্ধ্যার আসর। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা, নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1%

0: মোটামুটি দেখতে পাচ্ছি শেয়ার আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কি করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কি করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ছ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুন সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর।

দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এবছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীত শিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সরকার পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্ট

0: বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23 জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফোরেদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: आने वाले दो सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
0: विदेश मंत्रक জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনো পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে 1-1টি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3 জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্মত সম্পূর্ণভাবে সম্মত

0: করেছে যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেক বাতনুক এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেননিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সুবর্ণগোলক, রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 বাংলা ছায়াছবির গান। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়। 9:30 শ্রবণী, লঘুরসের কাণ্ডারি বঙ্কিমচন্দ্র, আলোচনায় পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং রুমা ঘোষ। রাত 10:00 বাজেট বিষয়ক বিশেষ অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রীধারা গুপ্ত। 10:45 নজরুল গীতি শিল্পী শ্যামল মুখোপাধ্যায়। রাত 11:00 আধুনিক গান পরিবেশন করবেন স্বপন কুমার শিকদার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শান্তা কুণ্ডু। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত আটটায় রয়েছে ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা বেজে তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, কণ্ঠসঙ্গীতে অর্জুনা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় রাজীব বসাক, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছবির গান। শুনলেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজকের দ্বিতীয় অধিবেশনে পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে তিনি বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে আজ 65 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1993 সালে বৌবাজার বোমা বিস্ফোরণে অন্যতম আসামি রশিদ খানের কারামুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু। একটানা বর্ষণের জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বেশ কয়েকটি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আজ সেই বিস্তারিত খবরে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তার নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
3: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোনো সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে

0: সম্রাট পশ্চিমের বিজেপি প্রার্থী তাকে আপনারা খুন করেছেন। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘর ছাড়া করেছেন। আমানকে খুন করেছিল, তার মা বিচার পায়নি। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
1: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
0: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রী ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন, আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।
1: তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কলকাতার রাস্তার নামকরণ খতিয়ে দেখার জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী অধিকারী জানান। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জী সরকার বিএসএফ কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1,800 জন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানান। রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটা তারের বেড়া দিতে এখনো পর্যন্ত বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। সরকারি সম্পত্তি রক্ষায় আগামী বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই 3 বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। এ রাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বিধানসভার অভ্যন্তরে পালন এবং বক্তব্য সংকলন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ অধ্যক্ষকে একটি চিঠিও দেন। উচ্চশিক্ষা দপ্তর আজ থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণের অন্যতম আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রশিদ খানের মুক্তি নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 33 বছর সংশোধনাগারে থাকার পর রশিদ দিল্লি হাইকোর্টে মামলা করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে রশিদকেও। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় তাকে রক্ষাকবচ দিলেও তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকে শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর নগর উন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এস এন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতার হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এ জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জলও জমে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সিকিমের রংপো, রোডথাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কোচবিহারে 2 জন, পুরুলিয়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 4 জনের মৃত্যু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: পদ্ম পুরস্কার দেশকে সর্বোচ্চ নাগরিক সম্মানো মে সে হ্যাঁ। ইয়ে পুরস্কার পদ্ম বিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী 3 শ্রেণীয় মে দিয়ে যাতে হ্যাঁ। পত্রকার পি নারায়ণন কো সাহিত্য আর শিক্ষা কে ক্ষেত্র মে পদ্ম বিভূষণ আর পূর্ব ন্যায়াধীশ কে টি থমাস কো সমাজ সেবা কে লিয়ে পদ্ম বিভূষণ সে সম্মানিত কিয়া গিয়া। পূর্ব টেনিস খিলাড়ি বিজয় অমৃতরাজ, অভিনেতা মমুটি আর পার্শ্ব গায়িকা অলকা ইয়াগনিক কো পদ্মভূষণ পুরস্কার প্রদান কিয়া গিয়া। সরকার নে ইস বর্ষ কুল 131 পদ্ম পুরস্কারো কি ঘোষণা কি থি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে নাগরিক দেবো ভব কি সোচ কে সাথ অধিকারিও সে শাসন মে নাগরিকো কো কেন্দ্র মে রখনে কা আগ্রহ কিয়া হে। প্রধানমন্ত্রী নে আজ নই দিল্লি মে বিভিন্ন মন্ত্রালয়ো আর বিভাগো মে সহায়ক সচিব কে রূপ মে নিযুক্ত ভারতীয় প্রশাসনিক সেবা কে বর্ষ 2024 ব্যাচ কে 183 প্রশিক্ষু অধিকারিও সে বাতচিত কি। শ্রী মোদি নে যুবা সিভিল সেবকো সে 2047 তক বিকশিত ভারত কে লক্ষ্য কো কেন্দ্র মে রখতে হুয়ে কার্য করনে কা আহ্বান কিয়া। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने आज कहा कि सरकार अल नीनो के कारण मॉनसून के संभावित दुष्प्रभाव से निपटने में किसानों की मदद के लिए अग्रिम तैयारियां कर रही है। नई दिल्ली में संवाददाताओं से बातचीत में श्री चौहान ने ये बात कही।
3: अलिनो के कारण कमजोर मानसून रहने की जो संभावित स्थितियां हैं और जिसका प्रभाव अब दिखने भी लगा है, क्योंकि मानसून अभी काफी लेट चल रहा है, इसलिए ओवरऑल अभी तक 43% बरसात कम हुई है और आगे भी जो मौसम का अनुमान है कमजोर रहने की संभावना है। और इसका मतलब ये है कि हमारी खरीफ की फसल उस पर इसका असर पड़ सकता है, और इसलिए बिना किसी देरी के हम काफी दिनों से इन परिस्थितियों से निपटने के लिए तैयारियां कर रहे थे। 315 जिले ऐसे होंगे जहां वर्षा कम रहने की संभावना है।
2: विदेश मंत्रालय ने आज बताया कि भारतीय

0: Forecast conditions are likely to remain weak until the week ending 2nd July. This means that our kharif crops could be affected. We have been preparing for such situations for quite some time. An assessment has also been carried out to determine how many districts may be affected. Based on the current projections, around 315 districts are likely to experience deficient rainfall.
1: Prime Minister Narendra Modi has stressed on Nagrik Devo Bhava and urged the officers to keep citizens at the center of governance. Interacting with 183 officer trainees of IAS 2024 batch who have been attached as assistant secretaries in various ministries and departments in New Delhi today, Mr. Modi called upon young civil servants to lead India's journey towards Viksit Bharat at 2047. The Prime Minister also highlighted the growing role of women in nation building, noting that more than 40% of the current batch comprises women officers. In Jammu and Kashmir, security forces conducted a comprehensive mock drill at the Amarnath base camp in Jammu as part of preparations for the upcoming Sri Amarnath Ji Yatra 2026. During the exercise, personnel from the National Security Guard, the Special Operations Group SOG of the Jammu and Kashmir Police and the Central Reserve Police Force, that is CRPF, jointly carried out a combing and clearing operation across the base camp premises. U.S. President Donald Trump today claimed that Tehran has consented to long-term comprehensive monitoring of its nuclear infrastructure. In a statement on social media platform, President Trump asserted that the Iranian leadership had conceded significant ground during the ongoing diplomatic talks, which seek to establish a comprehensive peace framework following extensive West Asia hostilities. He said, Iran has fully and completely agreed to the highest level nuclear inspections long into the future, which will ensure nuclear honesty. In ISSF Junior World Championship, India shooter Shiva Nirmal won the silver medal in the men's 10-meter air pistol junior event with an impressive performance, while Yug Pratap Singh Rathaur claimed the bronze in the same event in Zwei, Germany. India also secured a silver medal in the men's 10-meter air pistol junior team event, where the trio of Shiva Nirmal, Sandeep Bishnoi and Chirag Sharma combined to deliver a strong performance and finish on the podium. In the FIFA World Cup, Portugal will face Uzbekistan in a Group K fixture at Houston in US. The match will begin at 10:30 p.m. Indian Standard Time. In Group L, England will take on Ghana in a highly anticipated clash in Boston at 1:30 a.m. And that is the end of this news bulletin.
2: Akashvani, Murshidabad, Anushtan. প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
4: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, এনএবিএইচ স্বীকৃত 122 সজ্জা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
5: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে, সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তাভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাব যে না, ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো

0: আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে। আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস

0: বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে, মোবাইলের যে মগ্নতা সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরে নিন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন, রুটিন মাফিক খাওয়া ঘুম এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার। আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
5: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ার থেকে শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তামাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজ লভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে

0: রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জেন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য টিপিএম, টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময়ে এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান, এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান। পদ্ম পুরস্কার প্রাপ্ত মাননীয় ব্যক্তিদের সঙ্গে একটি কথোপকথনের 15তম পর্ব।
4: In our series People's Padma on Akashvani, where we bring you inspiring stories of Padma awardees for the year 2026, we present a special program on Bhekliya Latkya Dhinda from Maharashtra. A passionate cultural torchbearer, he has devoted his life to preserving tribal art through the musical instrument tarpa. The program is scripted by Ankita Apte.

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানে মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ বাংলা আধুনিক গানের আসুরি শিল্পীরা ছিলেন মনোময় ভট্টাচার্য, ফিরোজা বেগম এবং নচিকেতা চক্রবর্তী। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: भारतीय राष्ट्रीय राजमार्ग प्राधिकरण ने राष्ट्रीय अनुप्रयुक्त आर्थिक अनुसंधान परिषद के साथ एक समझौता ज्ञापन पर हस्ताक्षर किए हैं। इसके अंतर्गत दोनों मंत्रालयों में राष्ट्रीय परिवहन गतिशीलता और किफायती आवाजाही व्यवस्था की स्थापना की जाएगी। केंद्र का मुख्य उद्देश्य सड़क और परिवहन क्षेत्र में दीर्घकालिक योजना, निवेश और नीति निर्माण में सहयोग के लिए उपयोगी अंतर्दृष्टि प्रदान करना होगा। विदेश मंत्रालय ने आज बताया कि भारतीय ध्वज वाले 10 जहाज अब
1: बहारुल इस्लाम তিনি মূলত সুন্দরবন এলাকার প্রাকৃতিক বিপর্যয় এবং নদী ভাঙনের মতো গুরুতর বিষয়গুলি তুলে ধরে রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থেকে গঠনমূলক বিরোধিতার আশ্বাস দেন। চতুর্থ বক্তা আইএসএফ এর নওশাদ সিদ্দিকি রাজ্যপালের অভিভাষণে থাকা একটি তথ্যগত ত্রুটির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্য সরকার 20 জুনের কথা বলল। রাজ্যপালের ভাষণে 15 মেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উল্লেখ করা হয়েছে, যা একেবারেই অনুচিত। এই বিষয়টিকে দ্রুত সংশোধনীতে এনে সংশোধন করা উচিত। এর পাশাপাশি 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে 25,000 স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরপর বিজেপি বিধায়ক কৌস্তব ও এই বিষয়ে বক্তব্য রাখেন। কৌস্তবের বক্তব্য অবশ্য বর্তমান সময়ে যেভাবে পূর্বতন সরকার কাজ করেছে তা নিয়ে সমালোচনামূলক ছিল। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান তার বক্তব্যে জানান, তিনি মোট 26টি সংশোধনী জমা দিয়েছেন, তার মধ্যে অধ্যক্ষের তরফ থেকে 17টি সংশোধনী গৃহীত হয়েছে। এই সংশোধনীগুলিকে সামনে রেখেই তিনি বক্তব্য রাখেন। তিনি রাজ্যপালের বক্তব্যকে সমর্থন জানিয়ে রাজ্যের কাঁসা ও শঙ্খশিল্পের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এরপর আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। কংগ্রেসের জুলফিকার আলী, বিজেপির বুধরাই টুডু এবং তৃণমূলের আলিফা আহমেদও পর্যায়ক্রমে তাদের বক্তব্য পেশ করেন। এক্ষেত্রে শাসক দলের অধিকাংশেরই বক্তব্য ছিল রাজ্যপালের বক্তব্যের সমর্থনে। অন্যদিকে বিরোধীরা কিছু ক্ষেত্রে হকার উচ্ছেদ, কারো কারো মুখে ছিল নদী ভাঙন নিয়ে সমালোচনা। জুলফিকার আলী তার বক্তব্যে জোর দিয়েছেন, উন্নয়নের নামে কোনো কাজ যেন মাঝপথে থেমে না থাকে। সবার একবার শেষ লগ্নে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য পেশ করেন। বিরোধী দল নেতা তার বক্তব্যে নিজেকে কলোনির মানুষ ও যাদবপুরের বাসিন্দা হিসেবে তুলে ধরেন। তিনি রাজ্যে নির্বিচারে হকার উচ্ছেদ এবং দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে, এহেন পরিস্থিতি একটি সুস্থ ও স্বাভাবিক গণতন্ত্রের জন্য কখনোই কাম্য হতে পারে না। তিনি শাসক দলের উদ্দেশ্যে বলেন, বিজেপি যেহেতু এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই প্রথম দিন থেকেই সরকারের কাছে মানুষের সহিষ্ণুতা ও টলারেন্স কাম্য। বিরোধীদের প্রতি শাসককে আরো ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। একবারে শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে ওঠেন। শুভেন্দু অধিকারী প্রথমেই বক্তব্য রাখতে উঠে বিরোধী দল নেতার বক্তব্য খণ্ডন করেন এবং তার করা মন্তব্যে কড়া জবাব দেন। তিনি বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন যে, তার বক্তব্য স্পষ্টতই সেকে কমিউনিস্ট ধাঁচের এবং তিনি বিরোধী দল নেতা হিসেবে বিধানসভায় একটি সুস্পষ্ট ও গঠনমূলক বক্তব্য রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী বিগত সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে তার কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। কোনোভাবেই তার সরকার দুর্নীতিকে সমর্থন করবে না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা চোরকে কোনোভাবে ইরাদ করা হবে না। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে, তিনি শপথ নিয়েছেন এই রাজ্য তোলাবাজ ও গুন্ডা কাউকেই ছেড়ে দেবে না। পরিশেষে তিনি একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করে জানান যে, দুর্নীতি দমনে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং চলতি অধিবেশনের শেষ দিনেই একটি নতুন বিল আনা হচ্ছে। এই বিল পাশ হলে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার তা সরাসরি নিলাম করার ক্ষমতা পাবে।

0: সভায় পাঁচজনের জন্য শেষ হল। পাঁচজনের জন্য করলেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুনলেন বিধানসভা পর্যালোচনা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে নিউজ অ্যাট 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, এবং রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে বিষয় কাগজের নৌকা।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভাব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিক

বিদ্যার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী যদীশ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈল বীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরে উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃত অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপরে ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ

0: করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের আইন কার্যকর করে ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ পুরুষদের প্রো লীগ 2025-26 এর এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে, একটু পরেই লাইভ ফোন কথা ও গানে।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

কাছে দূরে সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের লাইভ ফোন কথা ও গানে, সঙ্গে অর্চিতা।

মেঘের গুড়গুড় আর টিনের চালের জলের নূপুরধ্বনি, বর্ষা মানে এক অদ্ভুত নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়ার খাতায় সবচেয়ে রঙিন যে পাতাটি, তার নাম কাগজের নৌকা। শৈশবের বর্ষা আর কিশোর বা যৌবনের বর্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ মেঘ করলে আমরা ভাবি ট্রাফিকের কথা, ভাবি অফিস যাব কি করে, ভাবি স্কুল যাব কি করে, কিংবা ফোনের নেটওয়ার্কের কথা। কিন্তু ছোটবেলায় বর্ষা মানেই ছিল এক পরম আনন্দ। আকাশ কালো করে মেঘ ডাকলেই খাতার পাতা ছেঁড়ার ধুম পড়ে যেত, চার কোনে একটা

টুকরোকে পরম মমতায় কয়েকটা ভাঁজ দিয়ে বানিয়ে ফেলা হতো আস্ত একটা জলযান। আসুন, বর্ষার সেই কাগজের নৌকার ভেলায় চড়ে একটু অতীতে ঘুরে আসা যাক। হ্যাঁ বন্ধু, আজকের লাইফ ফোনিন কথা গানের বিষয় কাগজের নৌকা। আপনারা কথায় ও বার্তায় আসুন এই দুই নম্বরে, 9434921300 এবং 0348225968।

ছুটি হলে রোজ ভাসায় জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবি সে অনুমানি, কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে, শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকালবেলায়, সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা, বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে প্রভাতের ফুল সাঁচে পাবে কুল কাগজের তরিবে, আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় নাকি বাহু বহে ধীরে ধীরে। আজকে আমরা কথা বলবো কাগজের নৌকা নিয়ে, সেই কাগজের নৌকা যে কাগজের নৌকায় ভেসে চলে যায় আমাদের স্বপ্ন, আমাদের ভাবনা, আমাদের কল্পনা, তারই কিছু সঙ্গ অনুসঙ্গ নিয়ে আজকের আমাদের বিষয় কাগজের নৌকা।

0: 0348225968 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: হ্যালো জি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: আমি পূর্ব বর্ধমান আউটগ্রাম জামতলা থেকে শ্রী নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় কাগজের নৌকা।
1: কাগজের নৌকা?
0: হ্যাঁ।
1: এক সঙ্গী ছিল আমার বন্ধু, তখন অনেক ছোট আমরা, আমাকে দিল ঠেলে যে নৌকায় চাপ, ড্রেনে দিল ঠেলে, বুঝলেন। তারপর আমি তাকে নিয়ে পড়লাম, তারপরে দেখে যান মার কাকে বলে, মাস্টার মশাই এলেন কাছে আদরা দিল পিটিয়ে। তা আপনি এমন একটা বিষয় দেখেছেন যে অনেক পিছনে চলে গেলাম দিদি। বার্তা পাঠিয়েছেন খোরশেদ আলী মন্ডল, তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে। লিখছেন, শুভ সন্ধ্যা অর্চিতা দিদিভাই, প্রথমে আমার শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আজকে কথা ও গানের বিষয় হলো কাগজের নৌকা। আজকের বিষয়ে ছোটোবেলার স্মৃতি তুলে ধরলেন, যখন বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হতো, ছোটোবেলায় কাগজের নৌকা বানিয়ে আমরা কয়েকজন বন্ধু বান্ধব নৌকা জলে ভাসিয়ে দিতাম, খুব আনন্দ পেতাম। কোনো কোনো নৌকা জলের ওপরে উল্টে যেত, এই নিয়ে আমাদের মধ্যে হাসির উল্লাস হতো। এই বয়সে এসে আমার নাতি নাতনিদের নৌকা বানিয়ে দিয়ে থাকি, তারা জলে ভাসায়, আনন্দ পায়। আমি এটুকু বললাম, দিদি ভালো থাকবেন। মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল তালপুকুর হাড়িভাঙা থেকে লিখছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন। 0348225968 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, এখনো কি নাতি নাতনিদের বানিয়ে দেন কাগজের নৌকা?
2: দিদি, আমি আমি জানিনি কেন আপনার এই প্রসঙ্গ সাথে আমাদের এত মানে মিল, আমি বুঝতে পারছি না। আমার নাতনি এসেছিল ষষ্ঠীতে, এসে আমার সাথে খেলা করতে করতে, দাদু খাতা দাও, খাতা দিয়ে নিল, নেওয়ার পরে দাদু কি তৈরি করবো, আমি তুমি কি তৈরি করতে তোমার মন চাইছে বলো, বললো নৌকা তৈরি করতে। দাদু এই নৌকাতে চাপো, তুমি তোমাকে নিয়ে চলে যাবো। অনেক কটা নৌকা তৈরি করে দিল দিদি ভাই, তো বৃষ্টি ওই টাইমে ছিল না, কিন্তু স্কুলে যেদিন পড়ছিলাম ক্লাস ফোরে পড়তাম, তো দিদি

0: এত কোন বন্ধুরা বান্ধবীরা সব আমার সাথে বলছে, এই কি করছিস? এই তো বসে আছি, কি করবো, বাড়ি যেতে হবে, বৃষ্টি আসছে। তো বলছে, না দাঁড়া, সে অঙ্ক পাতা ছিঁড়ে দিবি, ওই নৌকা তৈরি করতাম আর ভুষিয়ে দিতাম, খুব ভালো লাগতো।
1: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন?
0: আপনিও ভালো থাকবেন। হ্যাঁ দিদি, নমস্কার।
1: হ্যাঁ, 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার রচিতা দিদি।
1: নমস্কার, মিল্টন দা বলছি।
2: মিল্টন চক্রবর্তী মানিকনগর জেলা থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আপনাকে একটা কাগজ কাগজের নৌকা বানিয়ে দিলাম, আর পাঠিয়ে দাম স্টুডিওতে আপনার জন্য। এত সুন্দর আপনি বিষয়টা রেখেছেন। এই কয়েকদিন আগে বৃষ্টি পড়ছিল না, প্রথম দিন প্রচন্ড গরম পড়লো, প্রথম দিনে বৃষ্টি হলো। আমি ছাদের উপর দেখলাম টুকটুক করে বৃষ্টি পড়ছে, ছাদের জলটা গড়ছিল না। হ্যাঁ, আমি কাগজের নৌকা বানিয়ে সুন্দর করে পাঠালাম আর তার ভিডিও তুলে নিলাম।
1: কদিন আগে আমিও হঠাৎ করে খুব ইচ্ছে হলো, যখন বৃষ্টিটা হচ্ছিল, একটা ছোট্ট কাগজে নৌকা বানালাম। বানাতে বানাতে হঠাৎ মনে হলো ছোটবেলার কত কথা বা এই সমস্ত বিষয়গুলো কেন আমাদের মনে আসে না, এটা হঠাৎ একটা মনে এলো যে সেখান থেকেই মনে হলো যে আচ্ছা, এই বিষয় নিয়ে যদি আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলি, কার কীরকম মনের ভাব এই বিষয়ে, বা এখনও কেউ কাগজের নৌকা বানান কি না, সেটাই জানার উৎসাহে আজকে এই বিষয়ে
2: আপনাকে খেলো জানাবো দিদি। যে এই কারণে যে আপনি যে বিষয়টাকে আজকে রেখেছেন একদম সময় উপযোগী, বর্ষা মানে আষাঢ়ের সাথে প্রথম দিবস থেকে আরম্ভ করে চলছে না। আর সব থেকে বড় কথা যে আমাদের যে ভাষায় ভান্ডার দশ দিন রয়েছে, এখানে আমরা এই আলটা জিনিস খুব মনে করছি, আপনার বিষয় ভিত্তিতে বলছি, ওই কচুর পাতায় ফুল নিতাম। এখনকার প্রজন্ম আছে নাকি জানি না, ওই ফুল বাসেলাম, ফুল বাসেলাম, ফুল বাসেলাম সেটা বলতো সব, ওগুলো নিয়ে কি হাতের মধ্যে জল দিয়ে ওই বিভিন্ন রকম ফুল দিয়ে ভাসিয়ে দিতাম। আর ওই সঙ্গে সঙ্গে কাগজের নৌকাও অনেকে বানিয়ে খুবই সুন্দর এই কাগজের নৌকো। অনেকদিন পরে এরকম একটা বিষয় পেলাম।
1: বেশ, ভালো থাকুন, সঙ্গে থাকুন। কাগজের নৌকা আমাদের জীবনেরও একটি প্রতীক। মানুষের জীবনও যেন এক অনেকটা কাগজের নৌকার মতো, নানা বাধা প্রতিকূলতা এবং ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে তাকে এগিয়ে যেতে হয়। কখনো সে সফলতার তীরে পৌঁছায়, কখনো আবার মাঝপথে থেমে যায়। তবুও জীবন তার যাত্রা থামায় না, ঠিক যেমন একটি কাগজের নৌকা জলের স্রোতের সঙ্গে ভেসে চলতে থাকে, তেমনি মানুষও আশা ও স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে চলে। কাগজের নৌকা শুধু শিশুদের খেলার জিনিস নয়, কিন্তু বরং স্বপ্ন, আশা বা এই দূরদেশে বার্তা পাঠানোর এক প্রতীক, তাই তো? বর্তমান যুগে আমরা মোবাইল ফোন, ভিডিও গেম বা নানা প্রযুক্তি নির্ভর বিনোদনের ভিড়ে কাগজের নৌকার মতো সহজ আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। কিন্তু এই ছোট্ট নৌকা আমাদের শেখায় যে সুখ সবসময় বড় কিছুতে নয়, কখনো কখনো একটি সাধারণ, খুব ছোট্ট কাগজের ভাঁজে লুকিয়ে থাকতে পারে সীমাহীন আনন্দ। এটি আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়। শুধু শৈশবকে নয়, যখন একটা কাগজের নৌকো এই বয়সে এসেও আমরা ভাসিয়ে দিই, নৌকাটাকে দেখতে দেখতে কোথাও যেন মনে হয় যে হ্যাঁ, আমরাই হয়তো ভেসে যাচ্ছি, বা কতক্ষণ সে নৌকাটা ভাসবে, কোথাও গিয়ে হয়তো ঠেকলো, নৌকাটা উল্টে গেল, কিন্তু মনে হয় এই নৌকাটার পিছনে নিজের কোথাও একটা সৃষ্টি রয়েছে, কোথাও নিজের একটা সৃজনশীলতা লুকিয়ে আছে, যে এটা আমার তৈরি করা, আমার তৈরি করা খুব আদরের সেই কাগজের নৌকা। যাব ফোনে, 03482259648 কোন বন্ধু রয়েছেন? ভালো আছি পলাশ দা। হ্যাঁ বলুন বলুন
2: দিদি ভাই। আজকে বৃষ্টিটা মনে করলাম বহরম খুব জোরে হবে, যে আমাদের দিকে বৃষ্টিটা খুব ভালোই হলো দিদি ভাই। তো ছোটবেলায় দিদি ভাই ওই যে স্কুলে যে প্লেন বানাতো, প্লেন প্লেন কাগজ, ওগুলো দিদি ভাই এখনো মনে হয় যে করি দিদি ভাই। জানেন তো ওই জিনিসটা যে না, মানে ছোটবেলা থেকে

0: বলতে পারে না। আগে যেমন বাক্স নিয়ে স্কুলে যেতাম, এখন তো আর কোনো ছেলেকে দেখি না বাক্স নিয়ে যেতে। আমি এখনই চোখে পড়ে না বাক্স নিয়ে স্কুল যেতে, আমরা বাক্স নিয়ে স্কুলে গেছিলাম দিদিরা, জানেন তো। তো ওই বাক্সতে নৌকা বানিয়ে নিয়ে যেতাম বাড়ি থেকে, দিদি বাবা মারা সব শিখিয়ে দিতে এইভাবে নৌকা বানাতে হয়। ওই নৌকা যখন জল দেখি, ওই হরিবাবুর ঢালের ভিতরে কিছু পুকুর ছিল, যখন জেন একাডেমি স্কুল পড়তে দাম না দিদি ভাই, ওই পুকুরে ছেড়ে দিতাম দিদি ভাই, আর দেখতাম নৌকাটা কত দূর যাচ্ছে দিদি ভাই, কাগজের নৌকা দিদি ভাই।
1: জাবু বার্তায় এবারের বার্তাটি পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। লিখছেন, আমি আমার রং তুলি দিয়ে বানিয়েছি হরেক রকম কাগজের নৌকা। পারাপারের মাঝে আমি নিজেই, পারাপারের জন্য চার আনা যথেষ্ট। আমার স্বপ্নের মনন চিন্তায় রোজ পাড়ি দিই জীবন অঙ্কের সমাধানের সাগরে। আমি আমার রামধনু রঙে রাঙিয়েছি কাগজের নৌকা। আমার এই নৌকা পাড়ি দেয় কৌতূহল আর বিশ্বকে জানাবার অভিলিপসায়। ভাস্কো দা গামার মাজিনান কম্পাস এ যেদিকে তুমি পাড়ি দিতে পারবে, শুধু ইচ্ছেটাই চাই। আমার রঙিন কাগজের নৌকা রাজহংস অথবা ময়ূর পাখির মতো মুক্ত আকাশে নির্মল অথই জলে পাড়ি দেওয়া যায়। আকাঙ্ক্ষিত অভিলিপসাই আমি আমার অঙ্গতলি দিয়ে বানিয়েছি হরেক রকমের কাগজের নৌকা। সৈকত বালি, নুড়ি, ছোট ছোট পাথরের কণ, বিস্তীর্ণ দুই পারে সুসজ্জিত সবুজ গাছ, আছে স্নিগ্ধ বিকালের ফুরফুরে হিমেল হাওয়া, আছে দিগন্ত থেকে দিগন্তে ভেসে যাওয়া স্বপ্নের ঠিকানায়। কি তুমি নাবিক হবে, স্বাগতম। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। মনোজদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। পরের বার্তা, নমস্কার দিদি ভাই, খুব সুন্দর বিষয় কাগজের নৌকা। ছোটবেলার মতো কাগজের টুকরো দিয়ে নৌকা বানিয়েছি, বৃষ্টি হলে বাড়ির উঠোনে ভাসিয়ে দিতাম, আর মনে মনে ভাবতাম জলে ভেসে ভেসে এই নৌকা কোথায় যায়, নাকি কাগজ জলেই দুমড়ে মুচড়ে ওই নৌকা নষ্ট হয়ে যায়, কি জানি এই ভাবতাম। লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতা দি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি লিখছেন, ছোটবেলায় কাগজের নৌকা ব্যবহার করেছি, খুব আনন্দ পেয়েছি, সঙ্গে আছি, ভালো থাকবেন দিদি, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকেও। এভাবেই আপনারাও আমার সঙ্গে থাকুন। যাব ফোনে 03482259648 বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আব্দুল হাদি, বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আজকে এমন একটা বিষয় দিয়েছেন যে সেই ছোটবেলায় প্রাইমারি স্কুল যেতাম, সেই দিনটা মনে পড়ছে।
1: আচ্ছা,
2: স্কুল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বা স্কুল থেকে বাড়ি আসছি, পথ বেয়ে, তখন তো এখনকার মতো পথঘাট ছিল না, রাস্তার উপর দিয়েই জল গড়াত, কাগজের নৌকা তৈরি করে নিতাম স্কুলে গিয়ে ভাসাতে ভাসাতে চলে আসতাম বাড়ি, এই একটা। আর আমার এক ছোট্ট নাতি, এই দিন দশেক আগে, ওরা থাকে বর্ধমানে, ওদের যে ফ্ল্যাটে থাকে তার নিচে জল জমে গেছে, ওর মার প্রতি বায়না ধরেছে, মা চলো নৌকা ভাসাবো। ও কাগজের নৌকা বানিয়ে নিয়ে মাকে নিয়ে নৌকা কাগজের নৌকা ভাসাতে নেমে গেছে, জল সৈতই সেই ভিজে ভিজে ভিজে ভিজে বাচ্চাদের, মানে ছোটদের যে আনন্দ আর কি,
1: একদম
2: এই আনন্দ, এই দিনগুলো মনে করিয়ে দিলেন ছোট্টবেলায় আমার, আর এখনকার দিনে আমার নাতির, এই দুই আনন্দের কথা আপনার কাছে আজ শেয়ার করলাম।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন।

0: আসলে কাগজের নৌকো এমন একটা জিনিস যে নৌকায় চেপে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে, যে নৌকা আমাদের স্বপ্ন দেখায়। হ্যাঁ, আমাদের মানুষের জীবনেও তো প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে ধরবার জন্য আমরা ভেসে যাই। ভাসতে ভাসতে ভাসতে ভাসতে জীবনের এক প্রান্তে গিয়ে আমরা পৌঁছে যাই। হয়তো সেখানে স্বপ্ন পূরণ হয় না, কিন্তু সেই কাগজের নৌকায় কিন্তু আমরা ভাসতে ভালোবাসি, সেই জীবনের স্বপ্নের নৌকা। যাবো বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন চুয়াপুর থেকে সীমা রায়। লিখছেন, শুভ সন্ধ্যা অর্চিতামা, আপনার জন্য রইল অনেক আদর কাগজের নৌকা। জানেন মা, ছোটোবেলায় আমরা এই বর্ষাকালে বৃষ্টি পড়লে জলা জায়গায় ছোট ছোট কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম, খুব আনন্দ পেতাম। কিন্তু একবার পুকুরের জলে কাগজের নৌকা ভাসাতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। তখন পাড়ার এক ঠাকুমা পুকুরে কলাই জলে পরিষ্কার করছিলেন, সেই সময় ঠাকুমা আমাকে বাঁচিয়েছিলেন। ছোটোবেলার স্মৃতি জাগিয়ে তুললেন, বেশ ভালো লাগলো। চুয়াপুর থেকে সীমা রায়। সীমাদি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে আপনার ছোটোবেলার স্মৃতি শেয়ার করবার জন্য। লিখছেন লালদিঘি থেকে রাখি বিশ্বাস, অনেকদিন পর লিখছি। আসলে আজকের বিষয় যে সেই ছোট্টবেলায় নিয়ে গেল, তাই লেখা আসতেই হলো। ঘরের পাশে নিচু জায়গাটা দিয়ে যখন প্রবল তোরে বৃষ্টির জল যেত, ভাসাতাম নৌকা, পাশের বাড়ির বান্ধবীরাও ভাসাতো। তারপর যখন বৃষ্টি একটু ধরে আসতো, তখন ছাতা মাথায় বেরোতাম, কতদূর গেল কার নৌকা খোঁজ করতে। আজকে যেন সবটাই স্মৃতি, উস্কানি দিয়ে দিলে তো মনটাকে। বেশ, এবার বৃষ্টি হলে আবার ভাসাবো নৌকা, যাবো ছোট্টবেলায় সেই নৌকা চেপে। খুব সুন্দর উপস্থাপনায়, খুব ভালো থেকো তুমি অর্চিতা দিদি ভাই। শুভরাত্রি, রাখি বিশ্বাস, লালদিঘি থেকে। ধন্যবাদ রাখি দি, এভাবেই আমাদের সকলের সঙ্গে থাকুন, ভালো থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
1: হ্যালো
0: দিদিভাই। হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলুন। হ্যাঁ বলুন, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, বলুন।
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। আজকের বিষয় কাগজের নৌকা।
1: হ্যাঁ,

0: তখন আমরা যখন স্কুলে পড়তাম আর ওই নৌকা বানাতাম, সেই নৌকাটা কিন্তু আজ অব্দি মনের মণিকোঠায় রাখা আছে। এবং মায়ের কাছে মার খেতাম, খাতার পাতাগুলো কোথায় গেল, এই জীবনটা আমরা দিতে পারতাম না। এবং বাবাকে বলতো, দেখো খাতাগুলো চিড়ে চিড়ে কি করেছে কবি। হ্যাঁ, তো সেই বাবারও শাসন ছিল। এবং আমরা সেই নৌকা বানানো নিয়ে
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন। কাগজের নৌকার আরেকটি বিশেষ দিক হলো এর মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন। একটি শিশু যখন নৌকো ভাসায়, তখন সে কল্পনা করে তার নৌকা দূর দেশে পৌঁছে যাবে, অনেক দূর দেশে। মানব জীবনও স্বপ্ন ছাড়া অর্থহীন। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। জানেন, আসলে জীবনের প্রতিটি অর্জনের পেছনে থাকে কোনো না কোনো স্বপ্নের বীজ। সেই স্বপ্ন কখনো পূর্ণ হয়, আবার কখনো অপূর্ণ থেকে যায়। কিন্তু স্বপ্ন দেখার শক্তিই মানুষকে বাঁচিয়ে রাখে, তাই তো? যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন বহরমপুর কান্তনগর থেকে রিয়া দে। বলছি, দিদি ভাই, আমি হাতে কাগজ পেলেই নৌকা বানিয়ে ফেলি। কাগজ পেলেই নৌকা বানানোর কথায় আগে মনে পড়ে। আজকেও বানিয়েছি, আজ বৃষ্টির পর আমাদের বাড়ির সামনে দেখছি জল জমে আছে, তখনই কাগজ হাতে বানিয়ে ফেললাম নৌকা। নমস্কার, ভালো থাকবেন রিয়াদি। এভাবেই মনের এই ছোটো ছোটো আনন্দগুলোকে বাঁচিয়ে রাখুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন?
2: নমস্কার, আমি জিয়াগঞ্জ থেকে মিন্টু দাস বলছি।
1: হ্যাঁ মিন্টু দা, কতদিন আগে কাগজের নৌকা বানিয়েছেন?
2: খাতা ছিঁড়ে, কাগজের খাতা ছিঁড়ে স্কুলে পড়তাম, সেই কাগজ সেই খাতা ছিঁড়ে আমি নৌকা বানিয়ে ছেড়ে দিতাম। তারপরে বাড়িতে এসে দমর দম করতাম। হ্যাঁ, এটা কিন্তু কোনো মজার জিনিস ছিল
1: একদম। বেশ, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
3: আমি খায়রুল বাসার কথা বলছি।
1: হ্যাঁ বলুন, আজকের বিষয় কাগজের নৌকা।
3: আসল কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই কাগজের নৌকা ভাসিয়েছি জলে, সেটা শিশু বয়সে। কিন্তু সেই নৌকা হচ্ছে সিম্বল, এবং সেই নৌকায় আমরা প্রত্যেকেই যাত্রী। এবং যে গৃহকর্ত্রী, তিনি সেই নৌকাটাকে এখনো সচল রেখেছেন শত অপরাধ করেও। আসল কথা হচ্ছে, আমাদের জীবন নদীতে যে নৌকা ভাসে, যে নাবিক সে নৌকাটা নিয়ে যাত্রীদের পাড়ে পার করেন এবং কোমল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, সে হচ্ছে আসল নাবিক। এই সেই নাবিকের আমি একজন।
1: আপনি যাত্রী, সেই নৌকার একজন যাত্রী।
3: যাত্রী তো ভালো লাগছে আপনার উপস্থাপনা, খুবই ভালো লাগছে, অশেষ ধন্যবাদ।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবার বার্তায় যাই। বার্তাটি পাঠিয়েছেন তালবাগান থেকে আমিনুল হক সরকার। আজকের বিষয় রেখেছেন কাগজের নৌকা, খুব সুন্দর বিষয়। এই বিষয়ে আপনি আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিলেন। দিদি, বর্ষাকালে আমি অনেক কাগজের নৌকা তৈরি করে জলে ভাসাতাম, তার যে কী অপরূপ দৃশ্য দিদি, তা ভাষায় প্রকাশিত করা কঠিন। যা হোক, এখন অন্যভাবে বলতে গেলে দিদি, আমাদের এই জীবনটি হচ্ছে কাগজের নৌকা স্বরূপ। কাগজের নৌকা যেমন জলের উপর দোলাচলে যায়, তেমনি আমাদের জীবনও নানা প্রতিকূল অনুকূল অবস্থার মধ্যে যাতায়াত করে। এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমিনুল হক সরকার। এভাবে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।

0: মানুষের জীবাণু যেন একটি কাগজের নৌকোর মতো। জন্মের পর আমরা জীবনের নদীতে যাত্রা শুরু করি। আমাদের পথ কখনো শান্ত, কখনো উত্তাল। যেমন কাগজের নৌকা জলস্রোতের সঙ্গে এগিয়ে চলে, তেমনি মানুষও সময়ের স্রোতে ভেসে চলে, ভেসে চলে, ভেসে চলে, অনেক দূর ভেসে যায়। কেউ জানে না তার গন্তব্য কত দূর, কোথায়, কতদূর সে যেতে পারবে, কিংবা পথের বাঁকে কি অপেক্ষা করছে। কাগজের নৌকা খুবই কোমল, সামান্য ঝড়, প্রবল বৃষ্টি কিংবা বড় ঢেউয়ের আঘাতে তা ডুবে যেতে পারে। মানব জীবনও তেমনি ভঙ্গুর। সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, রোগ শোক কিংবা নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় মানুষকে। কখনো আমরা শক্ত থাকি, কখনো ভেঙে পড়ি, কিন্তু তবুও জীবন তো থেমে থাকে না। নৌকা যেমন শেষ মুহূর্ত পর্যন্ত সে সচল থাকার চেষ্টা করে, আমাদের জীবনও কিন্তু তাই। আমাদের জীবনও কিন্তু চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। কোন বন্ধু রয়েছেন?
1: অনেক প্রতীক্ষার পর দিদি, আব্দুল বাকি বিশ্বাস, বাড়িয়ানগর রানীতলা মুর্শিদাবাদ থেকে বলছি। আমাকে বৃষ্টি হলেই আমার দাদু ভাই, দাদু তুমি একটা বানিয়ে দাও, দিদি তুমি একটা বানিয়ে দাও, এই কাগজ নিয়ে খাতা নিয়ে চলে আসবে। তো বানিয়ে এগুলো দিয়ে আমরা আনন্দ উপভোগ করছি এবং আনন্দ দিচ্ছি বাচ্চাদেরকে। নিজে তৈরি করে, নিজে ছাড়া সেটা একটা আনন্দ, আর তৈরি করে দিয়ে সে ভাসাচ্ছে, ভেঙে যাচ্ছে, জলে ভিজে যাচ্ছে, আবার বানিয়ে দাও দাদু। এই যে একটা মানে আনন্দ, সেই আনন্দ কিন্তু লুকিয়ে রাখার নয়, এটা কোনো মানে কোনো ধরনের পাওনা না, এটা নিজস্ব মানে তৈরি করে যে পাওনা, সেই পাওনা কিন্তু আমরা এইভাবে পাই আনন্দ। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, এত ভালো বিষয়, সে বিষয় অনুযায়ী সবাই কথা বলছেন, কিন্তু এই নতুন নতুন বিষয়ে নতুন নতুন শ্রোতাকে সুযোগ দেওয়া দরকার। আমাদের পুরনো অনেক শ্রোতা আছেন, তারা যদি একটু ছোট করে ছাড়েন তারা সুযোগ পাবে। তো এইটুকুই বললাম, সময় নেই,
0: ভালো থাকবেন, শুভরাত্রি, ভালো থাকুন। কোন বন্ধু রয়েছেন?
2: হ্যালো, নমস্কার অর্চিতাদি।
0: হ্যাঁ বলুন অম্বিকাদি।
2: হ্যাঁ, আমি বীরভূম থেকে অম্বিকা মন্ডল।
0: হ্যাঁ বলুন।
2: কাগজের নৌকা, দেখুন সত্যিই তাই। হ্যাঁ, কাগজের নৌকা বললেই হ্যাঁ ছোটবেলার স্মৃতি সবার প্রথমেই মনে পড়ে। হ্যাঁ, ছোটবেলাতে যেভাবে স্কুলে যাওয়ার সময় পথে বৃষ্টি আসে, হ্যাঁ খাতার পাতা ছিঁড়ে নৌকা বানিয়ে জলে ভাসাতাম, এবং শুধু ভাসাতামই না, নৌকাগুলো নিয়ে ভাসিয়ে দেওয়ার পর কার নৌকাটা আগে যাচ্ছে, কার নৌকা পরে যাচ্ছে,
0: ঠিক এই যে একটা, এবং নৌকাটা ঠিকভাবে কতদূর গেল
2: গেল সেটা দেখতাম, এবং কার নৌকা যদি আগে চলে যেত তাহলে বলতাম তোকে আবার প্রথম থেকে দান করতে হবে, হবে না, তুমি চিট করেছো, খেলা হবে না তোমার সঙ্গে, এই যে দুষ্টুমি গুলো করতাম। আবার যখন দেখতাম যে না, সবাই মিলে একসঙ্গে খেলতে খেলতে মানে কি বলবো, বৃষ্টির জলে ভিজে বাড়ি ফিরে আসা, বাড়িতে এসে মায়ের হাতে বাহাবা, বকুনি মার খাওয়া, এই এই কথাগুলো সত্যি জীবনে কোনোদিন মানে বলা যাবে না।
0: ঠিক ঠিক ঠিক ঠিক, বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আপনিও ভালো থাকুন।
3: কাগজের নৌকো দিয়ে ব্যবসা করতাম ছোট ছোট ছেলে আমরা, আর হ্যাঁ তোর মার গেল নৌকা রে বাবু, তা আমার তো বাদ যায়নি, কবির কথায় কেওয়া পাতার নৌকা করে ভাসিয়ে দিব ফুলে, আর তাল দিকে ভাসিয়ে দিব চলবে দুলে দুলে, এই কবির কথায়।

0: আমার সেই ছোট্টবেলাকার কথাগুলো এই বিষয়ের ভিত্তিতে আবার চলে আসলো। আর সেই যে কাগজের নৌকো যদি কেউ কারো কে নিত, ওরে বাপরে বাপরে কি কান্না শুরু হয়ে যেত, মাকে বলে দিত, তখন তার মা বাবা বা তার ছেলেকে বসে দিত, বলে বাবা তুই আমার ছেলেকে কাগজের নৌকা কেন কেড়ে নিয়েছিস। হ্যাঁ, সেই কাগজের নৌকো আজ জীবন করি, কতদূর জানি না, কবে হ্যাঁ পাল ছেড়ে যাবে না গুণ ছেড়ে যাবে।
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন। কেমন, নমস্কার। হ্যাঁ নমস্কার, যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন খড়িকাডাঙ্গা থেকে, বলছি পাঁচগ্রাম খড়িকাডাঙ্গা থেকে ইসরাফিল শেখ। পিতা মাসের শেষ মাথা কমলা বিবি, আমার আব্বার 1946 সালে জন্ম, আর এবং কি আমার দাদার জন্ম হয়েছে 1921 সালে কুরবান, কুরবান ঠাকুর দাদা, এবং দিদির নাম ঠাকুর, দিদির নাম নেহেরবান। আমার নাম ইসরাফিল শেখ। আমাদের বাড়িতে ফ্যামিলি এখন 10 জন, ছোট বলতে আমার ছেলে শরীফ শেখ, মেয়ে নাম হচ্ছে আলিয়া। আমি আমার ছেলেকে একটি কাগজের নৌকা গড়িয়ে দিলাম এবং নৌকাটি ভাসিয়ে দিলাম। সেই নৌকাটা কতটা টাইম লাগবে অফার হতে আমি বলতে পারবো না, কিন্তু যদি আমার মনের খুব আশা ভরসা আছে এবং নিজের নিজেকে খুব একা লাগছে, জানি না কবে নৌকা আবার দেখা দেবে, ভাগ্যে আছে কিনা তাই জানি না। লিখেছেন ইসরাফিল শেখ খড়িকাডাঙ্গা থেকে। পরের বার্তায় যাই। পরের বার্তাটি পাঠিয়েছেন মৃণাল পাল। আমি সারগাছি বিনকার থেকে মৃণাল পাল বলছি। বিষয় কাগজের নৌকা। আমি ছোটতে ভাসাতাম কাগজের নৌকা, এখনও বানাই, ভাসাতে খুব ভালো লাগে, আমি নিজে কাগজের নৌকা বানাতে পারি। বেশ, কাগজের নৌকা বানানোও কিন্তু একটা বড় শিল্প খুব, কারণ কাগজের নৌকা যদি ভালো করে না বানানো যায়, সেই কাগজের নৌকাটা যদি জলে ভাসিয়ে দিয়ে আর পরে খুলে যেতে পারে, তাই খুব সুন্দর করে কিন্তু সেটা বানাতে হয়। লিখছেন চাপড়াইল বাজার কালীগঞ্জ ছিনাইদহ বাংলাদেশ থেকে এস এম ছাবেদ আলী। লিখছেন ছেলেবেলার দিনগুলো যদিও অনেক, এখন অনেক দূরে, তবু কাগজের নৌকা নিয়ে খেলা, প্রাইমারি স্কুলে পড়াকালীন স্মৃতিগুলো মনের পর্দায় ভেসে উঠল। আজ মনে হয় কাগজের নৌকা শুধু কাগজের নৌকা নয়, ও যেন জীবন নৌকা। সুন্দর বিষয় নির্বাচনে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছান্তে এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। আপনাকেও ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য।

গগনের তলে মেঘ ভাসে কত আমার ইসে ছোট নৌকার মতো, কি ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে, ওই মেঘ আর তরুণী আমার কে যাবে কাহার আগে। বেলা হলো শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোটর টানি, কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা, ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে, চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধার, তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে, আকাশের তারা মিটিমিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে, তরিখানি বুঝি ঘর খুঁজে খুঁজে তীরে তীরে ফিরে ভাসে, ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পারানি আমাশি।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় বলছে থামতে হবে। যে ভাসতে থাকুক আমাদের সকলের কাগজের নৌকা, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা, কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী। সকলের জন্য শুভ নিদ্রা। এখন আপনাদের জানিয়ে দিই আগামীকালের বিশেষ কিছু অনুষ্ঠানের খবর। অধিবেশনের শুরু ভোর 5:50, 6:20 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:35, 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল বিষয় আমি তারই খুঁজে বেড়াই, উপস্থাপনায় সৈয়াদা মুসারাত নাজরীন। 9:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে এবং 9:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ। বেলা 3:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে এবং ইংরেজিতে সংবাদ।

রাত 10:10 শুনবেন লাইভ ফোনিন অনুষ্ঠান জলসাঘর। কালকের বিষয় সকালের ডাক প্রধান, উপস্থাপনায় থাকবেন সুমন চট্টোপাধ্যায়। শুনলেন আগামীকালের বিশেষ কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী চার দিন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্ক বার্তায় জানানো যাচ্ছে আগামী 27 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসে সতর্কবার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এর সঙ্গে শেষ হলো আজকের অধিবেশন। স্টুডিওর খড়িতে এখন সময় রাত্রি 11:00। জয় হিন্দ।